গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

অনুষ্ঠান আর 18 মিনিট আপনাদের সঙ্গে রয়েছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে সকাল 6টা পর্যন্ত। যদিও 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি, তবুও বিদায় চেয়ে নেওয়া কিছুটা আগেই অনুষ্ঠানের প্রয়োজনে। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম, যদিও 6টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। শুনছিলেন শিল্পী প্রদীপ কুলভীর কণ্ঠে চিত্ত আমার হারালো। বিদেশি ফুলের গুচ্ছ নয়, ওই আদরের নামে ডেকো সখা মোরে, ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত, তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে অমনি যেতাম ছুটে, কোলে পড়িতাম লুটে, রাশি করা ফুলগুলি পড়িয়া থাকিত, নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর, কেবল স্তব্ধতা বাজে আজি এ শ্মশান মাঝে, কেবল ডাকি গো আমি ঈশ্বর ঈশ্বর, মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই, সে নাম তোমার মুখে শুনিবারে চাই। হ্যাঁ সখা, ডাকিও তুমি সেই নাম ধরে, ডাকিলেই সাড়া পাবে, কিছু না বিলম্ব হবে, তখনই কাছেতে যাব

সব ত্যাগ করে। বিদেশি ফুলের গুচ্ছ নয় শুনছিলেন এবারে ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে আমার নিশীথ রাতের

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ১০৭ FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

মনের ঘরের চাবি ভেঙে তোমায় নিয়ে আসবো, নরম গালের জলটি মুছে তোমায় আগলে রাখব। মেঘ বৃষ্টির ঝগড়া দেখে আকাশ যখন কাঁদছে, সূর্য তখন আড়াল থেকে কড়া নজর রাখছে। তুমি কি করেছ অপেক্ষা বন্ধু তানিয়ের জন্য, সকাল সন্ধে কাজের মাঝে ব্যস্ত জন অরণ্য? আমিও আকাশের তারার মতোই থাকি বসে নিমে সারা, তোমার সঙ্গে সকাল শুরু করতে থাকি কেমন পাগল পাড়া। অরুণ বিনার তারে তারে প্রভাত বিনা করছে শুরু, তুমি আমি এক কাপ চা আর সঙ্গে কবিগুরু। শুরুতে শুনেছি মনোজ মুরলী নারায়ণ এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে গান, আর এখন এমন চক্রবর্তী।

হৃদয়ের পাতায় যদি উল্টে দেখা যায় তাহলে এই 18ই আগস্ট কেন কেন কেন এত স্মরণীয়? আসলে আজকের দিনেই 1700 খ্রিস্টাব্দে প্রথম বাজিরাও, যিনি একজন প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও 1900 সালে, প্রায় 200 বছর পর আজকের দিনেই, স্বরূপ কুমারী নেহেরু নামে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বোন। তিনি ছিলেন একজন কৃতি কূটনীতিক, রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময়, যেখানে তিনি আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া

ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা একাধিকবার কারারুদ্ধ হন। তারপর 1947 সালে ভারতের স্বাধীনতার পর পণ্ডিত দেশের অন্যতম বিশিষ্ট কূটনীতিক হিসেবে আবির্ভূত হন, মানে এখানে স্বরূপ কুমারীর কথা বলা হচ্ছে। তিনি সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এই সমস্ত দেশে এবং পরবর্তীকালে আয়ারল্যান্ড ও স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সবথেকে যেটা বড় গর্বের বিষয় সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অষ্টম সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রস্তাবনা করেন। তাছাড়াও যেটা বলতেই হয় সেটা হচ্ছে তিনি ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে যে শান্তি রক্ষা এবং নারী অধিকার প্রতিষ্ঠা সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রের হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। একজন মহিলা হিসেবে সেই সময় দাপটের সঙ্গে তিনি এই সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, আজকের দিনেই ব্রজিন দাস প্রথম বাঙালি এবং প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেছিলেন। কি ভাবছেন, তানিয়া আজ সকাল সকাল ইতিহাস পড়াবে নাকি? আসলে সবসময় একটা কথা আমি নিজে বিশ্বাস করি আর সেটাই আপনাদের সঙ্গে ভাগ করি, অতীতকে ভুলে নয়, অতীতকে মনে রেখে বর্তমানকে স্বীকার করলেই ভবিষ্যৎ সুন্দর হয়। কারণ গাছের মূলকে যতই আপনি অবহেলা অচ্ছেদ্য করুন না কেন, গাছের মূল যদি শক্ত না হয়, গাছের কাণ্ড যতই আকাশপানে ধেয়ে যাক না কেন, বেশি দিন ঝড়ে টিকতে পারবে না, কারণ জীবনের ঝড় তাকে মুখ থুবড়ে ফেলবেই। তাই শিকড় শক্ত করতে সবসময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস এবং সমর্পণ থাকা উচিত, তাই না? না, আজ আর ইতিহাসের কথা এখন বলবো না, পুরোপুরি ইতিহাসের কথা বলবো না বললেও নয়, একটু বলবো। আবার তানিয়া আসা মানেই আপনার সকাল একটু অন্যরকম হয় আধ্যাত্মিক কথাবার্তায়, সেটাই বা আপনাদের বঞ্চিত করি কী করে সেই গল্প থেকে। সেই গল্প করব, তবে আজ ওয়েদার কালকের মতোই প্রায়। এখনো পর্যন্ত যদিও আমি যখন এসেছি তখন বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টির ভ্রুকুটি সবটুকু রয়েছে, আর আপনার সঙ্গে রয়েছে প্রভাত মিনা নিয়ে আপনাদের বন্ধু তানিয়া, গানে গানে তপন প্রভ। এই বাদুল যে বাউল তার মন বোঝা ভার, কিন্তু তাতে কি, আপনি আমি মিলে এই সকালটা সুন্দর করে তুলতেই পারি, তাই না?

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর ভারতীয় পরিবারে পুজোর দিন উপবাসের একটা প্রথা রয়েছে, যদিও তা নিয়ে একেবারেই উপোস করতে পারে না, যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ। আর এই উপবাস ভাঙার কথা উঠলে যে পদ্মার কথা সবার প্রথম বাঙালির মা বোনেদের মনে ভেসে ওঠে তা হলো ধবধবে সাদা মুক্তোর মতো সাবুদানার নানান আইটেম। সাবুদানার খিচুড়ি বা সাবুদানার বড়া বা সাবুদানার মিষ্টি পায়েস। কিন্তু আপনি কি জানেন যে সাবুদানাকে আমরা হাজার বছরের প্রাচীন পবিত্র ব্রতের খাবার ভেবে গ্রহণ করে চলেছি? ভারত বা আমাদের ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, যে উপাদানটি ছাড়া আজ আমাদের শিবরাত্রি, নবরাত্রি বা যে কোনো বার ব্রত অসম্পূর্ণ থেকে যায়, তার প্রকৃত জন্ম ভারতেই নয়, ভারত থেকে প্রায় ১৫,০০০ কিলোমিটার দূরে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের এক ঘন অরণ্যে। কেবল দূর দেশেই নয়, প্রাকৃতিকভাবে এই কন্দটি ছিল মারাত্মক তেতো এবং প্রাণঘাতী বিষাক্ত। আমরা বললাম সেই দূরদেশে ব্রাজিলের জঙ্গলে এগুলো তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে অ্যামাজনের বিষাক্ত এই যে কন্দ সেটা ভারতে কীভাবে এলো? কীভাবেই কেরালের একজন দূরদর্শী রাজা বা যুবরাজ বা রাজ পরিবার খাওয়ার জন্য নিজের এবং পরিবারের প্রাণ বাজি রেখে লাখ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচালো? আর ভারতীয় সনাতন সম্প্রদায় কিভাবে এই কন্দকে শিবের ব্রত সবচেয়ে প্রিয় ফলাহার বানিয়ে দিল? অনুসন্ধান করতে গিয়ে সাহায্য নিয়েছিলাম ইন্ডিয়ান ফুড হিস্ট্রির সেই ৩,০০০ মাইলের এক রোমাঞ্চকর ইতিহাসের গল্পই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে ইতিহাসও রইল, ধর্মও রইল, পুরানো থাকবে, আর সব মিলিয়ে থাকবে তানিয়ার সঙ্গে আপনি আর প্রভাত বিনা। গানে গানে শ্রাবণী সেন, একটা মিষ্টি গান আপনাদের জন্য।

আজ থেকে মাত্র 150 বছর আগেও ভারতের সাবুদানা নামটির কোনো অস্তিত্বই ছিল না। আর ধান, গম বা জবের মতো সাবুদানা জমিতে বীজ ফেলে তো ফলানোও যায় না। তাহলে সাবুদানা এলো কিভাবে, এটা জানার আগে আমাদের জানতে হবে এই সাবুদানা আসলে কি জিনিস। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এর মূল উৎসের নাম ক্যাসাভা বা ট্যাপিওকা। দক্ষিণ আমেরিকার ব্রাজিল বা গুয়াতেমালার আদিবাসীরা হাজার বছর আগে থেকেই বনের মধ্যে থাকা মাটির নিচের এই কন্দটি খেত, মানে এর উপরে গাছ এবং এর কান্ড এবং মাটির নিচে যে মূল অংশ কন্দ যেটাকে বলে, এই কন্দের ভিতরে লুকিয়ে ছিল এক মারাত্মক প্রাকৃতিক বিপদ। কাঁচা কন্দের ভেতরে ছিল উচ্চ মাত্রার সায়ানোজেনিক গ্লাইকোসাইডস নামক একটি বিষাক্ত কেমিক্যাল। সহজ কথায় বলতে গেলে, কেউ যদি ক্যাসাভা কন্দ কাঁচা খান বা ভুল পদ্ধতিতে রান্না করে খেয়ে ফেলেন, তবে পাকস্থলিতে পাচক রসের সংস্পর্শে এসে এটি মারাত্মক সায়ানাইড তৈরি করতে পারে, যার ফলে কি হবে, সেই ব্যক্তি ভয়ঙ্কর অসুস্থ হতে পারেন অথবা মৃত্যুবরণও করতে পারেন। তো ব্রাজিলের উপজাতিরা বহুকাল ধরে তাদের মতো করে পরীক্ষা নিরীক্ষা করার পর এর রস নিংড়ে বের করে বারবার সেদ্ধ করে এবং কড়া রোদে দূর মানে ভালো করে তাকে পাক দিয়ে সবটা করে অদ্ভুত সব কৌশল আয়ত্ত করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই দক্ষিণ আমেরিকার বুনো কন্দ যা কিনা বিষাক্ত, তা ভারতবর্ষে কী করে পৌঁছল? এর পেছনে ছিল হৃদয় বিদারক এক দুর্ভিক্ষের কাহিনী এবং এক সাহসী রাজার বিচক্ষণতা। ইতিহাস অনুসারে ঘটনাটি ঘটেছিল এই 1860 এই রকম সময়, যখন তৎকালীন ত্রিবাঙ্কুর রাজ্য যা কিনা আজকের কেরালা, সেখানে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সময় রাজ্যের শাসক ছিলেন আলিয়াম থিরুনাল রাম বর্মা এবং তার ভাই এবং উত্তরাধিকারী বলা যায় বিশাখাম থিরুনাল, তিনি দুজনে মিলে চেষ্টা করছিলেন দুর্ভিক্ষের প্রভাব কিভাবে কমানো যায় এবং জনগণকে কিভাবে এই প্রভাব থেকে রক্ষা করা যায়। ধান গমের উপর মাত্রাতিরিক্ত যে নির্ভরতা, তাই দুর্ভিক্ষ

থাকবে, যাতে বৃষ্টি না হলেও সেই ফসলের ক্ষতি না হয়, তার যোগান থাকে, মানুষের পেট অন্তত একবেলার জন্য ভরা থাকে। ঠিক এই সময়ই পর্তুগিজ বণিকদের আনা এই ক্যাসাভা কন্দটি যুবরাজের নজর কাড়ল। তিনি পর্তুগাল থেকে ক্যাসাভা কাটিং আনালেন, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। কী বলুন তো সেই সমস্যা? এই যে এমন চরম বিশৃঙ্খলার মধ্যেও মানুষ এই বহিরাগত কন্দটিকে বিষাক্ত ভেবে তাদের খাদ্য তালিকায় গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন। গ্রামের সাধারণ মানুষ যখন শুনল যে এটা কাঁচা খেলে তেতো লাগে, পেট খারাপ হতে পারে, এমনকি মানুষ মারাও যেতে পারে, তখন কেউই ভয়ে এই জিনিস ছুঁয়েও দেখল না। যুবরাজ তখন এক বুদ্ধি বের করলেন। যুবরাজ বলে কথা, তার তো বুদ্ধি থাকবে। আর সেই বুদ্ধি বলেই তিনি একটা ঘটনা ঘটিয়ে ফেললেন। কি সেই ঘটনা? সাবুদানার ইতিহাস নিয়ে কথা হচ্ছে, ঘটনা তো বলবই, কারণ গল্প বলাই তানিয়ার কাজ। ততক্ষণ কানে থাকুক উৎসব দাস, গানে গানে মন উঠুক ভরে প্রভাত বীণার সুরে সুরে।

তো তিনি কি করলেন, প্রথমে রাজ্য জুড়ে, তার রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে না, এটা তেতো হলেও বা এটা বিষাক্ত হলেও সঠিক পদ্ধতিতে রান্না করলে এটার সমস্ত খারাপ দিকগুলো নষ্ট হয়ে যায় এবং এটা নিরাপদ। কিন্তু সাধারণ মানুষ এসব কথা বিশ্বাস করবে কেন? তারা ভাবলো এ হয়তো কোনো রাজনৈতিক চাল, কোনো হয়তো অনিষ্ট হতে পারে যদি আমরা ঠিক করে করতে না পারি। এসব বিবেচনা করে তারা কেউই সেই ফসল ছুঁয়ে দেখলেন না। তখন রাজা করলেন কি, তাঁর রাজ পরিবারে যে পাকশালা রয়েছে সেখানে এই ক্যাসাভা বা ট্যাপিওকা রান্নার ব্যবস্থা করলেন এবং সঠিক পদ্ধতিতে রান্না করলে করে সবার সামনে সেই ভোজন গ্রহণ করলেন। সাধারণ মানুষের সামনে তাদেরকে ডেকে যে দেখো এতে কোনো সমস্যা নেই, কিন্তু তাতেও মানুষের মধ্যে একটু কোণঠা ছিল। তারা তো গিয়ে দেখতে পারছেন না যে কীভাবে রান্নাটা হয়েছিল, কারণ পাকশালায় ঢোকার অনুমতি তাদের নেই। এরপর রাজা যেটা করলেন, যুবরাজের সঙ্গে পরামর্শ করে রাজ পরিবারের যে বাগান ছিল সেই বাগানে এই ট্যাপিওকার চাষ শুরু করলেন। যে কাটিং আনিয়েছিলেন পর্তুগাল থেকে সেগুলো লাগিয়ে চাষ শুরু করলেন এবং তার বাইরে লিখে দিলেন এবং ঘোষণা করে দিলেন যে এই গাছ মানে খুবই মূল্যবান, কেউ এই গাছে যেন হাত না দেয়, কড়া পাহারায় পাহারাদারদের কাছে ভার দেওয়া রয়েছে, কড়া পাহারায় এই গাছ রয়েছে, যদি কেউ এই গাছ চুরি করে তাহলে সে কিন্তু কঠিন শাস্তি পাবে। এবার জনসাধারণ ভাবলো এত মূল্যবান কী আছে এর মধ্যে, তারা নিজেরা খাচ্ছে, আবার চাষও করছে, আবার পড়া পাহারাতেও রাখছে, আর যেখানেই মানুষকে আটকানো হয় সারা জীবন ধরে হিউম্যান সাইকোলজি সেখানেই ছুটে যায়। আর রাজার এবং যুবরাজের এই চাল অব্যর্থ গেল না। তাদের এই মনস্তাত্ত্বিক চালের যেটা হলো, পাহারাদারদের তারা বলেছিল তোমরা নিশ্চিন্তে ঘুমাও, যে যত জনই আসুক না কেন তারা যত খুশি গাছ নিয়ে যাক কিচ্ছু এসে যায় না। তাই পাহারাদাররা নামে মাত্র পাহারা দিচ্ছিলেন, আসলে তারা এই চুরিতে উৎসাহিত করছিলেন। আসলে সব চুরি তো আসলে চুরি নয়, কিছু কিছু চুরি মানুষের ভালোর জন্য। তাই সেই জনসাধারণ করলো কি, সেই গাছ নিয়ে এসে তাদের জমিতে লাগালেন। তাদের উঠোনে যে লাগোয়া রয়েছে এক খণ্ড জমি যেখানে সবজি ফলানো হয় সেখানে লাগালেন। এইভাবে শুরু হলো ক্যাসাভা বা ট্যাপিওকা খাওয়ার প্রচলন। কি গল্পটা কেমন লাগলো? সাবুদানা খাওয়ার সময় এই গল্পের কথা কি আপনার মনে পড়বে, কিভাবে কেরালার রাজা ক্যাসিওভাকে আমাদের ভারতে এনেছিলেন? যদি মনে পড়ে তাহলে তানিয়াকেও নিশ্চয়ই মনে পড়বে। যাই হোক, এবার বলি গল্পের পরের অংশ কথা। এই যে সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষের সময় ক্যাসিওভা সে সময় মানুষকে সাহায্য করেছিল বিকল্প খাদ্য হিসেবে মানুষের পেট ভরাতে। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভোগে থাকা মানুষের জন্য ট্যাপিওকা জীবন ধারণের একটি নির্ভরযোগ্য এবং পুষ্টিকর উৎস হয়ে ওঠে। যে সময় চাল একটি দামি খাদ্যে পরিণত হয়েছিল তখন মানুষ তাদের খাবারের প্রধান উপাদান হিসেবে ট্যাপিওকার উপর নির্ভর করত, যা আজও কেরালার ঐতিহ্যবাহী রন্ধনশৈলীতে প্রচলিত রয়েছে। বছরের পর বছর ধরে এই ক্যাসিও বা কাপ্পা বা ট্যাপিওকা যাই বলেন না কেন, ক্যাসাভা ট্যাপিওকা বা কাপ্পা যাই বলেন না কেন, জনপ্রিয়তা বাড়লেও সাবুদানা ভারতে একটি সাধারণ খাবারে পরিণত হতে আরও অনেক বছর সময় লেগেছিল। যদিও ভারতে সাবুদানার প্রচলন 19 শতকে কেরালায় হয়েছিল, কিন্তু 1943 সালের দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমদানির অংশ হিসেবে অপরিশোধিত সাবুদানার প্রথম চালান হয় তামিলনাড়ুর সালেমে। সাগু নামেও পরিচিত সাবুদানার হাজার হাজার বছর ধরে চীনা রন্ধনশৈলীর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এটি ভারতে এসেছে 80 বছরেরও কম সময় আগে। একবার যখন ভারতীয়রা এই মুক্তোর মতো দুধের রঙের আর কি সেই সাদা গোলকগুলোর কথা জানতে পারলো, যেগুলো সারা রাত ভিজিয়ে রাখলে ফুলে ওঠে এবং যা দিয়ে নানান রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়, তখন আর পিছন ফিরে তাকাতে হয়নি। আলু, মশলা, শাক, সবজি, চীনাবাদাম, দুধ, গুড়, শুকনো ফল, কারি পাতা, চিনি, নানান রকম যে যেমনভাবে বেড়েছেন, আমাদের ভারত তো এমনিতেই বৈচিত্র্যময়। উত্তর ভারতের একরকম খাদ্যের গ্রহণের একরকম পদ্ধতি, দক্ষিণে একরকম, পূর্বে একরকম, পশ্চিমে একরকম, মধ্য ভারতে একরকম, সবাই মিলে সাবুদানাকে আপন করে নিলেন। এবং এই জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল

রাজা তো মানে রাজার যে ভাই যুবরাজ, যে যিনি ভবিষ্যতে রাজা হয়েছিলেন বইকি, সেই রাজা যার নাম ছিল বিশাখাম, বিশাখাম থিরুনাল বর্মা,

যদিও সাবুদানা দিয়ে তৈরি প্রায় সবকিছুই ঝামেলাহীন এবং দ্রুত তৈরি করা যায়, সুস্বাদুও বটে, তবে এই যে কাঁচা উপাদানটি, এটা প্রস্তুত করার প্রক্রিয়াটি কিন্তু ক্লান্তিকর এবং শ্রমসাধ্য। ট্যাপিওকা বা ক্যাসাভা মূল থেকে নিষ্কাশিত করার পর এই পণ্যটি তৈরির প্রথম ধাপে মূলটিকে পরিষ্কার করে ভালো করে পিষে একটি সাদা দুধের মতো পদার্থ বের করা হয়। এরপর এই তরলটিকে কয়েক ঘন্টার জন্য রেখে দেওয়া হয় এবং তারপর যে কোনো অশুদ্ধি দূর করার জন্য ছেঁকে নেওয়া হয়। অশুদ্ধিগুলো ঝরিয়ে ফেলার পর তরলটা আরও ঘন হয়ে এলে একটি যন্ত্রের সাহায্যে এটিকে ছোট ছোট গোলকের আকার দেওয়া হয়। পরবর্তী ধাপে গোলকগুলো ভাপে সেদ্ধ করে পুড়িয়ে অথবা শুকিয়ে প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ার শেষে একটি নিখুঁত দুধের মতো সাদা রং আনার জন্য কখনো কখনো এগুলোকে পালিশও করা হয়। তবে জানেন, এই যে খাবারটা, এইটার পুষ্টি নিয়ে কিন্তু যারা পুষ্টিবিদ তাদের দুতরফ মতামত রয়েছে। কেউ বলেন যে না, এটা একবারেই সেরকম কিছুই নেই, কিন্তু একটা দিক আবার বলেন যে এটা উচ্চ কার্বোহাইড্রেট রয়েছে, যা কিনা মানুষের বিশেষত মহিলাদের জন্য বিশেষ উপকারী, কারণ যেটা বলা হয় যে মহিলাদের হরমোনের যে ভারসাম্য সেটা আনতে নাকি সাবুদানা বেশ সাহায্য করে। এছাড়াও আরেকটা বিষয় যে শ্রাবণ মাস, হ্যাঁ, যখন প্রচণ্ড বৃষ্টি হয় সেই বৃষ্টির সময় বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে এবং এই আর্দ্রতা থাকার ফলে যেটা হয়, বাতাসের আর্দ্রতা জঠরাগ্নির যে কার্যকারিতা তাকে কিছুটা দুর্বল করে দেয়। তার ফলে উচ্চ প্রোটিন জাতীয় খাবার যদি খাই সেটা কিন্তু হজম করতে বেশ সমস্যা হয়। এর মধ্যে ধরুন সারাদিন উপবাস, সেই উপবাসের ফলে অনেকে

নানান অসুবিধা হয়, সেক্ষেত্রে তারপরে যদি অন্য কোনো খাবার খাওয়া হয় তাহলে সেটা হজম করতে বেশ অসুবিধা হয়ে থাকে। তাই তারা দেখলেন, মানে যারা আগেকার দিনে প্রাচীন বা আমাদের আগেকার যারা আয়ুর্বেদ বিশারদ ছিলেন, তারা দেখলেন যে এটা এতটাই খাঁটি কার্বোহাইড্রেট রয়েছে, সারাদিন উপবাসের পর এই খাবারটা খেলে এটা কিন্তু যথেষ্ট হালকা এবং পরিপাকযোগ্য বা পরিপাচ্য, তার ফলে এটা কিন্তু মানুষকে বেশ আরাম দেয়, যারা উপবাস করেন তাদের ক্লান্তি দূর করতে ভীষণ রকম সাহায্য করে। আর এইভাবেই সমস্ত বার ব্রতে বা শ্রাবণ মাসের শিবের ব্রতে চলে এলো সাবুদানা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না, আর এই গল্প যদি আপনার আগেও জানা ছিল তাহলে সেটাও জানাতে ভুলবেন না, আর যদি আজ প্রথম শোনেন তাহলে সেটাও জানাতে ভুলবেন না। কোথায় জানাবেন? জানাবেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ, যেখানে আজকের প্রভাত বিনার পোস্ট রয়েছে, তানিয়ার নামও রয়েছে, সেই পোস্টে কমেন্ট করে আপনার ভালো লাগা না লাগা সবটুকু জানাবেন। আর আজকের গান কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। শেষ গান রেখে গেলাম শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, এবং সেখানে

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গে

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই 2 বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উন্মেষ করছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বাকি আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক সিগনা শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা। 100.1 FM

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। হর ঘর সূর্য ঘর।
2: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 999 2 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি, গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

100.1 FM গোল্ড টিউন করছেন আপনি, আর ঘড়ির কাঁটা এখন 8:36 হয়ে 55 সেকেন্ড। আকাশের মুখ ভার, কেন যে ভার, তার কারণ খোঁজা ভার। কারণ কি যে হয়েছে আকাশটার, এক টানা ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। কিন্তু দেখুন, এই একঘেয়ে জীবনে এমন কিছু মানুষ রয়েছেন আমাদের জীবনে, সেটা আমাদের পরিবারে হতে পারে, আমাদের পাশের বাড়ি হতে পারে, অথবা এই সমাজ মাধ্যমের কোনো একজন হতে পারে, বা কোনো দুজন হতে পারে, বা আপনি যাদের ফ্যান, এরকমও হতে পারে। আপনার চোখে দেখা এমন দম্পতি যাদের দেখলে আপনার মনটা সত্যি ভরে ওঠে, মনে হয় হাজার সূর্য ওঠা দেখলাম। তাদের মুখে যখন হাসি দেখেন, তাদের যখন সেই সুখ যাপন দেখেন, তখন মনে হয় আহা, এমনটা যদি আমারও হতো বেশ হতো, অথবা তাদেরটা দেখে খুশি থাকেন, এরকম তো হয়। আসলে এই এত কিছু ভূমিকার কারণ একটাই, আজ ন্যাশনাল কাপল ডে। হ্যাঁ, আর তাই আপনার চোখে দেখা মানে সর্বোত্তম যিনি বা যে কাপল, তার কথাই আজকে লিখে পাঠাতে হবে 9903059922 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, ছোট্ট করে আপনার চোখে সেরা কাপলকে, যাদের শুধু ভালোবাসাটাই আপনার মন ভরায় না, সঙ্গে রাগটাও বেশ লাগে।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আপনার চোখে দেখা সেরা কাপলকে, আর সেটাই জানাতে হবে আজ। অর্থাৎ ন্যাশনাল কাপল ডে সেলিব্রেট করছে যখন মনের মেলোডি, তখন এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে, সেটাই লিখে পাঠান 9903055992 এই নাম্বারে। মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, বাট আশা করি খুব শীঘ্রই আপনাদের সমস্ত মেসেজ আমি পেয়ে যাব। ততক্ষণ কানে থাকুক গান আরতি মুখোপাধ্যায়।

জাতীয় জুটি দিবসে আপনার চোখে দেখা সেরা জুটিকে, হ্যাঁ হতে পারে তিনি আপনার পরিবারের কেউ, হতে পারে সেটা আপনি আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড, বা হতে পারে আপনার পছন্দের অভিনেতার জুটি, অভিনেতা অভিনেত্রীর জুটি, গীতিকার সুরকার জুটি, গায়ক জুটি, গায়িকা জুটি, বা পাড়া দাদা বৌদি, যে কেউ হতে পারে। আপনার চোখে দেখা সেরা জুটির নাম ছোট করে লিখে পাঠাতে হবে 9903055999।

এমসিকিউ দিয়েছি এক লাইনে উত্তর, তাই এত দেরি কেন হচ্ছে? তার মানে কি আপনারাও কনফিউজড হয়ে গেছেন যে সত্যিই তো সেরা কে? যাই হোক, কনফিউশন দূর করে চটপট লিখে পাঠিয়ে দিন। আপাতত যারা পাঠিয়েছেন তাদের মেসেজ পড়া যাক। সৌভিক সরকার কসবা হালতু থেকে জানিয়েছেন, সুপ্রভাত দিদি, সুপ্রভাত। সেরা জুটি গুপি গাইন বাঘা বাইন, আহা হা মনটা ভরে গেল, একদম মনের কথা, গুপি গাইন বাঘা বাইন।

ধর্মেন্দ্র, হেমা মালিনী, দারুণ লাগতো দুজনকে। ও নস্টালজিয়া, বেশ বেশ। দীপঙ্কর মাল ধর্মতলা থেকে, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন যে আমার কাছে সেরা দম্পতি আমার বাবা মা। এতক্ষণ রিল ছিল, এবার রিয়েল লাইফে চলে এসেছি আমরা এই মেসেজের মাধ্যমে। তিনি লিখেছেন, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি তাদের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া, কঠিন সময় একে অপরের পাশে থাকা, সেটাই আমাকে ভাবতে বাধ্য করেছে যে তারাই হলেন সেরা দম্পতি আমার চোখে। বেশ বেশ, আপনার চোখে সেরা জুটিকে, পরিবারের বাইরে যে কেউ হতে পারে তার কথাই লিখে পাঠাতে পারেন। ততক্ষণ কানে থাকুক বাবা মায়ের প্রেম, যারা আমরা দেখেছি তাদের মধ্যে সেই যে একটা ব্যাপার থাকতো না, যে তারা হয়তো সেইভাবে প্রকাশ করতেন না বা করেনও না এখনও, কিন্তু তাদের ওই একসঙ্গে যাপনের মধ্যে, দৈনন্দিন যাপনের মধ্যে, দৈনন্দিন অভ্যাসের মধ্যে রয়েছে ভালোবাসার এক অন্য স্পর্শ। সেই স্পর্শ বন্ধুত্বের, সেই স্পর্শ বিশ্বাসের, সেই স্পর্শ ভরসার। আর সেই ভরসা বিশ্বাসের মধ্যেই একটা কোথাও আকুতি থেকে যায়। যতই ঝগড়া হোক, যতই দুচক্ষের বিষ হোক না কেন, তবুও পরের জন্মে যেন তোমাকেই পাই, এমনটা হয় না? অনেক ক্ষেত্রেই আমরা দেখে এসেছি। যাই হোক, গানে গানে কিছুটা সেই রকমই আভাস পাওয়া যাক বা নেওয়া যাক মান্না দে।

কৃষ্ণ রাধা দোলে যখন হৃদয়ে পারি যাতে, সোহাগ সাগর ছাপায়ে যায় আলো আধারি রাতে, হৃদয় তখন ছুটতে যায় এই মোহনার দিকে, কৃষ্ণ রাধার যুগল মিলন হৃদয়ে রাখে লিখে, মিলন সাগর কুল মেশে হৃদয়ের এই পারে, ভালোবাসার এই সুর বেজে যায় অগ্নিবীণার তারে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘুরিয়া। অর্থাৎ পায়েলই ছন্দে ছন্দে বলে দিয়েছে তার চোখে সেরা জুটি রাধা কৃষ্ণ। আহা পায়েল, আমিও তোমার সঙ্গে একমত, আমারও খুব পছন্দের জুটি রাধা কৃষ্ণ।

হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, শুভ সকাল তানিয়া, আমার চোখে সেরা জুটি উত্তম সুচিত্রা, ওদের যখনই দেখি মন ভরে যায়, সবাই ভালো থেকো। বেশ, মেসেজ করেছেন যাদবেন্দ্র পাণ্ডা, তিনি জানিয়েছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, যে প্রভাতী শুভেচ্ছা আপনাকেও জানাই। সঙ্গে লিখেছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে রোমান্টিক এবং আইকনিক হলো তারাই, আর তারাই আমার চোখে সেরা জুটি। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ, মেসেজ এসেছে আরও দুজনের, কিন্তু এই উত্তম সুচিত্রার কথা বললে তাদের একটা গান না শোনালে মনটা যেমন খুঁতখুঁত করে, মানে সেই যে আইকনিক ব্যাপার স্যাপার, সেইখানে একটা আইকনিক গান না হলে কি এই বৃষ্টির সকাল জমে, বলুন তো।

যারা এক্ষুনি টিউন করেছেন তাদের জানিয়ে দিই আজ জাতীয় জুটি দিবস, আর তাই তানিয়া একটু খোঁজ করছে, অনুসন্ধান করছে আপনার চোখে দেখা সেরা জুটি কে। সেটা হতে পারে গীতিকার, সুরকার, অভিনেতা, অভিনেত্রী, আপনার বাবা মা, আপনার স্পাউস, যে কেউ হতে পারে। যেই হোক, তার নামটা লিখে পাঠাতে হবে 9903052992 এই নাম্বারে। মেসেজ করেছেন শান্তনু ওয়াইজ ফ্রম টেগোর পার্ক, কলকাতা 39। সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত দাদা। আজকে টপিক নিয়ে বলি যে আমার জানা সেরা কাপল হলো শিব শক্তি। একদম অনেক দেবদেবীদের মধ্যে, আচ্ছা অনেক দেবী দেবতাদের কাপল হিসেবে পুজো করা হলেও শিবকেই অর্ধনারীশ্বর বলা হয়, আর মা পার্বতীর অপর নাম অন্নপূর্ণা। এই জুটি পুরো জগৎকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করেছেন এবং অনেক বিচ্ছেদ সহ্যও করেছেন। হর হর মহাদেব, ভালো থেকো। একদম ঠিক কথা বলেছেন।

0: সত্যিই তো সেরা জুটি তো তারাও, তাই না? বেশ, উৎপলদার মেসেজ পড়ে নি। উৎপলদা লিখেছেন, বৃষ্টি ভেজা শুভ সকাল, মিষ্টি কণ্ঠি ছোট বোন তানিয়া। আচ্ছা, ছোট ছোট বোন, ছোট্টর ছোট্ট বোন, আমি এতটাও ছোট্ট নই। উৎপল মুখার্জি, অনুষ্ঠানে কান পেতে মন মাতানো গান শুনে শুনে মন ভালো করছি। দারুণ সুন্দর কবিতার মাধ্যমে অনুষ্ঠান শুরুয়াত হয় এবং প্রভাত বিনা অনুষ্ঠানে অনেক অজানা তথ্য জানতে পেরে মন ভালো হয়। কিন্তু আমার মনটা ভালো হতো যদি আপনারা সেই সমস্ত ভালো লাগা খারাপ লাগা সবটুকু 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের যে পোস্ট প্রভাত বিনার সেখানে কমেন্ট করে জানাতেন। তাতে কি হয়, আরও মানুষ তাতে উৎসাহিত হন, তারাও অনুষ্ঠান শোনার চেষ্টা করেন, তাই না? তাহলে আমাদের পরিবার তো বৃহত্তর হয়ে উঠছে প্রতিদিন আপনাদের ভালোবাসায় যত্নে লালনে, আর তার সঙ্গে আরও একটু বৃহৎ হতো এই আর কি। যাই হোক, দাদা লিখেছেন যে ভাবছি কবে এই রকম কবিতায় আমিও মেসেজ লিখতে পারবো। নিশ্চয়ই পারবেন, খুব তাড়াতাড়ি চেষ্টা করুন, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। সঙ্গে দাদা লিখেছেন, তোমার দেওয়া বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং মজার। আমার চোখে দেখার সেরা কাপল হচ্ছে আমার পুত্র ও পুত্রবধূ। ওয়াও, আমার পুত্রবধূ অবাঙালি হলেও আমার সঙ্গে ফ্লুয়েন্ট বাংলায় কথা বলার চেষ্টা করেন। ওরা খুব প্র্যাকটিক্যাল, কেয়ারিং এবং ওদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তানিয়া ও সকলকে জানাই আজকের ওয়ার্ল্ড কাপল ডেতে শুভেচ্ছা। ভালো থেকো তানিয়া, আবার কবে আসবে জানিও। বাহ, উৎপলদা আজ প্রথমবার আমার কাছে জানতে চাইলেন যে তানিয়া তুমি আবার কবে আসবে, মানে রয়েছে, অপেক্ষা রয়েছে। নিশ্চয় জানাবো দাদা, সঙ্গে থাকুন। সময় বলছে, আর একটা গানে গেলে গানটা পুরোটা শোনাতে পারবো না, তার থেকে এটাই ভালো আমি বরং আপনাদের মেসেজটা পড়ি। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সকাল তানিয়াদি। লায়লা মজনু ইতিহাসের এক অমর প্রেমের প্রতীক, তাদের প্রেম ছিল খাঁটি, পবিত্র এবং স্বার্থহীন। আত্মার মিলনই তাদের কাছে বড় ছিল। সমাজ ও পরিবারের বাধা তাদের ভালোবাসাকে আটকাতে পারেনি। তাদের এই ত্যাগ এবং নিখাদ প্রেম যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে আছে। তাই লায়লা মজনুর প্রমাণ করেছে যে অমর প্রেমও অমর হতে পারে। তারা হয়তো দুনিয়ায় এক হতে পারেনি, কিন্তু তাদের প্রেম ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। খুব ভালো থাকবেন তানিয়াদি। বাহ, কত মানুষের ভাবনা এবং সেই ভাবনার বিস্তার কত দূর, তাই না? সত্যি আজকের বিষয়টা এমন খুব সামান্য বিষয় হয়তো, কিন্তু কত বিস্তৃতি অনেক। বেশ, সোমেন সরকার যাদবপুর থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া। আমার চোখে দেখা সেরা জুটি হলো আমার মা ও বাবা। ছোট থেকেই দেখেছি ঝগড়া ও খুনসুটির ভেতর দিয়ে জীবনের মূল্যবান 50টি বসন্ত পার করে ফেলেছেন। ওরে বাবা, আজ প্রভাত বিনায় তোমার মিষ্টি গলায় সাবুদানার ইতিহাস সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারলাম, বেশ ভালো লাগলো। আবার কবে আসবে? যাদবপুর থেকে সোমেন, আবারও সেই এক কথা, ফেসবুক পেজের পোস্টে ফিডব্যাক দিলে বেশি ভালো লাগবে। আর আবার কবে আসবো সেটা জানতে গেলে অপেক্ষা করতে হবে, কারণ অনেক বন্ধুরাই বলে, আমি একেবারে বলবো। কেমন? বেশ, আরেকটা মেসেজ কি পড়ে নেওয়া যায়? যায়, সময় কি বলছে না, একদম সংবাদ বিরতির সময় হচ্ছে। সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি আপনাদের কাছে আপনাদের প্রিয় মনের মেলেডি নিয়ে। আজকের বিষয়, আপনার চোখে দেখা সেরা জুটি কে? সঙ্গে রয়েছি তানিয়া।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं मुनीश शर्मा। भारत आज नई दिल्ली में ब्रिक्स देशों के पर्यावरण मंत्रियों की 12वीं बैठक की मेजबानी करेगा। पर्यावरण, वन और जलवायु परिवर्तन मंत्रालय ने बताया है कि यह बैठक महत्वपूर्ण विचार विमर्श, सर्वसम्मति तक पहुंचने और पर्यावरणीय सहयोग को मजबूत करने का मंच उपलब्ध कराएगी। झारखंड में जेपीएससी और जेएसएससी उम्मीदवारों के 24 दिन से जारी विरोध प्रदर्शन के बाद राज्य सरकार ने जेएसएससी सीजीएल परीक्षा 2024 और टीडीपीएल एजेंसी द्वारा संचालित सभी प्रतियोगी परीक्षाएं रद्द कर दी हैं। मुख्यमंत्री हेमंत सोरेन ने कल शाम मंत्रिमंडल की विशेष बैठक के बाद ये घोषणा की, और ब्यौरा हमारी संवाददाता से।
2: सरकार ने वर्ष 2014 से अब तक की भर्ती प्रक्रियाओं की जांच कराने के साथ परीक्षा व्यवस्था में सुधार के लिए आईएएस अधिकारी अमिताभ कौशल की अध्यक्षता में समिति गठित करने का भी निर्णय लिया है। इस बीच मंत्री दीपिका पांडे सिंह और स्वास्थ्य मंत्री इरफान अंसारी के साथ विधायक जयराम कुमार ने सदर अस्पताल पहुंचकर देवेंद्र नाथ महतो

সোনাল চৌধুরীর কথা এবং সুরে কবিতা ছবি থেকে আমরা শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান। ঘড়ির কাঁটায় 9:13 হয়ে 56 সেকেন্ড। আর কি বলুন তো, এই যে সুনীল আকাশ, সে যে কতদিন ডাকেনি হাতছানি দিয়ে, তার ইয়ত্তা আছে? মানে মাথার ওপর সারা কোন কালো মেঘ একদম সেই মুখ ভার করে রয়েছে। যাই হোক, বড় বিরক্তিকর পরিস্থিতি, তবে যারা বাড়িতে আছেন তারা কিন্তু ভীষণ উপভোগ করছেন সেই জানলার কাঁচের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি ফোঁটা, সঙ্গে সেই রোমান্টিক গান আর এক কাপ চা, তাই না? বুঝেছি বুঝেছি, কিন্তু যাদের বেরোতে হবে তাদের জন্য তো আবহাওয়া সতর্কবার্তা রয়েছে, জানিনি সেটাই। আগামী 2-3 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব আপনারা নিজের দায়িত্বে নিজেকে নিয়ে বের করুন, সুরক্ষিত থাকুন, প্রপার ছাতা বা যা যা দরকার এই বর্ষায় যাওয়ার জন্য সেগুলো সঙ্গে রাখুন এবং সাবধানে কাজ সেরে বাড়ি ফিরে আসুন। আমরা যাব আজকের এই ঘন্টার প্রথম মেসেজে। নালিকুল বন্দিপুর হুগলি থেকে বিজয় দালাল মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, আজ যে বিষয় দিয়েছো সেটি ভীষণ মজার। আমার বিয়ে হয়েছিল যখন, তখন তোমার বৌদির বয়স ছিল 18 এবং আমার 23, আজ অনেকগুলো বছর হয়ে গেল একসঙ্গে সংসার করছি, তবে এক কথায় বলতে পারি আমরা খুব সুখী, আর আমার চোখে আমরাই হলাম সেরা জুটি। তোমার বৌদি আমার প্রাণ, বলতে গেলে সে ছাড়া আমার চলে না। তবে আরেকটা কথা জানতে চাই, আচ্ছা সত্যি কথা বলতে কি দাদা, আমি যদি বৌদি শোনেন তাহলে নিশ্চয়ই খুব খুশি হবেন, কারণ যখন কোনো স্বামী বা স্ত্রী এইভাবে ওপেন ফোরামে তার স্পাউসকে নিয়ে, তার জীবনসঙ্গীকে নিয়ে কোনো কথা বলে এবং সেই সম্মান সেই ভালোবাসা সর্বসমক্ষে জ্ঞাপন করেন, তখন একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। যাই হোক, বৌদিকে এত সুন্দর ভালো লাগার মুহূর্ত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমাদের দাম্পত্য সেটা বলতে গেলে যে আপনাদের কথা আর বলা হবে না, আজ বরং আপনাদের কথা হোক, অন্য কোনো দিন কোনো এক সময় আমার দাম্পত্য জীবন নিয়ে গল্প করব, কেমন? রমা রায় দাসনগর থেকে মেসেজ করেছেন, অনেকদিন পর দিদির মেসেজ পড়ছি। নমস্কার তানিয়া দিদি ভাই, বৃষ্টি ভেজে সকালের এক রাশ আন্তরিক শুভেচ্ছা রইল। আমার চোখে সেরা দম্পতি হলো

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন, এরা খুবই ভালো দম্পতি, ওনাদের মঙ্গল কামনা করি, আপনি খুব ভালো থাকবেন। আচ্ছা, আজকের বিষয় কিন্তু সেরা জুটি, তারা দম্পতি হতেও পারে নাও হতে পারে, এটা কিন্তু একটু মনে রাখবেন। সবার জন্য বললাম, মানসী বৈদ্য মেসেজ করেছেন কোন নগর থেকে, সুপ্রভাত মনে মেলোরি, সুপ্রভাত দিদি, আমার মিষ্টি তানিয়া দিকে জানাই ঘ্যান ঘ্যানে বৃষ্টি থেকে মুক্তি পেয়ে উজ্জ্বল রোদের শুভেচ্ছা, উঠুক উঠুক রোদ, উঠুক রোদ দরকার ভীষণ। আজকের বিষয়টি নিয়ে আমি বেশ কনফিউজড, কারণ কাপলদের মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান যতই থাকুক না কেন, তারা একটা বয়সের পর দুজন দুজনকে আঁকড়ে ধরেন, এটা একদম ঠিক বলেছেন। বাইরে থেকে আদর্শ জুটি মনে হলেও ভিতরে অনেক ফাঁক ফুকর থাকে। আমার কাছে শ্রেষ্ঠ জুটি হলেন 74.5 সিনেমার মলিনা দেবী এবং তুলসী চক্রবর্তীর জুটি। উফ, সে কি ফাটিয়ে ঝগড়া ভালোবাসাবাসি, দারুণ মজার একদম দিদি। আর এই দম্পতি চিরনবীন, এবং এই দম্পতির যে প্রেম, দাম্পত্যের যে খুনসুটি, সেটা আর জীবন থাকবে সমস্ত দম্পতিদের মধ্যে, তাই না? যাই হোক, খুব ভালো লিখেছেন এবং এটা আমারও মনের কথা। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন যে আমার কাছে সেরা জুটি হলো কুমার শানু অলকা ইয়াগনিক, আর এছাড়াও শিব পার্বতী, যদি সেরা দম্পতির কথা বলেন তো। বেশ, আরেকটা মেসেজ কি পড়বো না, একটা গানে যাই, একটা গান শোনাই, তারপর ফিরে আসছি হার মানা হার। এই ছবি থেকে মান্নাদের কণ্ঠে আমরা শুনবো আরেকটি প্রেমের গান, সুধীন দাশগুপ্তর কথাই এবং সুরে, চলুন।

মেসেজ করেছেন প্রতাপ মুলা, গোপীনাথপুর, কুরপাই, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। আমি প্রথমবার আপনার মেসেজ পড়ছি, ধন্যবাদ মেসেজ করার জন্য। দুটির কথা প্রথম দেখি, বৃন্ত সাথে ফুল, বৃক্ষ থাকে মাটির পরে, জড়িয়ে তাতে মূল। সচিন সৌরভ জুটির কথা ভোলার

কথা নয়, রাধা মাধব সীতারাম আর শানু ইয়াগনিকের জয়, মানে আলকা ইয়াগনিকের কথা বলছেন। বেশ, খুব মিষ্টি একটা ছোট্ট করে মেসেজ লিখেছেন বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে। শুভ সকাল তানিয়া, আজকে তুমি যা জানতে চাইলে তা খুবই ভালো। আমার চোখে সেরা জুটি অবশ্যই ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদা, তাদের প্রণাম জানাই। আমারও প্রণাম, আমাদের প্রত্যেকের প্রণাম। আচ্ছা, নন্দা রায় পোয়েল একটা ছোট্ট এবং মিষ্টি মেসেজ করেছেন, তবে তার আগে কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতোর মেসেজ পড়ব। তিনি বহুদিন পর আমার অনুষ্ঠানে মেসেজ করেছেন, তিনি জানতে চেয়েছেন কেমন আছো। খুব ভালো আছি দাদা, এমন বৃষ্টি ভেজার সকাল স্টুডিওর মধ্যে আপনাদের পাঠানো মেসেজ, আপনাদের খুনসুটি, আপনাদের ভালোবাসা, সব কিছু নিয়ে ভালো কি না থেকে পারা যায় বলুন তো। উনি জানিয়েছেন সেরা জুটি বলতে আমার নজরে পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রী হলেন সেরা জুটি, অপূর্ব সুন্দর অসাধারণ। যে কোনো জুটি ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়, তাই সকল জুটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। সবাই খুব খুব ভালো থেকো। নন্দাদের মেসেজটা পড়া যাক। আমার চোখে দেখা সেরা দম্পতি ছিল পাড়ায় বাস, নিত্য সেথায় ঝগড়াঝাটি চলত বারো মাস। কাক চিলতে দূরের কথা, সিংহ পেত ভয়, গর্জন করলে কখন যে কি জানি কি হয়। বুড়োর ছিল অব্যর্থ টিপ ছড়ি দিয়ে মার, বুড়িও কম কিসে গরম খুনতে ছিল হাতিয়ার। খেতে বসে বুড়ো খালি প্যাট পিটিয়ে যায়, বড় মাছের মাথাটা যেন বুড়ির পাতে রয়। যেমনি ভাবা অমনি তুলে চালান দিয়ে মুখে, করমরিয়ে চিবোয় সেটা কি যে মনের সুখে। বুড়ি দেখে সাধের মুড়ো হয়ে গেছে হাওয়া, কিপটে বুড়ো দেখাচ্ছি মজা, হবে জন্মের খাওয়া। এই না বলে মাংসের বাটি ছো মেরে টেনে, তাড়িয়ে তাড়িয়ে খেতে থাকে সুখে আপন মনে। বুড়ো থাকে ফেল ফেলিয়ে জিভেতে লালা ঝরে, অলক্ষণে বুড়ি কোথাকার জুটেছে আমার কপালে। এভাবেই ঝগড়া করে কাটে দুটি জীবন, হয়তো আর পাশাপাশি রবে না এমন। বিশ্ব চরাচর ভেসে যাচ্ছে চাঁদের আলোয় রাত, দীর্ঘশ্বাস ফেলে যুগল থাকে দিয়ে তাদের হাত। বৃদ্ধাভাবে ভাগের মা করেছে দুই ছেলে, নিজে থেকে ওষুধ খায় না দিতে হয় তুলে। বৃদ্ধভাবে পায়ের ব্যথায় পাচ্ছে বুড়ি কষ্ট, তেল মালিশ না করে দিলে ঘুম যে হয় ওর নষ্ট। ডুকরে কেঁদে বৃদ্ধা রাখে স্বামীর কাঁধে মাথা, স্নেহে বৃদ্ধ জড়িয়ে ধরে বলে যাব না তো কোথা। বিশ্ব জুটি দিবসে সকল দম্পতিকে জানাই রসে ভরসে থাকার আন্তরিক শুভেচ্ছা।

0: প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত মনের মেলোডি, আমার দেখা সেরা দম্পতি সুপ্রতীক আর সুনন্দা। স্কুল জীবনে দেখেছি ওদের সুন্দর বন্ধুত্ব, কলেজ জীবনেও তাই, সবসময় ওদের সুন্দর হাসি মুখ আমাকে খুব আকৃষ্ট করত। খুব সুন্দর বোঝাপড়া ছিল ওদের দুজনের মধ্যে। পরবর্তীকালে যখন দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তখনও সেই একই রকম। সংসারের ঝামেলা ঝঞ্ঝাট যেন কোনো কিছুই ওদের স্পর্শ করতে পারে না, ওদের সুন্দর হাসিমুখ কখনোই মলিন হয় না। তাই এরাই হলো আমার চোখে দেখা সেরা জুটি। সুখী হোক ওরা, সারা জীবন এমনই থাকুক, এটাই আমি চাই। পরিশেষে সবাইকে জানাই শ্রাবণের বাদল শুভেচ্ছা। আপনিও ভালো থাকবেন। চলে যাব পরের মেসেজে। মেসেজ করেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশরণী, কলকাতা 70 থেকে। লিখেছেন একগুচ্ছ জুটির নাম, চেয়েছিলাম একটা সেরা জুটি। দিদি লিখেছেন, আমার কাছে সেরা জুটি উত্তম সুচিত্রা, তারা তো আছেই, সবাই সেটা বলবে, তারপরেও সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন। আর সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত জগতের সবচেয়ে আবেগময় এবং অবিচ্ছেদ্য জুটি হলো গুলজার এবং আর ডি বর্মন। খেলাধুলার জগতে ভারতের একসময় টেনিসে আর মাঠ কাঁপানো জুটি লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি আমার কাছে সেরা সেরা সেরা সেরা সেরা সেরা জুটি। বেশ, আমি এবার পড়বো অমিতাবহর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া, আমার চোখে দেখা আমার সেরা জুটি হলো আমার বাবা ও মা, আইডিয়াল কাপল ছিলেন। এছাড়াও যদিও আমি চোখে দেখিনি, তবু আমি বলছি আমার চোখে সেরা কাপল তুমি ও তোমার কর্তা। তোমার অনেক কথা থেকে আমি এটা অনুভব করেছি এবং নিশ্চিত আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো। যাই হোক, এর বিষয়ে আসলে বিভিন্ন সময় আমি যেসব ব্যক্তিগত কথা বলি টুকটুক একটু একটু, সেগুলোকে জুড়ে জুড়ে একটি মালা গেঁথেছেন দাদা, এবং সেই মালা আজকে দিলেন উপহার হিসেবে যে আমরা দুজনে সেরা জুটি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আশীর্বাদ করুন যেন এভাবেই সেরা জুটি হয়ে থাকতে পারি। আমরা যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো তারপর খুব মিষ্টি একটি গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে সেই গান, চিরন্তন গান।
1: সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের, সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM।

0: oldkolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ড এ। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

বড়। মালিক পারালিন বেতর থেকে শিবটাকারের মেসেজ করেছেন, জানিয়েছেন প্রভাত বিনায় আজকের গল্প তার ভীষণই ভালো লেগেছে, সঙ্গে জানিয়েছেন আজকের বিষয় সম্পর্কে যে তার বাবা মা জেঠু জেঠিমাকে দেখেছেন ছোট থেকে, দুজন দুজনের প্রতি অদ্ভুত একটা বোঝাপড়া, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্যবোধ এবং যত্ন করা। আজ সেরা কাপল বলতে গিয়ে চিন্তায় ভাবনায় তাদের মুখগুলি ভেসে উঠছে। সঙ্গে তিনি জানিয়েছেন যে দাদা শিবপ্রাদের হাজব্যান্ড, তিনি যখনই খবরের কাগজে নানান ঘটনা পড়তেন তখন বলতেন, আমরা সত্যি ঈশ্বর আশীর্বাদ পেয়েছি গো, আমরা মেড ফর ইচ আদার। আহা, এমন প্রাপ্তি, এমন স্বীকৃতি বোধহয় সব কাপল বা সব দম্পতি একে অন্যকে দেয় না, হয়তো মনে মনে স্বীকার করে, কিন্তু মুখে বলা, সেই মানুষটাকে জানানো, এর মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা স্বীকৃতি, আলাদা সম্মান রয়েছে, তাই না? যাই হোক, স্বাভাবিকভাবেই আজকের দিনে দাদার কথা শিবপ্রাদের মনে পড়েছেন, কিন্তু দিদির মন ভালো করার জন্য তানিয়ার কাছে রয়েছে ওষুধ, কী বলুন তো, এই যে এত ভালো ভালো গান শোনাচ্ছি। সঙ্গে দিদি জানিয়েছেন আবার কবে আসবো, আসবো আসবো, খুব শীঘ্রই আসবো, সঙ্গে ভালোবাসা, অফুরন্ত আদর জানিয়েছেন। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে জানিয়েছেন, গুড মর্নিং তানিয়া, আমার চোখে দেখা সব থেকে সেরা কাপল হলো আমার মাসি মিশো, তোমার অনুষ্ঠান উপভোগ করছি, খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ শ্রাবণীদি। সঙ্গে মেসেজ করেছেন উত্তম কুমার দাস দারহাট্টা হরিপাল হুগলি থেকে, আমার চোখে দেখা সেরা জুটি শিব এবং পার্বতী, হর হর মহাদেব। বেশ, মেসেজ করেছেন তুষার সাঁতরা হুগলি থেকে, আমার চোখের দেখা সেরা জুটি আমার বাবা ও মা। মেসেজ করেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, আমার কাছে সেরা জুটি শ্রী রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ। সত্যি এই জুটি, এই গুরু শিষ্যের জুটিটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো, তাই না? আমাদের কাছে, অনেকের কাছে ভীষণ প্রিয়। জয়শ্রী দত্ত অশোকনগর থেকে জানিয়েছেন, দিদিয়া আজ দারুণ টপিক দিয়েছ, আজকের যুগে সেরা জুটি হওয়া প্রায় হারাতে বসেছি, সিনেমার কথা বলছি না। একদম ঠিক কথা, আর তাই তো মনে করানোর চেষ্টা করছি যে আপনার আশেপাশে, আপনার পরিবারে অনেক সেরা জুটি রয়েছে, শুধু একটু চোখ মেলে দেখাতে হবে, তাই না? আচ্ছা, এবার যে কথাটা বলার সেটা হচ্ছে একটু গান শোনাতে হবে, টেক্সট মেসেজ যা কিছু জমেছিল সব বলে দিয়েছি, তারপর ফিরে এসে আমরা কিন্তু পড়ব হোয়াটসঅ্যাপ মেসেজ। গানে গানে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়, আর ছবির নাম আনন্দাশ্রম।

নীরব ভাষা বুঝতেই শিখে যায় স্বামী স্ত্রীরা। তবে আজকের বিষয় কিন্তু সেরা দম্পতি নয়, আজকের বিষয় সেরা জুটি, কারণ আজ দিনটাই হলো জাতীয় জুটি দিবস, ন্যাশনাল কাপল ডে, আর সেটাই সেলিব্রেট করছে মনের মেলোডি। জানাচ্ছেন আপনারা, যেমন পাঠিয়েছেন এই মুহূর্তে পুনম চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা থেকে, সে জানিয়েছে যে গুড মর্নিং তানিয়াদি, ভেরি গুড মর্নিং পুনম। সঙ্গে জানিয়েছেন যে আমার চোখে সবচেয়ে সেরা জুটি হলো আমার আর আমার বেস্টের, আমরা হলাম মোটু পাতলু জুটি। এই মোটু আর পাতলুর নামটা কি? পুনম আর আরাধ্যা, দুই বন্ধুতে এভাবেই ভালো থেকো, আর জীবন বন্ধুত্ব অটুট থাকুক, আমাদের প্রত্যেকের তরফ থেকে অনেক শুভকামনা। বেশ, মেসেজ পড়ব বাগুইহাটি থেকে তপন কুমার রায়চৌধুরীর। জোড়া মন্দির থেকে জানিয়েছেন, আজ যে বিষয়ে আলোচনা হচ্ছে বেস্ট জুটি, আমার কাছে বেস্ট জুটি হলো কৌতুক অভিনেতা জহর রায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়। তাদের অভিনীত অনেক সিনেমা আজও অমর হয়ে আছে, যেমন ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ভানু পেলো লটারি, রাজকুমারী, সাড়ে চুয়াত্তর, এর সঙ্গে আরও কয়েকটার নাম মনে পড়ছে, মিস প্রিয়ম্বদা, চৌরঙ্গী, তারপর আশিতে আসিও না, জমালয় জীবন্ত মানুষ, মৃতের মর্তে আগমন, যেখানে দুজনে জুটি বেঁধেছেন সেখানেই একদম। আর যদি ওদের প্রথম যে সিনেমা বসু পরিবার, সম্ভবত যদি আমি খুব ভুল না করি, তাহলে সেই বসু পরিবারেও দুজনের একটা ঝগড়া আছে কিছুক্ষণের, মানে মিনিট খানেকের বোধ হয় একটা দৃশ্য, কিন্তু ওই দৃশ্যেই দুজনে একদম জাস্ট কাঁপিয়ে দিয়েছেন। ওদের ব্যাপারে কথা বলতে বসলে তো শেষই হবে না, যাক আমরা বরং পরের মেসেজে যাই। আমার নাম কার্তিক মণ্ডল, পাঠিয়েছেন মেসেজ দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে। 70 বছরের দাম্পত্য জীবন কাটানো আমার বাবা ও মা আমার চোখে দেখা শ্রেষ্ঠ দম্পতি, যদিও বাবা এখন আর নেই। কিশোর দা বালি হাওড়া থেকে পাঠিয়েছেন, আমার কাছে সেরা জুটি রাজেশ খান্না এবং শর্মিলা টেগর। বুঝলাম, গানে যাই। মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না, কিন্তু চেষ্টা করলাম কিছুটা কিছুটা।

নিশ্চয় হতেই পারে সবাই ব্যস্ত, এরকমটা বাজে ওয়েদার। যেই কিনা ফোনটা রিফ্রেশ করলাম, এক ঝাঁক মেসেজ এসেছে, আর তাই তানিয়া এখন স্বাভাবিক বন্দে ভারত ছোটাবে। চলুন মেসেজ পড়া যাক। পবিত্র সাহা জানিয়েছেন যে তার কাছে সেরা জুটি শাহজাহান এবং মমতাজ। জানিয়েছেন সেরা জুটির প্রসঙ্গে সায়ন্তনী পান মধ্যপ্রদেশ থেকে, শুভ সকাল তানিয়া দিদি, আজকের বিষয়টি খুব মজার। এখন এখানে সেরা বলতে কি বলবো জানি না, কারণ ঝগড়া রাগ অভিমান ছাড়া কি কোনো দাম্পত্য জীবন হয়? সবার দাম্পত্য আলাদা আলাদা, তাই সবাই আমার চোখে তাদের জায়গায় সেরা। খুব বুদ্ধিদীপ্ত উত্তর, থ্যাংক ইউ সায়ন্তনী। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে লিখেছেন, শুভ ঝিরে ঝিরে বৃষ্টি ভেজা তানিয়া দিদি ভাই, সকালটা লেখেননি আর কি, মানে তাড়াহুড়ো করছেন, আজ অনেক দেরিতে রেডিও খুলেছেন, বুঝতেই পারছি। আমি কিন্তু এখন রোদ চাইছি না, ঠান্ডায় ভালো ভালো গান শুনছি। আমার সেরা জুটি উত্তম সুচিত্রা, যত বাংলা সিনেমা দেখেছি সবকটি আমার কাছে অসাধারণ। এছাড়া আমার ঘরে আমার পরিবারে আমি আর আমার স্ত্রী হলাম সেরা জুটি, দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, জীবন থেকে চাহিদা বড় কম, আর তাই আনন্দের সঙ্গে জীবনযাপন করছি। আজ অপেক্ষা ছিলাম আপনার, খুব ভালো গান হচ্ছে, আবার কবে আসবেন জানিয়ে দেবেন। আচ্ছা জানাবো, যাওয়ার আগে ঠিক জানিয়ে যাব, কথা দিচ্ছি। নমস্কার দিদি ভাই, ট্যাংরা থেকে দেবসাধন চৌধুরী বলছি। আমার সব থেকে প্রিয় জুটি হলো মটন বিরিয়ানি এবং চিকেন চাপ, বুঝে দেখুন। ভেরি নাইস, হাউ সুইট, মানে এত সুন্দর জুটির কথা আপনি বললেন। শুধু যদি এই সময় আমাকে কেউ খাওয়াতো আমি তো বিদার বন্ধু রবীন্দ্র মান্না জুজারশাহ পাঁচলা থেকে জানিয়েছেন তার চোখে সেরা জুটি হলেন লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি। আচ্ছা আর আর আর উলুবেড়িয়া থেকে গোপাল মান্না পাঠিয়েছেন গোপালদার মেসেজ পড়বো, একটু বড় মেসেজ, ছোট মেসেজ একটু পড়ে নিই। শুভ সকাল তানিয়া দি, আমি আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু বলছি। আমার মতে যে দুটি জুটির কোনো মতান্তর নেই সে হলো দুটি পায়রা, মানে দুটো পায়রা সবসময় সেরা জুটি, এটাই উনি বলতে চেয়েছেন। সুপ্রভাত তানিয়া দিদি, আমার কাছে সেরা জুটি গানের জগতে সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, আচ্ছা লক্ষ্মীকান্ত পেয়ারেলাল এবং নাদিম শ্রাবণ, আরও অনেকেই রয়েছেন, সুজয় দাস সন্ধ্যাবাজার থেকে পাঠিয়েছেন। একটা গান শুনি, ফিরে আসছি গানের ওপারে।

মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন জয় আর বীরু শোলে সিনেমা থেকে, এরাই তার কাছে সেরা জুটি। মেসেজ করেছেন নিউ টাউন থেকে অপূর্ব কর, জানিয়েছেন আমার মতে পর্দার সেরা জুটি উত্তম সুচিত্রায়, আর সারা জীবনের সেরা জুটি চা বিস্কুট। একজনকে ছাড়া অন্যকে ভাবতেই পারি না আমরা, একদম খাঁটি কথা। মেসেজ করেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, জানিয়েছে নিজের কথা বলতে ভালো লাগে না, শুধু শুনতে ভালো লাগে, তাই শুনছি আর যোগ বিয়োগ অঙ্ক করছি। আমি স্বপ্নে তোমায় দেখেছি গানটি আমার ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ, সঙ্গে থাকবেন সব সময়। সঞ্জিত বোস যোধপুর পার্ক থেকে জানিয়েছেন আমার চোখে দেখা শ্রেষ্ঠ কাপল হলেন আমার বাবা মা, তাদের মধ্যে যে অটুট বন্ধুত্ব ভালোবাসা বোঝাপড়া ছিল তা আমার কাছে আকর্ষণীয়। ঝগড়াঝাটি হলে কিছুক্ষণের মধ্যেই তারা মিটিয়ে নিতেন, বাবা যখনই অফিস ট্যুরে যেতেন মা বলতেন তোর বাবা আসলে এবার একটা নতুন কিছু রান্না করে খাওয়াবো, আর দুজনে কোনো কিছু কেনাকাটা করতে গেলে একসঙ্গেই যেতেন। অদ্ভুত ব্যাপার হলো তারা বিয়ের তারিখেই মারা যান, যদিও একই বছরে নয় তারা চলে যান এ পৃথিবী ছেড়ে। ভালোবাসার টান আর কি বলি বলুন। আচ্ছা মেসেজ করেছেন দেবাশিস মাল গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে, তিনি জুটি হিসেবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র পাঠিয়েছেন। মানে কি বলবো, আমাদের বন্ধুরা মাঝে মাঝে এত মজা করেন না। বাকি সমস্ত মেসেজ পড়া হয়ে গেছে, আশা করি আমি সবার মেসেজ পড়ে শেষ করেছি, আর সময় বলছে টেক্সট মেসেজ একটা পড়তে হবে। শুভ সকাল তানিয়া, আমার দেখা সেরা ফুটবল জুটি হলো কৃষাণু দে এবং বিকাশ পাঁজি, আর সিনেমার সেরা জুটি হলো তাপস পাল ও মৌহা রায়চৌধুরী। এটা আমি বাংলা সিনেমার ক্ষেত্রে উল্লেখ করলাম, হিন্দি ছবি আমি খুব একটা দেখি না তাই উল্লেখ করতে পারলাম না। আমহার্স্ট স্ট্রিট থেকে সুপ্রিয় সেন, আজকে আশিস দা, ঐশী, লক্ষ্মী দে, শিশির ঘোষ এদের মেসেজ এলো না, চন্দ্রাবলীদের মেসেজ এলো না, আরও অনেক বন্ধু, আবার কারোর নাম উল্লেখ না করলে বড় অভিমান হয়, স্বাভাবিক, আমার হলে আমারও অভিমান হতো। তো যাই হোক, আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আবারও কবে আসবো এই প্রশ্ন ছিল সবার, উৎপলদার, নিশাকরদার, সোমেনের, নন্দাদের, আবার আসবো আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন পর, 24 তারিখ, 24-25 পরপর দুদিন আসবো। আগেই বলে রাখলাম সকাল 6:10 থেকে কিন্তু সঙ্গে থাকতে হবে, আর এই বৃষ্টির মধ্যে আবহাওয়া তো খুবই খারাপ, তাই নিজেদের সাবধানে রাখবেন, নিজের পরিবারকে সাবধানে রাখবেন, এবং ভিজে গেলে বাড়িতে এসে যথাযথ ব্যবস্থা নেবেন, ঠিক আছে? ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। আর তানিয়ার সেই কথা মনে আছে তো, যে আমরা কারোর পরিস্থিতি না বদলাতেই পারি, কারণ সবসময় সেটা সম্ভব হয় না, কিন্তু যদি সম্ভব হয় মনের স্থিতি বদলাতে পারি। আপনার নিজের মন ভালো রাখার পাশাপাশি আপনার প্রতিবেশী, আপনার চেনা অচেনা সমস্ত মানুষ যারা হয়তো জীবন যুদ্ধে নিজেদের মতো করে লড়ছেন, আমরা তার খবরটুকুও জানি না, তাদের কিন্তু একটু পাশে থাকতে হবে। কিচ্ছু না, একটু জল এগিয়ে দিন, একটু বলুন সব ঠিক হয়ে যাবে, সময়টা খারাপ, তুমি খারাপ নও, তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। একটু মনের বল, একটু মনের জোর দিয়ে আমরা পারি মানুষগুলোকে ভালো রাখতে, তাদের অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাতে পারি। তাই সচেতন হতে হবে, পরিবেশকে ভালো রাখার পাশাপাশি ভালো রাখতে হবে মানুষের মনকেও, তাই না? তাই ওই একই কথা যেটা সবসময় তানিয়া বলে, এটাই হোক মূল মন্ত্র। আর আজকের মতো তানিয়াকে নিতে হবে বিদায়। যেতে যেতে কি গান যে রেখে যাই এ প্রশ্ন রয়ে গেল মনে, ভাবছি কোন গান শোনাই। বেশ, এই প্রশ্ন হয়তো প্রত্যেক দম্পতির মধ্যে কখনো না কখনো আসে, এই গান আমি বহু অনুষ্ঠানে শুনিয়েছি, তবু আজকে যেহেতু সেরা জুটি নিয়ে কথা হচ্ছিল তাই সেরা জুটি কারা, এই প্রশ্নের উত্তরে আপনারা প্রত্যেকে এত এত মেসেজ পাঠিয়েছেন।

বাপ রে বাপ, প্রায় 40টার কাছাকাছি মেসেজ পেয়েছি অ্যাপ্রক্স আর কি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, এই গান রইল আপনাদের জন্য। গানে গানে মান্না দে এবং লতা মঙ্গেশকর, ছবির নাম শঙ্খবেলা।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন করল জেলা পুলিশ। গ্রেফতার হোটেল মালিকের ছেলে কল্যাণ আশিস পাল। জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে বৃহস্পতিবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন KPSC-র প্রশ্নফাঁসের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের তারাপীঠে হোটেলে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তের জন্য জেলা পুলিশ বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এর নেতৃত্বে থাকবেন রামপুরহাটের SDPO। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হোটেল মালিকের ছেলে কল্যাণ আশিস পালকে পুলিশ গ্রেফতার করেছে। গতকালই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে তোলা হবে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কিত পর্যটকদের মধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গেছে। দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা প্রমুখ গতকালই অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের 5 জনের নিকটাত্মীয়ের সঙ্গে কথা বলেন। সরকারি উদ্যোগে মৃতদেহগুলি বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের লোকেদের সব রকম সহায়তারও আশ্বাস দেন তারা। আগেই জানানো হয়েছে, বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয়, 3 জন আলিপুরদুয়ার ও 1 জন জলপাইগুড়ির বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 6 জন। জনগণনার কাজে শিক্ষকদের ছাড় দেওয়া হবে নাকি তাদেরকেও করতেই হবে এই কাজ, রাজ্য তাদের সিদ্ধান্ত জানাতে ফের একদিন সময় চাইল কলকাতা হাইকোর্টের কাছে। বিচারপতি কৃষ্ণা রাও আগামীকাল রাজ্যের বক্তব্য শোনার পর নির্দেশ দেবেন এই মামলায়। বিচারপতি কৃষ্ণা রাও এদিন কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের উপর ক্ষোভ প্রকাশ করেন। গত বৃহস্পতিবার নির্দেশ দেওয়ার পরও একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা, এই অভিযোগে কৃষ্ণা রাও ক্ষোভ প্রকাশ করেন। রাজ্য আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে। উল্লেখ্য, জনগণনার কাজে শিক্ষকদের নিযুক্ত করার বিরোধিতা করে শিক্ষকরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতে এই মামলার নিষ্পত্তি না হওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 14 মে জাতিগত শংসাপত্রের যাচাই নিয়ে রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। 14 মের বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল, 2011 সাল থেকে তফসিলি জাতি, উপজাতি, OBC যে শংসাপত্র প্রদান করা হয়েছে, সমস্ত শংসাপত্রকে যাচাই করা হবে। প্রয়োজনে যদি কোনো ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল করা হবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের তিনি সূচনা করবেন বলে জানা গেছে। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন টানা 24 দিনে পড়েছে। আন্দোলনের চাপে JSSC-CGL পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। এর পাশাপাশি বেসরকারি সংস্থা TDPL এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের CBI তদন্তের দাবির বিষয়টি অমীমাংসিত রয়েছে। এদিকে 2014 সাল থেকে ঝাড়খণ্ডে PSC এবং

0: বিএসএসসির অধীনে আয়োজিত সমস্ত নিয়োগ পরীক্ষার তদন্ত করতে বলেছে ঝাড়খণ্ড সরকার। ইতিমধ্যে মন্ত্রী দীপিকা পাণ্ডে সিং, স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি এবং বিধায়ক জয়রাম কুমার সদর হাসপাতালে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী দেবেন্দ্রনাথ মাহাতো ও অন্যান্যদের অনশন ভঙ্গ করিয়েছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলি মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। নতুন দিল্লিতে আগামী 17 সেপ্টেম্বর থেকে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম সংস্করণ হতে চলেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 240টি পর্যটক সংস্থা এবং 500রও বেশি দর্শক অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন KPSC প্রশ্ন ফাঁসের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। KPSC প্রাক্তন চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা S সাহুকারের বিরুদ্ধে সরকারি ভেটেরিনারি অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, ওয়ে মার্কশিটে কারচুপি এবং জনপ্রতি 70 থেকে 80 লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এছাড়া একটি বেসরকারি সংস্থা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল বলেও অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে ED শিবশঙ্করাপ্পা ও KPSC কয়েকজন প্রাক্তন সদস্যের বাসভবন এবং ওই বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত অফিসগুলিতে তল্লাশি চালায়। প্রতিরক্ষা মন্ত্রক 405টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে ষষ্ঠ পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্ট PIL বা জাতীয়করণের তালিকা প্রকাশ করেছে। এর আনুমানিক ব্যবসায়িক মূল্য 3,070 কোটি টাকা। মন্ত্রক জানিয়েছে সামগ্রীগুলির বিস্তারিত তালিকা সৃজন পোর্টালে পাওয়া যাচ্ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ভোট রাজনীতির স্বার্থে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিলটি বিদেশি অর্থপ্রবাহে স্বচ্ছতা আনবে। বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্তটি একটি চমৎকার পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি। বিরোধীরা এব্যাপারে প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
1: পুরা ঝুট ফেলা দেশ ভর মে কি FCRA জো হ্যা ক্রিশ্চিয়ান মিশনারি কো টার্গেট কিয়া জা রাহা হ্যা, জবকি ক্রিশ্চিয়ান মিশনারি কা টোটাল ইন্ডিয়া কা জো ফরেন কন্ট্রিবিউশন আতে হ্যায় ওয়ো 16% হ্যায়, বাকি তো সব হিন্দু কা হ্যায়। তো প্রোটেস্ট জ্যাদা করনা হ্যায় তো হিন্দু লোগ করনা চাহিয়ে, ক্যোঁকি সবসে জ্যাদা তো হিন্দু কা হ্যায়। দেখিয়ে ইস তরহ কা ঝুঠে বাতে ফেলা করকে রাজনীতি করনা বিলকুল ঠিক নাহি হ্যায়।
0: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাতে নতুন রাজ্য ইনচার্জ নিয়োগ করেছেন। উত্তরপ্রদেশের ইনচার্জ হিসেবে বিনোদ দাওরে এবং জগদীশ ঈশ্বরভাই প্যাটেল সহকারী ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া ডক্টর সতীশ পুনিয়াকে পাঞ্জাবের এবং তরুণ চুগকে গুজরাতের ইনচার্জ হিসেবে রাখা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাক চ্যানেল সংক্রান্ত দাবি খারিজ করে দিয়েছে। উল্লেখ, এর আগে ইরানের সঙ্গে ওয়াশিংটনের গোপন যোগাযোগ ব্যবস্থা বা ব্যাক চ্যানেল রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGC মুখপাত্র হোসেন মহাব্বি ট্রাম্পের এই দাবিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ইরান বর্তমানে তাদের সঙ্গে কোনো রকম আলোচনায় যুক্ত নেই। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ভারতের লক্ষ্য সেন অস্ট্রিয়ার কলিন্স ফিলিমনের মুখোমুখি হবেন। অন্যদিকে উন্নতি হুডা মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে মায়ানমারের থেট হতার থুজারের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে ভারতের রোহান কাপুর ও রুদভিকা শিবানী গাদ্দে কানাডার জোনাথন লাই ও ক্রিস্টাল লাই জুটির কাছে হেরে গেছেন। প্রথম গেমে 22-20 ব্যবধানে জয়লাভের পর ভারতীয় জুটি পরবর্তী দুটি গেমে 19-21 ও 17-21 ব্যবধানে হেরে যায়। এদিকে মিক্সড ডাবলসের আরেকটি ম্যাচে ভারতের অসিত সূর্য ও অমৃতা প্রমুথেশ তুরস্কের এমরে সোনমেজ ও ইয়াসেমেন বেকতাসের মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লাম ও অ্যালিসন লির মুখোমুখি হবেন। এছাড়া ভারতের কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংহি বুলগেরিয়ার স্তেফানি স্তোয়েভা ও গ্যাব্রিয়া

0: आकाशवाणी FM गोल खाटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: না মানে অনেকদিন বাদে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদের মুখ আমরা দেখেছি। যদিও সকালে বাড়ির থেকে বেরোনোর আগে বেশ বৃষ্টি হয়েছে এবং আমি যেখানে থাকি সেখানে রাস্তার দুধারে আস্তে আস্তে জমে থাকা জলও দেখেছি, কিন্তু তারপরও
1: আমি জল পেরিয়েও এসেছি।
0: পেরিয়েও এসেছো তো, যেটুকু রোদের ঝিলিক দেখেছি, কিন্তু তারপরও কি বলবো বলুন, আপনাদের অনুরোধ স্যার আখোপার, এবং যদি এত ভালো গানের অনুরোধ থাকে যতই রোদের দেখা মিলুক, একটু বৃষ্টির গান শুনলে মন্দ কি।
1: একদম, তালাত মাহমুদের কণ্ঠে গান শুনে আমরা শুরু করলাম তোমায় গান শোনাবো, আর এই গান শুনলাম সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে।
0: আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন হাওড়ার গৌরীপুর থেকে সঞ্জিত পাল। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব সুরিতাদি, তারপর আমরা আবার ফিরে আসছি আপনাদের অনুরোধের গান নিয়ে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: আবারও একটা অসাধারণ গান, যদিও বৃষ্টির গান, তাও বড্ড ভালো লাগা, খুব পছন্দের গান আমাদের দুজনেরই যারা এখানে বসে রয়েছি। এই গানটি আমরা শুনছিলাম মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, প্রণব রায়ের কথা এবং কমল দাশগুপ্তর সুরে। আর এই গান শুনতেছে, অনুরোধ করেছেন রমা রায়, দাসনগর, হাওড়া 5 থেকে।
1: বেশ, এবারে আমরা কোন গানে যাব? আমরা
0: আবারও একটা বৃষ্টির গান আছে, সেটাই যাব নাকি?
1: চলেই যাই তাহলে।
0: বেশ,
1: মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি বৃষ্টির গানের অনুরোধ,
0: মাদার ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। শুধু বৃষ্টি না, এটা রোমান্টিক বৃষ্টি।
1: বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: বীরেশ্বর সরকারের কথায় সুরে আমরা শুনছিলাম এই গান, মাদার ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।
1: একদমই। এবারে আমরা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের গান পানিহাটি থেকে, প্রীতিনন্দনের অনুরোধে। এবারে শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা এর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনছিলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে,
1: একদমই, আর এখন শুনছিলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। এই গানের কথা প্রণব রায়, সুর কমল দাশগুপ্ত, আর গান শুনতে চেয়েছেন গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে কাজল মুখোপাধ্যায়, রাখালচন্দ্র মুখোপাধ্যায়।
0: আর এবার চলে যাব আমাদের কাছে শ্যামল মিত্রর গানের অনুরোধ করেছেন।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রর নিজের সুরে আমরা শুনছিলাম এই গানটি শ্যামল মিত্রর কণ্ঠে বনপলাশীর পদাবলী এই ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে। এবারে আমরা শুনব স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গান। এই গান শোনার জন্য অনুরোধ করছেন বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে।
1: এবং আজকে যেহেতু মনসা পূজা,
0: সেই উপলক্ষে এই গানের অনুরোধ।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: অংশুবান রায়ের কণ্ঠে ব্যাক টু ব্যাক আমরা শুনলাম দুটোই লোকগান। প্রথমে আমরা শুনছিলাম স্বপ্ন চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম, আর তারপরে শুনছিলাম অংশুমান রায়ের কণ্ঠে। এবং অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বাঘা যতীন থেকে জয়দীপ রায়। এবং আমি আর তুমি যে কথা আলোচনা করছিলাম যে আমাদের কাছে বেশি অনুরোধ আসে এই একই সুরে, হায় হায় সাত পাকে বাধা পড়ো না,
1: একদমই।
0: তো এই গানটা আপনি শুনতে চাইলেন, আমাদেরও আবার একবার শোনা হলো এবং আপনাদেরকে শোনানো হলো। এইরকম গানের অনুরোধ পেলে সত্যি ভালো লাগে, মানে এক এক সময় এরকমও হয় যে একটা গান সপ্তাহে তিন দিন আমরা শোনাচ্ছি যেহেতু আপনারা অনুরোধ করছেন। তো একটু কম শোনা গানের অনুরোধ এলে আমাদেরও ভালো লাগে।
1: এমন অনেক ভালো ভালো গান আছে যেগুলো কিন্তু একটু কম
0: শোনা যায়।
1: আমরা এবারে যাব এমন একজনের গানে, হ্যাঁ বলো, সচিন কর্তার গানে যাব।
0: হ্যাঁ বেশ, যাই।
1: বেশ, তাহলে সচিন কর্তার গানেই যাই।
0: সচিন কর্তার কণ্ঠে গান
1: শুনতে চেয়েছে, হ্যাঁ বলো,
0: সচিন কর্তার কণ্ঠে গান শুনতে চেয়ে কে অনুরোধ করেছেন বলবো, আগে গানটা শুনে ফিরে আসি।

0: সচিত্রা বর্মনের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অরূপরত নাইচ, অপরূপ আইচ, গপু আইচ, মঞ্জু রায়, রাজীব গান্ধীরোধ কোন্নগর থেকে।
1: আর এবারে আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে অনুরোধ করেছেন হিতেন্দ্র দাস আসাম থেকে, এবং আসাম থেকে

0: আমরা এই গান শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে।
1: একেবারেই তাই। এবারে আমরা চলে যাব কিশোর কুমারের কণ্ঠে গানে। সে গানে যাওয়ার কারণ হচ্ছে শ্যামপুর হুগলি থেকে মাধব পাল তিনি অনুরোধ করেছেন যে তার জন্মদিন উপলক্ষে কোনো একটি গান শোনানোর। তো অনুষ্ঠান যখন জন্মদিন উপলক্ষ যখন জন্মদিন, তাহলে আমরা কিশোর কুমারের কণ্ঠে এই গানটি
0: জন্মদিন গানটাতেই যাই। তবে যাওয়ার আগে একটুখানি বলে দিই, এর আগে শচীন কর্তার কণ্ঠে আমরা যে গান শুনছিলাম মীরা দেব বর্মনের কথা এবং শচীন দেব বর্মনের সুরে, আর মধ্যরাতের তারা এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, মাধববাবু দেখুন, এর থেকে সেরা জন্মদিনের উপহার বোধ হয় আর কিছু হয় না।
2: Done.

করে হাঁস ফাঁস, ফিস ফাঁস ফুস ফাঁস, প্রাণ করে হাঁস ফাঁস, সবুর যে আর প্রাণে সইছে না, হ্যাংলার মতো শুধু হাঁপাচ্ছে ফুস ফুস, খাবার কথা তো কেউ

0: ডন, ঘরে মাথা বন বন,
1: পেটে ছুঁচো মারে ডন, ঘরে মাথা বন বন, কেউ যে তবুও খানা আনছে না, খিদের জ্বালায় প্রাণ করে শুধু আনচান, পেটটা ধৈর্য আর মানছে না। টেবিলেতে সাজানো কাঁটা আর চামচে, খেতে যদি নাহি দাও দেব আমি খামচে, শেষকালে যদি আমি খেতে কিছু নাহি পাই, পটল তুলিব আমি খেয়ে ওভালটিন নো, এনাথিন নো নো, আয়োডিন হরিব।

0: টেবিলে সাজানো কাঁটা আর চামচে খেতে যদি নাহি দাও দেবো আমি খামচে। যাই হোক, মানে এরকম একটা সুপ্ত বাসনা আমাদের মনের মধ্যে অনেকেরই হয়, যদি আমরা প্রকাশ করতে পারতাম বোধহয় এরকমই হতো প্রকাশের ধরনটা। যাই হোক, আরও একবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই মাধববাবু, মাধব পাল শ্যামপুর হুগলি থেকে আপনাকে।
1: একদম শেষ গানে চলে যাব আজকের অনুরোধের। অনুরোধ করেছেন সর্বেশ্বর পাল, তিনি অনুরোধ করেছেন অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শেষ পর্যন্ত ছবি থেকে। আমরা এই গান শুনতে শুনতে তোমায় গান শোনাবো আজকের মতো শেষ করব, ফিরে আসব দেবলীনা আর সরিতা ঠিক 2:30 মিনিটে সুরেলা সফর সঙ্গে করে। সঙ্গে থাকবেন সবাই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: মানে সেলুলয়েডে কাজ করতে যখন এলেন বিমল রায় সহকারী হিসেবে, তখন সেখানেও শিখলেন সেটাই যে সেলুলয়েডটা এমন একটা মাধ্যম যে মাধ্যমে একটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের মনের কথাটা বলা যায়। শুধু তাই নয়, কিভাবে বলা যায়, শুধুমাত্র যে সাহিত্য নির্ভর বিষয় নিয়েই ছবি করতে হবে সেটা যেমন করেছেন একটা সময়, তারপরে তার এটা মনে হয়েছে, ওই যে তুমি যেটা বললে খাতার পাতায় তিনি যা যে কবিতা লিখেছেন সেই খাতার পাতায় সবসময় সে পাতার মধ্যেই সীমিত না রেখে সেখান থেকে সেটাকে সেলুলয়েডের মধ্যে ছড়িয়ে দিয়েছেন কোথাও, আর সেগুলো একটা অনন্য ছবি হয়ে ধরা দিয়েছে আমাদের কাছে। আজকে তার জন্মদিন, আর তার জন্মদিনে কিছুদিন আগেই দেবলীনা আপনাদের সামনে এনে হাজির করেছিল লিরিসিস্ট গুলজারজিকে, আর তাই আজকে তার জন্মদিনে আমরা ফিরে দেখব ডিরেক্টর গুলজারজিকে, আমরা প্রণাম জানাব। শুরু করি তার একেবারে প্রথম মানে ডিরেক্টোরিয়াল ডেবিউ যাকে বলা যায়,
1: মেরে আপনি।

0: এই সিনেমাটা আমাদের অনেকেরই চেনা, আপনাদের হয়তো মনে পড়বে, তপন সিনহা বানিয়েছিলেন আপনজন।
1: একদমই, তারই হিন্দি ভার্সন মেরে আপনে। কিন্তু হিন্দি ভার্সন বললে বোধ হয় ঠিক বলা হবে না, কারণ সেখানে কোথাও গুলজার তার মতো করে প্রয়োগ করেছেন। তিনি যেমন বলছেন যে শুধু ছবিতে গান কীভাবে এসেছে, ছবির প্রয়োজনে এসেছে, আবার

0: আমার যা কথা সেই কথাগুলো ডায়লগ ফর্মে না বলে গানের ফর্মে বলা, সেইভাবে কিন্তু এই ছবিতে আমরা হালচাল ঠিকঠাক হয়ে পেয়েছি, তাই না?
1: একদম একদম। আর আরেকটা মজার জিনিস দেখো, যে গুলজার বলছেন যে কোনো মানুষই, কোনো সচেতন মানুষই কিন্তু রাজনীতির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না, কারণ কিন্তু গুলজার একজন সচেতন শিল্পী হিসেবে সরাসরি রাজনৈতিক মতবাদ সেটাকে ছবির ভেতর তুলে না ধরে বারবার ফিরে গেছেন সেখানে, যে রাজনীতি কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে, নিয়ন্ত্রণ করছে। এবং মেরে আপনার কাস্টিং এর ক্ষেত্রে দেখুন, মানে আমরা সেখানে মীনা কুমারীকে পাচ্ছি সেই বয়স্ক মহিলার চরিত্রে,
0: নানি
1: নানি, এবং দুজন যে পলিটিশিয়ান সেই চরিত্রে আমরা একটি চরিত্রে পাচ্ছি মেহমুদকে, আর একটি চরিত্রে পাচ্ছি অভিনেতা অসিত সেনকে। হ্যাঁ, এবং তারা ভীষণ শান্তভাবে সব কিছু বলছে, যে সবকিছু অহিংসভাবে করো, শান্ত হয়ে করো, কিন্তু যেই দেখবে অন্যরকম তখন কিন্তু ভুলে যাও এগুলো আমরা বলেছি। এবং আশ্রানীকে একটা ছোট্ট চরিত্রে ব্যবহার করা হচ্ছে, কি অসাধারণ! এবং সেই কুকুরের ডাক ডেকে ডেকে
0: প্রেমিকাকে
1: ডাকছে, এবং যেটা গুলজারের ছবিতে আমরা এসে পেলাম, মানে কোথাও হয়তো গুলজারের তার মনে হয়েছে যেটা হওয়াটা খুব জরুরি, কারণ যে বয়স্ক মহিলা শ্যামের শত্রুপক্ষ সেটা বিচার না করে যে
0: সকলকেই আপন করে নিচ্ছেন,
1: আপন করে নিচ্ছেন, যে আহত হয়েছে তার সেবা করছেন, কাজেই সেই মানুষটি চলে যাওয়ার পর দুপক্ষই কিন্তু সেই মৃত্যুতে অসম্ভব বিচলিত।
0: একদম। এবং এই যে নানি, সে সবসময় এটা বলতো, একই মায়ের ছেলে মেয়েরা নিজেদের মধ্যে মারামারি করছে, এই যে আপন বোধটা, এই বোধটা কোথাও তিনি এটাই আর কি বোধহয় সকলের মধ্যে চারিয়ে দিতে চেয়েছেন, যে আসলে আপনজনরা এরকমই হয়।
1: এরপর যে ছবিটায় তিনি যাচ্ছেন, মানে একটা বিখ্যাত হলিউড ফিল্ম আপনারা সকলেই জানেন, সাউন্ড অফ মিউজিক, তার বাংলা ছবি তৈরি হচ্ছে সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে, সেই একই প্লটকে একটু নিজের মতন করে নিয়ে, জয় জয়ন্তী, তো সেই একই প্লটকে নিজের মতন করে নিয়ে গুলজার তৈরি করছেন পরিচয়। এবং পরিচয়ের নাম দেখানোর ক্ষেত্রে কিন্তু আবার বেশ আলাদা, সেখানে একটা ন্যারেশন পাচ্ছি, মানে একটা ন্যারেটিভ ফর্মে তিনি যাচ্ছেন,
0: চরিত্রকে পরিচয় করিয়ে দেওয়া
1: হচ্ছে, দেখিয়ে দেখিয়ে, মানে একটা ফ্যামিলি ট্রির মতন করে, কার সাথে কার কিভাবে সে সম্পর্কিত, কিভাবে সে সংযুক্ত। এবং পরিচয় বানানোর ক্ষেত্রে গুলজারের ভিতরে বাচ্চাদের প্রতি যে একটা অদ্ভুত জায়গা বাচ্চাদেরকে নিয়ে, না হলে তো একটা মানুষ লিখতে পারেন না পড়ে গিয়ে, জঙ্গল জঙ্গল ফুল খিলা হ্যায়,
0: চড্ডি পহন কে ফুল খিলা হ্যায়,
1: তো সেই জায়গাটা, মানে বাচ্চাদের যে বদমাইশি দুষ্টুমির যে সিকোয়েন্সগুলো ছিল, এত ভেবে ভেবে একটা কচ্ছপের বিয়েতে মোমবাতি লাগিয়ে দেওয়া হয়েছে, কচ্ছপটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং বাজরাতে কেষ্ট মুখার্জি যিনি পালাচ্ছেন তিনি দেখছেন শুধু একটা জ্বলন্ত মোমবাতি আসছে তার দিকে। তো এই যে এইরকম, মানে নিজের ভেতরে একটা শিশু না থাকলে না শিশুদের মতন করে বোধ হয় ভাবা যায় না,
0: এটা আমরা পরবর্তী কালেও দেখেছি, পরবর্তী ক্ষেত্রেও, সে প্রসঙ্গে পরে আসবো, কিতাবের ক্ষেত্রেও আমরা দেখেছি শিশু মনস্তত্ত্বকে যে কিভাবে উনি বিশ্লেষণ করেছেন এবং কিভাবে তুলে ধরেছেন, সত্যি দেখার মতো।
1: এবং খুব ছোট্ট ছোট্ট চরিত্র, মানে গুলজারের ফিল্মের এটা আমাদের একটা বড় প্রাপ্তি, যে খুব ছোট চরিত্রে যে অভিনেতা আসছেন এত দক্ষভাবে নিজের কাজটা করছেন, মানে যেখানে প্রথম ইন্টারভিউ দিতে গেছেন জিতেন্দ্র, হ্যাঁ, এবং সেখানে হাঁজি হাঁজি করে কাজ বোঝানো হচ্ছে, আপনি কিন্তু ওই চরিত্রটাকে ভুলতে পারবেন না
0: একদম।
1: জিতেন্দ্রর মামির চরিত্রে যে মহিলা অভিনয় করেছেন, দীর্ঘদিনের একজন ভেটারান অ্যাক্ট্রেস, আপনি কিন্তু কোনোদিন তার অভিনয়কে ভুলতে পারবেন না। তো এইটাই বিশেষত্ব
0: পরিচয়। বললেই পরিচয়ের দুটো গানের কথা প্রথম মনে আসে, একটা কিশোর কুমার, আরেকটা গান যেটা মনে আসে সেই গানটা আমরা শুনি, ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকর।
1: এবং পরিচয় যেটা আরেকটা পরিচয় করিয়ে দিল, সেটা হচ্ছে মানে জুটি তৈরি করে দিল গুলজার এবং রাহুল দেববর্মন, সেই বন্ধুত্ব রাহুল দেববর্মন চলে যাওয়ার
0: আগে পর্যন্ত,
1: মুহূর্ত পর্যন্ত অটুট ছিল। এবং আরও একজন মানুষ, তিনি হলেন হরি ভাই সঞ্জীব কুমার।
0: তিনি নিজেই বলছেন যে আর ডি বর্মনের সঙ্গে তো আলাদা একটা, ওটা সবাই বলেন,
1: এই দুজন আমার নোংর।
0: হ্যাঁ, নোংর, এবং শুধু তাই নয়, উনি বলছেন যে হরি ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে যে কোনো চরিত্র যেরকমভাবে খুশি করিয়ে নেওয়া যায়।
1: এবং এই যে সিকোয়েন্সে আমরা গানটা শোনাচ্ছি, এই দৃশ্যটা আলোচনা করতে গিয়ে গুলজারজি বলছিলেন তার এক সাক্ষাৎকারে, যে একটা লম্বা শট ছিল, ঘর থেকে বেরিয়ে এসছেন বাবা সঞ্জীব কুমার, এবং তিনি তখন যক্ষায় আক্রান্ত, এবার তিনি নেমে আসছেন সিঁড়ি দিয়ে, গানটা গাইতে গাইতে বসেছেন, গাইছেন, যখন মেয়ে গাইছে তার

0: সঞ্জীব কুমারকে এই ছবিতেও আমরা যেমন বয়স্ক চরিত্রে পেলাম, কম বয়সী অংশ খানিকটা রয়েছে, অবশ্যই ইয়াং এজের খানিকটা রয়েছে। পরের যে ছবির কথা আমরা যাব, সেখানেও
1: সঞ্জীব কুমারকে আবার পাচ্ছি,
0: সঞ্জীব কুমারকে আবার পাচ্ছি, এবং সেখানেও কিছু ইয়াং এজের আছে, কিন্তু জেনারেলি আঁধি বললে আমরা কিন্তু সেই বয়স্ক জেকের কথাই মনে পড়ে আমাদের।
1: এবং আঁধির ক্ষেত্রে একটা যেটা বিশেষত্ব, মানে আঁধি নিয়ে একটা তোলপাড় হয়েছিল, কিছু সময়ের জন্য ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়েছিল, তো সবাই ভেবেছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রীর আদলে এই চরিত্রটি তৈরি, কিন্তু গুলজার বারবার বলছেন আঁধি কিন্তু একেবারেই পলিটিক্যাল ফিল্ম নয়,
0: একেবারেই নয়,
1: আঁধি কিন্তু সম্পর্কের কথা বলে,
0: যে অর্থে মেরে আপনি বা পরবর্তীকালে আমরা মাচিস পাচ্ছি সেখানে বা হুতুতু, কিন্তু আঁধি একেবারেই তা নয়,
1: আঁধি কিন্তু একেবারেই সম্পর্কের কথা বলে, এবং সেই সম্পর্কটা কিভাবে বাঁক নিতে নিতে যাচ্ছে, অসাধারণ অসাধারণ কিছু সিকোয়েন্স, সেটা কখনো ঘুমন্ত স্বামীকে ডেকে তোলা, চায়ের কাপে তার আঙুল চুবিয়ে দেওয়া হতে পারে, আবার লোকচক্ষু এড়িয়ে স্বামীর সাথে দেখা করতে আসা হতে পারে, তো
0: এবং ওই যে মাঝের নটা বছর, ফেলে আসা নটা বছর, সেই নটা বছরের স্মৃতির অমন্থন,
1: এই সবটুকু গোটা সিনেমাটা বোধহয় একটা গানে ধরে দিয়েছেন গুলজার সাহেব।
0: সেই গানটাই শুনি আমরা,
1: শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, আবার ফিরে আসবো 3:10।

0: আঙ্গুর ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে গান শুনতে শুনতে ফিরে এলাম আশাজির কণ্ঠে। আমরা আজকে রয়েছি ডিরেক্টর গুলজারকে নিয়ে, আজকে ডিরেক্টর্স কাট এবং গুলজার জিরার জন্মদিন।
1: একদমই তাই। আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, তার আগে একটু জানিয়ে দিই যে আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে একটি সতর্কবার্তা। মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে, কারণ এই ফ্যাক্সটি আমরা পেয়েছি দুপুর 2:10, আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ, মাঝারি বজ্রবিদ্যুৎ সহ খুব বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আরও একবার বলি, মাঝারি বজ্রবিদ্যুৎ সহ খুব বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে। সকলকে সুরক্ষিত থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে।
2: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্যঘর। সুরেলা সফরে আজ ডিরেক্টর্স কাট। ডিরেক্টর্স কাট।
1: যেহেতু আমরা আঙ্গুরের গান শুনলাম, তাই বেশ টাইম মেশিনে করে অনেকটা এগিয়ে গেলাম, 82 এবং আঙ্গুর ফিল্মটাও কিন্তু শুরু হচ্ছে, দেখো, ন্যারেশন দিয়ে। এবং যেখানে প্রথমেই যে ছবিটা দেখানো হচ্ছে সেটা উইলিয়াম শেক্সপিয়ারের ছবি, যে তার কমেডি অফ এরর্স নিয়ে এই ছবিটা ভাবা হয়েছে। এবং আমরা জানি বিদ্যাসাগর রচিত বিখ্যাত যে কাহিনী ভ্রান্তিবিলাস, সেটি নিয়ে বাংলাতেও তৈরি হয়েছে। তো এইখানেও কিন্তু আবার তার নোঙরের কাছে, দুই নোঙরের কাছেই তিনি ফিরেছেন, সঞ্জীব কুমার এবং রাহুল দেববর্মণ। এবং এই ফিল্মে সঞ্জীব কুমারকে কিন্তু আমরা একেবারেই কম বয়সী চরিত্রে পাচ্ছি, মানে দুটো চরিত্রে। হ্যাঁ, এবং সেখানে শুরুটাও খুব মজার, যেখানে উৎপল দত্ত বলছেন, তুম ছোটা অশোক্য মুঝে দে দো, বড়া অশোক্য তুম রাখলো। এবং তারপরে
5: আরো দুটো বাচ্চাকে যখন পাওয়া যাচ্ছে, তখন তাদের দেখে বলছেন ওই নেপালি চোখ দেখে বলছেন
1: বাহাদুর হবে,
5: ওই তাদের নাম রাখা হলো বাহাদুর।
1: তো সেইখান থেকে, এবং এখানেও যেটা বলার যে এমন ভাবে গুলজার ভেবেছেন, গুলজার এবং তিনি বলছেন যে একটা ফিল্ম মানে একটা গল্প বলা। এবং আমি যে সময় ছবি করতে এসেছি, তখন আমি যাদের ছবি দেখে ছবি করতে এসেছি, সবাই কিন্তু ছবির মাধ্যমে গল্পই বলতেন। এবং সেই গল্পটা যখন আমি ভাবছি, আমি শুরুতেই ভাবি যে কোথা থেকে শুরু করলে এবং কিভাবে এগোলে আমার গল্পটা স্মুথ শেষ অবধি পৌঁছে যাবে, আমি কোথাও মাঝপথে আটকে যেতে হবে না। এবং এইটা ভাবতে ভাবতে যখন আমার মনে হয় আমি ফ্ল্যাশব্যাকে যাব, আমার মাথায় গল্পটা ভাবার সময় যেরকম আসছে, আমি দেখানোর সময়ও কিন্তু ওইভাবেই দেখাই, মানে আমার ভাবনা থেকে দেখানোর ওইটা খুব একটা আলাদা হয় না। তো সেইভাবেই, এবং আর একটা বড় প্রাপ্তি ছিল এই ফিল্মে আঙ্গুরে, সেটা হচ্ছে সঞ্জীব কুমারের অভিনয়, কারণ
5: হ্যাঁ, কমিক টাইমিং অসাধারণ,
1: কমিক টাইম এবং পাশাপাশি একই রকম দেখতে দুটো মানুষ
5: আলাদা করে তোলা,
1: আলাদা করে তুলছেন, ম্যানারিজমের জায়গায় ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট এমন এমন বদল যে দুটো মানুষের অভ্যাস আলাদা, দুটো মানুষের পছন্দ অপছন্দ আলাদা, মানে এইটা যে কি নিখুঁতভাবে করেছেন সঞ্জীব কুমার, এটা সত্যি ভাষায় প্রকাশ করা খুব দুরূহ ব্যাপার। ছবিটা আরেকবার দেখতে হবে।
5: ওই যে গুলজারজি আবার তার সম্পর্কে যে কথা বলেছেন, যে প্রথমে একটি নাটক দেখেছিলেন তিনি, সেখানে বয়স্ক চরিত্রে অভিনয় করছেন, তার বয়স তখন খুবই কম,
1: 23 বছর,
5: এবং হ্যাঁ, এবং তখন সেই নাটক দেখে সবাই প্রশ্ন করেছিলেন যে এই বয়স্ক মানুষটি কে আসলে। হ্যাঁ, সে যে 23 বছরের ছোকরা সেটা কেউ ভাবতেই পারেননি। তো তখনই তিনি বুঝেছিলেন যে এই মানুষটি হচ্ছে সেই মানুষ যাকে দিয়ে যা খুশি করানো যায়।
1: একদম, এবং যা খুশি যে করানো যায়। আবার যদি আমরা টাইম মেশিনে করে অনেকটা আগে চলে আসি, সালটা 1972 সম্ভবত,
5: 10 বছর আগে ভাবো।
1: এবং সেখানে ছবির নাম দেখানো হচ্ছে, এবং তার পিছনে যে ভিজুয়ালটি ব্যবহার করা

0: যে যে দৃশ্যটা ব্যবহার করা হচ্ছে, যে দুটো মানুষের হাত, একজন পুরুষ এবং একজন মহিলা, তারা ইশারায় কথা বলে, সেখানেই কিন্তু বুঝিয়ে দেওয়া হলো যে ছবিটা কাদের নিয়ে, এবং ছবির যারা মুখ্য চরিত্র তারা কেউ মুখ দিয়ে কথা বলতে পারে না এবং কানে শুনতে পারে না। এবং একটা অদ্ভুত এই যে সম্পর্ক ভীষণভাবে গুরুত্বপূর্ণ গুলজারজির কাছে। দেখো, তাদের পরিবারে বন্ধু হিসেবে আসছেন যিনি, তিনি আবার চোখে দেখতে পারেন না,
1: অদ্ভুত। এবং ওই একটা সিকোয়েন্স আছে না, আমার ওখানটা ভীষণ মানে অদ্ভুত লেগেছে, যে সমুদ্রের ধারে সূর্যাস্ত হচ্ছে, সেখানে আলাপ হচ্ছে তাদের সঙ্গে, যে মানুষটি একটি মানুষটি চোখে দেখতে পায় না, তিনি দেখতে পাচ্ছেন না, অথচ সূর্যাস্ত তিনি উপভোগ করছেন, অথচ আর দুজন মানুষ রয়েছেন সেখানে যারা যা দেখছেন দুচোখ ভরে, কিন্তু সেটাকে প্রকাশ করতে পারছেন না।
0: না, এবং অদ্ভুতভাবে এই তিনটে মানুষের বন্ধুত্ব এবং সহাবস্থান, এবং সত্যি সত্যি তো যখন প্রথম বাচ্চাটা মানে চলে গেল তার ভাইয়ের একটা দুষ্কর্মের দাম দিতে গিয়ে, তারপরে এই মানুষটি যখন এসছে, তিনি শুনতে পাচ্ছেন যে বাচ্চা কাঁদছে, তিনি দড়ি ধরে টান দিচ্ছেন যে দড়িটা
1: সঞ্জীব কুমারের পায়ে বাঁধা,
0: হরিচরণের পায়ে বাঁধা, এবং সেই দড়ির তে পাটায় টান পড়ে এসে খেয়াল করছে আলো জেলে তাকিয়ে দেখছে বাচ্চা কাঁদছে, কারণ সে শুনতে
1: পাচ্ছে না।
0: তো এই যে একটা সহাবস্থান, এই যে মানে যারা ইশারায় কথা বলে তাদের সঙ্গে যে থাকছে সে আবার ইশারা দেখতে পায় না, আর সে মুখে যেটা বলে সেটা আবার এই দুটো মানুষ শুনতে পায় না, তাহলে ভাবুন তো এই তিনটে মানুষের কি আশ্চর্য শান্তিপূর্ণ নির্ভরযোগ্য সহাবস্থানের একটা গল্প তৈরি করলেন গুলজার।
1: সত্যি তাই, সেটা দেখার মতো। এবং ওই অদ্ভুতভাবে দুটো মানুষ যারা দেখতে পায় না, কথা বলতে পারে না, শুনতে পায় না, তাদের যে যখন ছেলেটি সুস্থ সন্তান হলো, প্রথম সন্তানটিও সুস্থই ছিল, দ্বিতীয় সন্তান, সে যখন বড় হচ্ছে এবং তার সঙ্গে যখন ঘটনাচক্রে তার সম্বন্ধ হচ্ছে এমন একটি মেয়ের সঙ্গে যে মেয়েটি কথা বলতে পারে না, শুনতে পায় না, তখন কিন্তু সেই ছেলে আপত্তি করছে, সেই সম্পর্কটা মেনে নিতে চাইছে না। এই সময় এইবারে কিন্তু হরিচরণ খুব রেগে যাচ্ছেন, হ্যাঁ রিয়্যাক্ট করছেন তিনি মারাত্মকভাবে, এবং ছেলেকে বাড়ি থেকে প্রায় বের করে দিচ্ছেন।
0: মানে ছেলেকে যেটা তিনি বড় করেছেন সেটা যে একটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এইটা কোথাও মেনে নিতে পারছিলেন না, আর ফিরে যাচ্ছিলেন আরতির কাছে, তার স্ত্রীর কাছে, যে আমি কি করলাম,
1: কোথায় ভুল হলো,
0: কি করলাম, কোথায় ভুল হলো, মানে কি বলবো, মানে একজন ডিরেক্টর
1: এবং
0: ভাবনাকে এরকম নির্ভরযোগ্য অভিনেতা অভিনেত্রী বোধহয় বাংময় করে তুলতে
1: একেবারে শেষে, যখন সে আবার রাজি হচ্ছে তার ওই মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছে, এবং উনি শেষকালে বলছেন কোশিশ কন্টিনিউস।
0: হ্যাঁ, কারণ সেখানে ছিল জয়া ভাদুরী ফুলশয্যার রাতে একটা চিঠি দিয়েছিল যে আমি যে প্রথমে না করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও, আর ঠিক ছেলের বিবাহিত জীবন শুরু হচ্ছে, ছেলে সেই মেয়েটিকে হাতের ইশারায় বোঝাচ্ছে আমি যে প্রথমে সম্পর্কটার জন্য না করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো এইখান থেকে যখন এই মানুষটি আবারও একটি বাংলা ছোট গল্প নিয়ে নমকিন করছেন, তিনটে বোনের গল্প, তারা থাকে তার মায়ের সাথে, তিনটে বোনের জীবন তিনটে খাতে বয়ে যাবে পরবর্তী সময়, আমরা দেখব যখন মা থাকবে না, এবং মেজ বোন শোভানা আজমি তার জীবন এমন একটি দুর্ঘটনার সে শিকার হয় যে সে কথা বলতে পারে,
1: ভাষা হারিয়েছে,
0: কিন্তু সে কবি, তার ভিতরে একটা কবি মন আছে, এবং সেখানে এসে তাদের বাড়িতে ভাড়া উঠছে একজন ট্রাক ড্রাইভার, এবং আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন যে কিভাবে সঞ্জীব কুমার একজন ট্রাক ড্রাইভার হয়ে উঠেছেন,
1: একদম মানে তাকে দেখলে, তার জেস্চার দেখলে মনে হবে উনি আজীবন ট্রাকই চালিয়েছেন।
0: হ্যাঁ, তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে মুখে জল নিয়ে কুলকুচি করা হোক, খাটিয়াতে লুঙ্গিটা একটুখানি হাঁটুর কাছে অব্দি তুলে নিয়ে বসা হোক, খাওয়া হোক, কথা বলা হোক, সব,
1: বা যখন ট্রাক ড্রাইভ করছেন তখনও তার যে অঙ্গভঙ্গিটা, সেটা মনে হয় উনি ওই কাজটাই মানে ওইখানে স্টিয়ারিংয়ে বসে ট্রাকই চালিয়েছেন আজীবন।
0: এবং যখন নমকিন শুরু হচ্ছে আবারও কিন্তু নাম দেখানোর সময়, আমরা পরে অন্য ছবির ক্ষেত্রে আসব, ভীষণভাবে আমরা নেচারকে পাচ্ছি প্রকৃতির ভিতর দিয়ে, এবং যে একটা জার্নি দেখানো হচ্ছে, কারণ জার্নি তো ছিল সেই মানুষটার, সে আবার চলে যাবে, আবারও কোথাও বড় বোনের টানে সে ফিরে আসবে, দায়িত্ব নেবে তাদের পরিবারের। তো এই যে নেচারের ভেতর দিয়ে একটা জার্নি, একটা চড়ুইভেতি, এটাও কিন্তু একটা মানে খুব পছন্দের একটা ট্রিটমেন্ট ছিল গুলজারজির।

0: আবারও আমরা একটু আগে ফিরে যাব, তাই তো?
1: হ্যাঁ, বেশ খানিকটা আগে ফিরে যাব।
0: এই যে হঠাৎ করে আগে ফিরে যাওয়া, তার কারণ কি?
1: অচানক হ্যাঁ, অদ্ভুত একটা অন্যরকম ছবি, যে ছবির গল্প একটা সত্য ঘটনা অবলম্বনে ছবিটা তৈরি, কিন্তু একজন মানে সেখানে আমরা, এই তুমি একটু আগে বলছিলে না ফ্ল্যাশব্যাকের কথা, এই ছবিটাতে অদ্ভুত ট্রিটমেন্ট। হ্যাঁ, মানে ছবিটা শুরু হচ্ছে একজন মানুষ অপরাধী, তার শাস্তি ঘোষণা করা হচ্ছে সেইখান থেকে, তারপরে বারে বারে কখনো মানে যখন মনে হচ্ছে ফ্ল্যাশব্যাকে দেখানো দরকার তখন ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছেন, আবার বাস্তবে ফিরে আসছেন।
0: এবং শুরু হচ্ছে এমন একটা জায়গায় যে একজন অপরাধী মানে একটা হসপিটালে একটা কেস এসছে এবং সেখানে বলা হচ্ছে যে একজন পেশেন্ট, সে ভীষণ ক্রিটিক্যাল, তাকে এক্ষুনি সার্জারি করতে হবে, এবং ডাক্তার তাকে পরীক্ষা করে বুঝতে পেরেছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই
1: প্রায়।
0: এবং তিনি বারবার বলছেন যে মানে প্রথমে আমাদের একটু ধাঁধাই লাগে যে কেন ডাক্তার এরম বলছে, বলছে আমি গিয়ে কি করব, আমি ওটিতে ওটি টেবিলে তুলতে তুলতে হয়তো মানুষটা শেষ হয়ে যাবে। তখনই তার সহকারীরা এসে বলছেন যে ডাক্তার, ওটির জন্য সব রেডি, পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে। এবং তিনি বলছেন এখনো সে বেঁচে আছে, তখন বলছে আমি ওটি করতে করতে হয়তো শেষ হয়ে যাবে।
1: মানে হ্যাঁ, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু হচ্ছে না, মানে তিনি ওটি করছেন, তারপরে আবার বলছেন যে এর পরের যে স্টেপটা সেই স্টেপ অবধি হয়তো উনি যাবেন না।

0: কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে তিনি সেই স্টেপ অবধিও পৌঁছে যাচ্ছেন।
1: তিনি বলছেন যে তার হার্টের ওপরের রিব ভেঙে গেছে, তিনি বলছেন দুটো ফুসফুসের ভেতরে একটা ফুসফুস তাকে বাদ দিয়ে দিতে হয়েছে। তো এইরকম অবস্থা, এবং তিনি বলছেন যে এই পেশেন্টটা বেঁচে আছে কেন, কি করে বেঁচে আছে, কোন শক্তি একে বাঁচিয়ে রেখেছে। তারপরে আমরা যাচ্ছি এমন একটা সিকোয়েন্সে, দেখছি যার অপারেশন হচ্ছিল সেই মানুষটাকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে, এবং সে বলছে যে আমি একবার আমার বাড়িতে আমার স্ত্রীর ঘরে যেতে চাই, আমি একটু তার জন্য প্রার্থনা করতে চাই। তারপর জানা যাচ্ছে সে দুটো খুনের জন্য অপরাধে সে অপরাধী, এবং সেই দুটো খুন সে কাকে করেছে, একজন তার সব থেকে কাছের বন্ধু এবং আর একজন নিজের স্ত্রী। এবং এইখানে এই ক্ষেত্রেই বারবার করে বলছেন যে ন্যারেটিভ, মানে এই যে একটা গল্প বলা, এবং এই গল্পটা বলতে গিয়ে ভাবার সময় গুলজারের চোখের সামনে যেমন ভাবে এসছে যে কখন ফ্ল্যাশব্যাকে যাবে,
0: সেইভাবেই উনি সেলুলয়েডে ধরেছেন পুরো ব্যাপারটাকে।
1: এবং ভাবুন, 70-এর দশকে 1972 সালের একটা ফিল্ম, এই ফিল্মটা কিন্তু নিউ ওয়েভ সিনেমার ভেতরে পড়ছে না, মানে শ্যাম বেনেগল বা গোবিন্দ নিহালিনীর ছবি নয়, তারপরেও কিন্তু এই সিনেমায় কোনো গান নেই। এই যে মেইনস্ট্রিম ফিল্ম এবং প্যারালাল ফিল্ম, এর মাঝে যে একটা ধারা, সেই ধারাটাই কোথাও বলিউডে তৈরি করেছিলেন গুলজার।
0: একদম, তার সমস্ত ছবিগুলোর বিষয়বস্তু দেখলে আমরা সেটা বলতে পারি যে বাকি আশেপাশের যে সমস্ত ছবি দেখি তার থেকে কোথাও সেগুলো আলাদা, তার ট্রিটমেন্ট, তার গল্প, তার সমস্ত কিছু নিয়ে।
1: এবং একটা দৃশ্যের কথা ভীষণ বলতে ইচ্ছে করছে, আপনারা যারা আচানক দেখবেন একটু খেয়াল করবেন, তার বন্ধুকে যে সে খুন করছে খুনটা কিন্তু দেখানো হচ্ছে না, আপনি বুঝতে পারবেন যে খুনটা
0: হচ্ছে।
1: এবং তার
0: স্ত্রীকে যখন হত্যা করছেন সেটাও তাই,
1: তার স্ত্রী ঘুমন্ত, সে তাকে জড়িয়ে ধরেছে, তাকে আদর করছে, এবং তার স্ত্রীও সেটা ভালোভাবে নিচ্ছে, হাত পাল্টা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরছে। ঠিক একই অ্যাঙ্গেল থেকে আবার এই দুজনকে ধরা হলো, এবার দেখা যাচ্ছে স্ত্রীর হাতটা পাশে এলিয়ে পড়েছে আর সেই মানুষটার চোখে জল। আপনি বুঝতে, ওই এলিয়ে পড়া হাতটা দেখে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা ঘটে গেছে,
0: এবং সেটাও এমনভাবে দেখানো হয়েছে কোথাও আমাদের, মানে আমার অন্তত দেখার সময় মনে হচ্ছে এটা কি সত্যি। তারপরে যখন ওই তার মাথাটা কোল থেকে সরিয়ে বালিশে রাখছে, তখন বুঝতে পারলাম গিয়ে যে সত্যি সত্যি মানুষটি আর বেঁচে নেই।
1: কিন্তু আরও যেটা সব থেকে আগে বলার আচানক নিয়ে, সেটা হচ্ছে এত কষ্ট করে যাকে বাঁচিয়ে তোলা হলো সে তো সত্যি অপরাধী ছিল না, সে তো অপরাধ প্রবণ মানুষও ছিল না, সে একজন আর্মি অফিসার। এবং সে বলছে তার যিনি সিনিয়র,
0: এবং শুধু একজন, একটু থামিয়ে তোমায় বলি, শুধু আর্মি অফিসার না, তিনি মোটামুটি শত্রুপক্ষকে ঘায়েল করেছেন, করে রীতিমতো মেডেল পেয়েছেন,
1: এবং তার যিনি স্যার, তার যিনি কর্নেল ছিলেন, তিনি ঘটনাচক্র তার শ্বশুর, সে এসে বলছে ও তো অপরাধী না,
0: তিনি নিজের মেয়েকে হারিয়েছেন, তারপরেও তিনি সুপ্রিম কোর্টে তার জন্য আপিল করছেন যাতে শাস্তি কম হয়।
1: সে বলছে যে একটা ঘটনা ওকে ভেতর থেকে, ওর বিশ্বাসটাকে এমনভাবে যে তার স্ত্রীর সঙ্গে তারই সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যেটা তারা দুজনেই লুক করছিল এবং সে জানতে পেরে যায়,
0: সন্দেহ এবং বিশ্বাসঘাতকতা থেকে
1: সেই অপরাধটা করে ফেলেছে। কিন্তু সে তো অপরাধ, সে তো অপরাধী নয়। তো সেই মানুষটা যখন বেঁচে উঠছে, যাদের সেবা শুশ্রূষায় বেঁচে উঠছে, তাদের প্রত্যেকের সাথে তার আলাদা আলাদা একটা
0: সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে,
1: তখন পুলিশ আসছে তাকে নিয়ে যেতে যে না, তার ফাঁসির সাজাটা
0: কার্যকর করতে হবে। ভেবে দেখো, ওই চেক আপ করা হচ্ছে, তিনি পুরোপুরি সুস্থ, এটা প্রমাণিত হওয়ার পরের দিন কিন্তু আসছেন পুলিশ তাকে তার সাজা দিতে।
1: এবং যেখানে ছবিটা শেষ হচ্ছে সেখানে আবারও একজন এরকমই অপরাধী জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত, তাকে আবার অপারেশন করে বাঁচাতে হবে, এবং ডাক্তার বলছেন যে আমি এটাই শেষ কেস, আমি এবার ইস্তফা দেব, কারণ আমি একটা মানুষকে এত কষ্ট করে বাঁচাবো তাকে সুরক্ষিতভাবে ফাঁসির মঞ্চে তুলে দেওয়ার জন্য। একটা আশ্চর্য মেসেজ এই ছবিতে
0: একদম
1: দিচ্ছেন গুলজার। আবার দেখো, এই যে কোনো মানুষ জীবনে যদি কোনো কারণে বিপথে চলেও যায়, তাকে আবার করে একটা মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই গল্প কিন্তু আবার তিনি বুনছেন মসামে। এবং সেখানে কোথাও একটা ভুল বোঝাবুঝির কারণে একজন ডাক্তার, একজন তার হাতে একটা রোগীর মৃত্যু হচ্ছে, সে জেল খাটছে, তার জন্য পাহাড়ের গ্রামে সে তার ভালোবাসার মানুষকে কথা দিয়ে এসেছিল সে ফিরে আসবে, সে ফিরে আসবে।

0: আসছে না,
1: পারছে না,
0: সে বলছে ভাবছে জেল থেকে বেরিয়ে এতদিন কি আসে বসে আছে, ফিরলাম না। কিন্তু যখন জীবনের একদম মানে সায়াহ্নে এসে সে ফিরছে, তখন সে আবিষ্কার করছে সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেছে, এবং তার মেয়ে যে কিনা তারই মতন দেখতে, সে অন্য মানুষের লালসার শিকার হয়ে আজ পৌঁছে গেছে পতিতা পল্লীতে। তখন তার কাছে প্রায়শ্চিত্তের একটাই পথ, সেই মেয়েটিকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা।
1: একদম। এবং এই যে মেয়েটি, সেই মেয়েটিও কিন্তু এই মানুষটি, যে মানুষটি তাকে প্রায় সন্তান স্নেহে দেখছে তার দিকে, তাকে মনে করছে আমার প্রায়শ্চিত্ত, তাকে সুস্থ করে তোলা, ঠিক সঠিক জীবনে ফিরিয়ে আনা। অথচ সেই মেয়েটি কিন্তু সব কিছু জানতে পারছে, জানার পরেও এই মানুষটিকে কোথাও মন দিয়ে ফেলছে,
0: জানার আগে সে ভালোবেসে ফেলছে, তারপরে যখন জানতে পারছে তখন আবার আশ্রয়ের মতন আঁকড়ে ধরছে তাকে। আবারও অনবদ্য অভিনয় আমরা পেয়েছিলাম
1: সঞ্জীব কুমারকে, সঞ্জীব কুমার, শর্মিলা ঠাকুর। আমরা বলছি মৌসুম ছবির কথা, সবাই বুঝতেই পারছেন।

0: আরেকজন অভিনেতা যার সঙ্গে একাধিক কাজ করেছেন গুলজার, এবং যিনি বলছেন যে আমি তো কিছুই পারতাম না, এই মানুষটাই তো আমাকে সব শিখিয়েছে, আমার ভুল ভ্রান্তি সব কিছু নিয়ে, তিনি হলেন জিতেন্দ্র। আমরা পরিচয়ের কথা বলছিলাম, পরিচয়তে আমরা পেয়েছি তাকে। আমরা যে গান দিয়ে শুরু করেছিলাম সরিতাদি, কিনারা জায়গা, কিনারা,
1: সেখানেও পাচ্ছি তাকে নায়ক হিসেবে। এবং কিনারা এমন একটি ছবি যেখানে একটি মানে একজন মানুষ একটা অ্যাক্সিডেন্টে তিনি চলে যাচ্ছেন, কিন্তু অদ্ভুতভাবে তার উপস্থিতি আরেকজনের জীবনে, মানে তার সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মানুষটি তাকে তার জন্যই বেঁচে আছেন বলা যায়, এবং তার স্বপ্ন পূরণটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সেইখানে সেই অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টে চলে যায় চন্দন, সেই অ্যাক্সিডেন্টটা যার জন্য, তার জন্য হয়নি সেটা বলা যাবে না, কারণ ভুল উভয় তরফেই ছিল। সেই চরিত্রে অভিনয় করেছিলেন এখানে জিতেন্দ্র, এবং তিনি পরবর্তী সময়ে তিনি বুঝতে পারছেন, জানতে পারছেন যে চন্দনের মৃত্যুর জন্য পরোক্ষভাবে তিনি দায়ী, এবং কোথাও নিজেকে দোষী মনে করছেন, এবং সেইখান থেকে তার মনে হচ্ছে যে কোথাও একটা প্রায়শ্চিত্ত করা দরকার, সেটা করতে চাইছেন, কিন্তু করতে গিয়ে জিনিসটা আরও গোলমাল হয়ে যাচ্ছে।
0: এবং গোলমাল হওয়ার পরেও দেখো এই মানুষটাই কিন্তু সাহায্য করছে চন্দনের সেই কবিতাগুলো ছেপে বেরোতে বই হয়ে, এই মানুষটাই কিন্তু নাচ থেকে দূরে সরে যাওয়া মেয়েটাকে
1: আবার
0: ফিরিয়ে আনছে। এবং সত্যি সত্যি মানে কীরকমভাবে অনেকটা মৌসুমের সাথে আপনি মিল পাবেন, কিন্তু যে মানুষটা কোথাও মানে মানুষের ভেতরে এই যে আমরা বলি না যে কোনো অপরাধ বোধ হয় কম হয়ে যায় যদি সেই অনুশোচনা, সেই আত্মগ্লানি কোনো মানুষের ভেতরে কাজ করে, ঠিক যেটা করছে কিনারাতে জিতেন্দ্রর মধ্যে। হেমামালিনীর কাছে সে বারবার আসছে, এবং হেমামালিনী তাকে সরিয়ে দিলেও বুঝতে পারছে এই যে গানের দৃশ্যায়নটা কই নেহি হ্যায় কাহি, যে তাকে আবার নাচে ফিরিয়ে এনেছে, নাচতে গিয়ে যখন মঞ্চে সে মেয়েটা কোথাও হারিয়ে যাচ্ছে, সেই যে গলাটা কানে যেই এলো কই নেহি হ্যায় কাহি,
1: এবং সে বুঝতে পারছে যে সে একমাত্র তার সাপোর্ট সিস্টেম, সুতরাং তাকে যেখানে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট দেওয়ার জন্য তিনি এগিয়ে এলেন সেই মুহূর্তে। এবং আরেকটা কথা, একটা ডায়লগ তুমি মনে করো আমার ভীষণভাবে মানে অদ্ভুত লেগেছে, যে ওই সমুদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন যে ঢেউটাকে নিচ্ছে হেমামালিনী, এবং সেখানে কোথাও বেসামাল হয়ে যাচ্ছে, সে তো দেখতে পাচ্ছে না, তো হাতটা ছেড়ে দিয়েছে, তো তখন উনি বলছেন, জিতেন্দ্র বলছেন যে ঠিক আছে আমি তো পাশেই আছি, তোমার যখন প্রয়োজন তুমি হাত বাড়িয়ে আমাকে ধরে নিও।
0: আবার দেখো এই জুটিকে নিয়ে আরেকটা ছবি যখন তিনি করছেন গুলজার, খুশবু, মানে বাংলার কাছে তো তিনি বারবার ফিরেছেন শরৎচন্দ্রের গল্প নিয়ে যখন করছেন, এবং খুশবুতে একরাশ অভিমান নিয়ে যে হেমামালিনী সরেছিল, যার সাথে তার বিয়ে হয়েছিল যখন সে বৃন্দাবন, এবং সেই বৃন্দাবন পরে মানে ছোট্টবেলার বিয়ে তার বাগদত্তা, তিনি বৃন্দাবনের, এবং যখন তার মা নিয়ে যাচ্ছে তখন বৃন্দাবনের বাবা একটা ভুল বোঝাবুঝির কারণে তাদেরকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, এবং ঘটনাচক্রে বৃন্দাবন বড় হওয়ার পরে বৃন্দাবনের অন্য জায়গায় বিয়ে হয় এবং বৃন্দাবনের একটি সন্তান আছে, সেই স্ত্রীও মারা যায়। এইবার বৃন্দাবন চিকিৎসা সূত্রে অন্য গ্রামে এসে জানতে পারছে সেই মেয়েটি কুসুম,
1: এবং সে তার জন্য এখনো অপেক্ষা করছে,
0: অপেক্ষা করে আছে, এবং সে অবাক হয়ে যাচ্ছে এটা জেনে। আর সবথেকে এখানে মানে ডিরেক্টরের কিছু মানে কি বলবো কারিকুরি যেটা অসাধারণ, যখন কুসুম প্রথম জানতে পারছে যে এসছে এই ডাক্তার বৃন্দাবন, তো তখন না মানে ঠিক চারপাশটা যেন টলে গেল, পায়ের নিচ থেকে জমিটা সরে গেল, এমনভাবেই ক্যামেরাটাকে নাড়িয়ে চারপাশটা দেখানো হয়েছে। এবং যেটা ভীষণ ভালোই যে চোখের জলে বাকি দৃশ্যটা ঝাপসা হয়ে যায় না, এটার আশ্চর্য ব্যবহার আমরা খুশবুতে দেখি। এবং আরও একটা বলতে হয় যে সব কিছু হারিয়েও মানে ঠিক দুজনে মিলতে মিলতেও মিলছে না, কোথাও কি আবার একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, যেখানে কুসুমের
1: দূরত্বটা রয়েই যাচ্ছে।
0: এবং যখন তারা এবার মিলতে পারে, পরের দিন বৃন্দাবনে চলে যাওয়ার কথা তার ছেলেকে নিয়ে, কারণ তার মা শহর থেকে ফিরে আসছে তার বিয়ে
1: বৃন্দাবনের মা, হ্যাঁ
0: বৃন্দাবনের মা, তো সেই রাতটা যখন শেষ হচ্ছে সেই ঘরের ওই যে বাখারিগুলো, বাখারির ফাঁক দিয়ে সূর্যের একটা আলো দেখা যাচ্ছে, কোথাও একটা ইঙ্গিত

0: তালি কি এবার ভোর আসতে চললো রাত
1: হুম
0: পার হয়ে,
1: হুম এবং তার আগের যে রাতটা, সেই রাতটা একটা অদ্ভুত রাত। সেখানে দুজনেই জেগে আছে এবং কোথাও ওই যে রাতের অ্যাম্বিয়েন্স, এবং সেখানে সবাই যেহেতু ঘুমোচ্ছে, আস্তে আস্তে সেই গান অসাধারণ।
0: ছায়াটাকে মানে সিলিউট শটকে ব্যবহার করা হয়েছে, একজনের মুখ দেখা যাচ্ছে আর একজনের
1: ছায়া দেখা যাচ্ছে,
0: কিন্তু
1: অবয়বটা বোঝা যাচ্ছে,
0: মুখোমুখি, মানে এই মানুষটার মুখোমুখি ওই মানুষটার ছায়া। এই যে মানে অসাধারণ,
1: অসাধারণ,
0: অসাধারণ।

0: খান্না অসাধারণভাবে ব্যবহার করেছেন তাকে, লতা মঙ্গেশকর এবার প্রডিউসারের ভূমিকায়। লেকিন, এই যে লেকিন, কিন্তু মানে যা কিছু আমাদের যুক্তিবুদ্ধিতে আমরা মিলাতে পারি তার বাইরেরও তো কিছু হিসেব আমাদের চারপাশে ঘটে যায়, সেইটারই কথা বলে লেকিন, আর বলে এক অনন্ত অপেক্ষার কথা।
1: একদম, এবং লেকিন ছবির কথা বলতে গেলে যেটা বলতে হয় যে এই যে লেকিন নামটা যখন দেখানো হচ্ছে, তুমি মনে করো দেখো লেকিন তারপরে কতগুলো ডট ডট, মানে কি যে রহস্য লেকিন, সেটা যে কি, সেই রহস্য উনি খুলতে চাননি, রহস্যটা রহস্যই রাখতে চেয়েছেন। এবং এখানে এই যে রহস্যময়তা এবং একটি মেয়ের অপেক্ষা, এই দুটো জিনিসকে কোথাও পার্সোনিফাই করেছেন ওই মরুভূমির অনন্ত বালুরাশি দিয়ে। একটা লার্জ ক্যানভাসে মরুভূমিকে ধরেছেন বারে বারে বারে বারে,
0: নাম দেখানোর সময়ও কিন্তু তাই। হ্যাঁ, আমরা স্যান্ডিউন্সগুলো দেখতে পাচ্ছি, তারপর একটা লং শটে, হ্যাঁ মানে এখন হলে যেটা ড্রোন দিয়ে খুব সহজে করা যেত, সেই কঠিন কাজটা তখন তিনি করেছেন।
1: একটা গাড়ি আসছে,
0: সেখানে পথ দিয়ে দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এবং দেখো এই যে মেয়েটার অপেক্ষা, এই অপেক্ষা কিসের অপেক্ষা? মেয়েটা একটা কামুক রাজার হাত থেকে পালাতে গিয়ে মরুভূমির মধ্যে প্রাণ হারায়, সে মরুভূমিটুকু পার করতে পারলেই তার গ্রামে পৌঁছতো, তার দিদির কাছে পৌঁছে যেত। এই যে সে প্রাণ হারিয়েছে, অথচ কি অদ্ভুত, দেখো এটা কিন্তু একটা ভূতের সিনেমা হয়ে ওঠেনি কখনো,
1: একেবারেই নয়।
0: ভূতের হাত থেকে বাঁচার জন্য যে তাবিজ দেওয়া হচ্ছে, সেই মেয়েটি চেয়ে সেই তাবিজ পড়ছে
1: এবং পরে সেই তাবিজ আবার ফেরত দিয়ে যাচ্ছে,
0: ফেরত দিয়ে যাচ্ছে। এটাই প্রমাণ যে সে যা দেখছিল, সমীর যা দেখছিল, সবটা হ্যালুসিনেশন ছিল না,
1: ছিল না তো। কিন্তু যে সেটা কি সেইটা উনি বলতে চাননি, চেয়েছেন ওটা রহস্যই থাক।
0: একদম। এবং আর এক অপেক্ষার কথা বলে যে সিনেমা, মানে অসাধারণ সুবোধ ঘোষের গল্প নিয়ে আপনাদের সকলের জানা ইজাজত, নাসিরুদ্দিন শাহ রেখা এবং অনুরাধা প্যাটেল, গল্প সবার জানা। শুধু কয়েকটা ট্রিটমেন্টের কথা এখানে বলি, যে এখানে ওয়েটিং রুমের তো গোটা ঘটনাটা সেখান থেকে ফ্ল্যাশব্যাকে যাওয়া হচ্ছে বারবার। যখনই ওয়েটিং রুমে থাকা হচ্ছে, খেয়াল করে দেখুন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, শুধু বৃষ্টির শব্দ আর সংলাপ, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। এবং এত বছর পর মুখোমুখি হতেই দেয়ালে যখন ছায়াটা এবং তার সাথে একটা ট্রেনের শব্দ, আর একটা কোথাও একটা ঝাঁকুনি দিয়ে নাড়িয়ে দিয়ে চলে গেল দুজনের সত্তাকে। হ্যাঁ, বাট হালকা সেতারটা ঢুকছে যখন ধীরে ধীরে ঘটনাটা ফ্ল্যাশব্যাকের দিকে যাচ্ছে, এবং এত সুন্দর মিলিয়ে দেওয়া হয়েছে, সেতারটাও বাজছে তার সাথে চা ঢালার শব্দ, চামচ দিয়ে মেশানো নাড়া
1: হচ্ছে। হ্যাঁ,
0: এই যে ট্রানজিশন, যে বর্তমান থেকে আমি এবার অতীতে যাচ্ছি, তার যে একটা ট্রানজিশন। এবং নামগুলো দেখো মায়া, এবং বলা হচ্ছে যে মায়াকে কি খুঁজলে পাওয়া যায়, যায় না। আর একজন সুধা, যার কাছে এসে একটা পরম শান্তি, একটা তৃপ্তি,
1: অমৃত লাভের একটা চেষ্টা।
0: একদম। এবং ভেবে দেখো শেষে ওই সাইকেলের, মানে সুধা মারা যাওয়ার পর ঘটনাটা বলার পর যখন ওরা আবার ফিরছে ওয়েটিং রুমে, তখন সাইকেলটা দেখছেন নাসিরুদ্দিন শাহ, এবং সাইকেলের প্যাটেলটাকে যেই উল্টো দিকে ঘোরাতে চাইছেন, উল্টো দিকে সময় ফেরে না, তখন কিন্তু চেন পড়ে যায়, চেনটা পড়ে গেল।
1: একদম, একেবারেই পুরো ও তাদের জীবনের যে ঘটনাটা, সেইটাই যেন এই সিম্বলিকভাবে তিনি দেখিয়ে দিলেন এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে।
0: এবার মানে সময়ের সাথে দৌড়চ্ছি তো, ইজাজতের গান তো আমরা সবসময় শুনি, এবারে পৌঁছে যাব আরও মানে দুটো সিনেমার কথা, হুতুতু এবং মাচিজ। মাচিজের কথা যেটা ভীষণভাবে বলতে হয় সেটা হচ্ছে মাচিজে আবারও দেখো, যখন মাচিজ শুরু হচ্ছে আমরা দেখছি পাতকুর থেকে একটা দেহকে পুলিশ তুলছে,
1: প্রথম দৃশ্য,
0: এবং তাদের আলোচনায় বুঝতে পারি, বলা হচ্ছে যে একজন টেররিস্ট, এই টেররিস্টটার বেঁচে থাকাটা খুব জরুরি ছিল। এবং এখানেও আবার রাজনীতি রয়েছে,
1: হ্যাঁ
0: কিন্তু উচ্চকিত নয়, আসল রয়েছে সাধারণ মানুষের জীবনের ওপর তার ভয়ঙ্কর প্রভাব। যে দেশভাগ বা রাজনৈতিক কোনো মানুষের রাজনৈতিক গোড়ামি, মতাদর্শ কীভাবে পরিবারকে শেষ করে দিচ্ছে,
1: হ্যাঁ এখানে
0: উগ্রপন্থীর জন্ম হচ্ছে।
1: 84 পরবর্তী যে 84 সালের যে দাঙ্গা, সেই দাঙ্গা পরবর্তী ভারতবর্ষ, তার সেইটা, সেই ঘটনা নিয়ে, এবং তার শিকার কীভাবে হচ্ছেন সাধারণ মানুষ, তিনটি সাধারণ মানুষ, তাদের জীবনটা কীভাবে আমূল বদলে যাচ্ছে, এই এই এই এই ঘটনাটাই কিন্তু দেখানো হয়েছে মাচিসে। এবং হুতুতুটে উঠি একইভাবে উনি বলছেন যে আচানাকে যেমন আমরা এই মেরে আপনিতে যেমন হকি স্টিকার চেন ব্যবহার করা হয়েছে, দেখানো হয়েছে সময়টা।

0: যেহেতু অনেকটা এগিয়ে গেছে 15 বছরের পরে, সেই কারণে এখানে কিন্তু AK-47 চলে এসেছে তখন, এইটুকুই তফাত, বাকি বক্তব্য মোটামুটি এক।
1: আসল কথা সম্পর্ক, মানুষের প্রতি মানুষের বিশ্বাস, এবং কোথাও ওই যে মানুষের বাঁচার চেষ্টা, বেঁচে থাকার চেষ্টা, বাঁচার গল্প তিনি বলেন, তাকে আমাদের জন্মদিনে শ্রদ্ধা প্রণাম। যেতে যেতে মাচিজের গান রেখে গেলাম আপনাদের জন্য, সঙ্গে ছিলাম সরিতা দেউলিনা।

0: machine when it comes together. Conga, the amazing song It Gets Created, well, released in 1985, Conga transformed Miami Sound Machine and Gloria Estefan into international stars. Yes, I'm going to talk about this song more. I will give you two amazing trivia about this song, but right after a very short commercial.
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে উপভোক্তাদের সহায়তায় রাজ্য সরকার কলকাতা সহ বিভিন্ন পুরসভা ও পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে মহিলাদের নিয়ে ওয়ার্ড কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আজ কলকাতার মহাজাতি সদনে মহিলাদের পক্ষ থেকে এক ধন্যবাদ জ্ঞাপক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে অন্নপূর্ণা যোজনা বাহিনী তৈরির কথা বলেন। নারীদের অধিকার রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার হবে বলেও জানান তিনি। কোনো অযোগ্য উপভোক্তা যদি এই প্রকল্পের সুবিধা পায় তবে অন্য মহিলারা অনলাইনে তার বিরুদ্ধে অভিযোগও জানাতে পারবেন।
1: 10ই জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে এই 7টি বিধানসভা কেন্দ্রে 76,817 জন অ্যাকাউন্টে অর্থ প্রদান গতকাল থেকে শুরু হয়েছে। আজকে এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন, আমি অভিনন্দন গ্রহণ করলাম। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে আপত্তিও দিতে পারেন, আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব।

গতকাল থেকে এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং যেসব আবেদনকারী টাকা পাবেন না তাদের জন্য বৃহস্পতিবার পর্যন্ত অন্নপূর্ণা পোর্টাল আবার চালু করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এরপরে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত অপর এক কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নে রাজ্য সরকারের একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। বাড়িপুর আরজিকর কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। মহিলাদের সুরক্ষায় আগামী মহালয়ার দিন থেকে রাজ্যের প্রতিটি থানায় জরুরি নম্বর 112 চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। এদিন মামলা শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতোমধ্যেই দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামীম দাবি করেন অনেক কর্মচারী এখনও সেই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারোল উল্লেখ করেন 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে রিপোর্ট অনুযায়ী, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া দিয়ে পাননি তাদের তালিকা দেওয়া হোক, মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক, আগামীকাল আবার এই মামলার শুনানি। চলতি সপ্তাহে বৃহস্পতিবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের তিনি সূচনা করবেন বলে জানা গেছে। অবিরাম বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের আসানসোলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গাড়ুই ও নুনিয়া নদীর জল উপচে প্লাবিত উত্তর আসানসোলের রেলপাড় সহ বিস্তীর্ণ এলাকা। সালানপুরে জহরগড় সেতুর ওপর জল জমে দুপাশের গার্ডওয়াল ভেঙে গেছে। টানা বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের দামোদর নদীতে জলস্তর বেড়েছে। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার কারণে দুর্গাপুর ব্যারেজেও জলের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দুর্গাপুর ব্যারেজ থেকে 65,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এদিকে পুরুলিয়াতেও টানা বৃষ্টিতে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক থেকে বাঁকুড়াগামী রাস্তা জলের তলায়। বাইক নিয়ে ওই রাস্তা পার হওয়ার সময় জলের তোড়ে আজ এক ব্যক্তি ভেসে যান। প্রবল বৃষ্টির জেরে বাঁকুড়ায় একাধিক নদী ও কজওয়ে জলমগ্ন হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বন্যাকবলিত চণ্ডীপুর, ভগবানপুর, পটাশপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমড়ি থানা এলাকায় পুলিশ 4 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের সাব জোনাল কমান্ডার রামদেব লোহরা আছে, যার মাথার দাম 5 লক্ষ টাকা। পুলিশের আইজি অপারেশনস নরেন্দ্র সিং জানিয়েছেন, গোপন সূত্রে খবর মেলে যে লোহরা তার দল নিয়ে আকাশি এবং জাইরাগি গ্রাম এলাকায় ঘুরছে। এরপরই পুলিশ সমগ্র এলাকা ঘিরে ফেলে। গ্রেপ্তার হয় অরবিন্দ নায়ক সহ আরও 2 জন সদস্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-56, একটি SLR, একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল, 146 রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, 8টি মোবাইল ফোন, একটি ডঙ্গল এবং মাওবাদী প্রচারপত্র। জম্মু ও কাশ্মীরের সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের খবর পাওয়ার পর আজ নিরাপত্তা বাহিনী উধমপুর, রিয়াসি, কাঠুয়া জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনী রিয়াসির সাদিনী বনাঞ্চল এবং কাঠুয়ার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামেও তল্লাশি অভিযান চালাচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটের নতুন রাজ্য ইনচার্জ নিয়োগ করেছেন। উত্তরপ্রদেশের ইনচার্জ হিসেবে বিনোদ তাওড়ে এবং জগদীশ ঈশ্বরভাই প্যাটেল সহকারী ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া ডক্টর সতীশ পুনিয়াকে পাঞ্জাবের এবং তরুণ চুককে গুজরাটের ইনচার্জ হিসেবে রাখা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোর NCC-র অন্যতম প্রধান অ্যাডভেঞ্চার কার্যক্রম অপরাজিতা পারংলা 2026 শীর্ষক সর্বভারতীয় বেশি উচ্চতার দীর্ঘ ট্রেকিং অভিযানের সূচনা করেছেন। 30 দিনব্যাপী এই অভিযানে 250 কিলোমিটার দীর্ঘ পারংলা পাস অতিক্রম করা হবে, যা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকাকে লাদাখের চাংথাং অঞ্চলের সঙ্গে যুক্ত করে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এর পরের খবর 6টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষাসহ একাধিক বিষয়ে 100 দিনের সাফল্যের খতিয়ান দিয়ে রাজ্য সরকার একটি পুস্তিকা প্রকাশ করেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জাতিগত শংসাপত্র যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 65% ইতোমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। ডিএ না পাওয়া ব্যক্তিদের নামের তালিকা আগামীকাল মামলাকারীদের আদালতে জমা দিতে বলা হয়েছে। একটানা বৃষ্টিতে পশ্চিমের একাধিক জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওই এলাকার 15টি হোটেল বন্ধের নির্দেশ। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্য সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিত তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। সরকারের প্রকাশিত 100 দিনের রিপোর্টে দাবি করা হয়েছে, ওই সময়ের মধ্যে শিল্পে নতুন বিনিয়োগের পথ খুলছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পে গতি এসেছে। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে। সরকারি নথিতে শিল্পক্ষেত্রে নতুন শিল্প ক্লাস্টার গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা, বিনিয়োগ বান্ধব নীতি এবং শ্রমিক কল্যাণের বিভিন্ন উদ্যোগের উল্লেখ রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে নতুন হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো, শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় ও উচ্চশিক্ষার প্রসার, প্রশাসনের ডিজিটাল পরিষেবা বৃদ্ধি এবং নিরাপত্তা ক্ষেত্রে সীমান্ত আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নের দাবিও করা হয়েছে। জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সামাজিক পেনশনের পরিমাণ বৃদ্ধি, আবাসন প্রকল্পে আর্থিক সহায়তা, কৃষকদের জন্য বিদ্যুৎ ভর্তুকি, পানীয় জল

প্রকল্প এবং মহিলাদের আর্থিক সহায়তার মতো উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী স্বনির্ভরতার ক্ষেত্রে অন্নপূর্ণা প্রকল্প, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা

0: করতে হবে। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবেই গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা হিসেবে শোভনদীপ চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন শোভনদীপ চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, কালীঘাট শিবির তাদের কাজে বাধা দিতেই বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে।
1: ওরা বিরোধী দলের ভূমিকাই পালন করতে চাইছে না। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি, সেটাকে হচ্ছে লিগালি বাধা দান করবার জন্য ওদের যে মরিয়া প্রচেষ্টা কোর্ট থেকে কোর্ট আর নতুন নিত্য নতুন যা বেরোচ্ছে, মানে এটাও তো একটা রেকর্ড। ধরুন আপনি যখন এই কথাটা বললেন, একটা পার্টি হেরে গেছে, বিপুল পরাজয়, মানুষ রায় দিয়েছেন বিরুদ্ধে, তো আমরা তো শুনেছি, মানে আনফর্চুনেটলি ডক্টর মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন যে আমরা হারিনি, আমরা 180টা সিট জিতে।
0: জাতিগত শংসাপত্র যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, আদালত এই মামলার নিষ্পত্তি না করা বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকম শংসাপত্র যাচাই করা যাবে না। উল্লেখ্য, গত 14 মে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে 2011 সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি শংসাপত্র পুনর্যাচাইয়ের নির্দেশ দেয়। বলা হয়, কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করা হবে। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 65% ইতোমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ডিএর বাকি অংশ দেওয়ার কাজও চলছে। এ পর্যন্ত দেওয়া হয়েছে 7,700 কোটি টাকার বেশি। যদিও সরকারি কর্মচারীদের একাংশ আদালতে দাবি করেন এখনও তারা বকেয়া ডিএ পাননি, এর প্রেক্ষিতে মহার্ঘ ভাতা না পাওয়া ব্যক্তিদের নামের তালিকা আগামীকাল মামলাকারীদের আদালত জমা দিতে নির্দেশ দিয়েছেন বেঞ্চ। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা বোনেদের নিয়ে রাজ্য সরকার কলকাতা সহ বিভিন্ন পুরসভার প্রতিটি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনা বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে তৈরি এই বাহিনী মেয়েদের অধিকার রক্ষা এবং তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে।
2: প্রত্যেকটা ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, টুকরে টুকরে গ্যাং, যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে, এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব।
0: পুলিশ বিভাগের মতো রাজ্যের পর্যটন দপ্তরও এবার ড্রেস কোড চালু করতে চলেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ WBTDCL এই ড্রেস কোড চালুর কথা জানান। তিনি বলেন, ট্যুরিজমের হেল্প সেন্টারগুলোর কর্মীরাও এই ড্রেস কোডের আওতায় আসবেন। এর পাশাপাশি বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে পর্যটন দপ্তরের প্রত্যেকে বাঙালি ট্র্যাডিশনাল ড্রেস কোড অনুসরণ করবে। এ ব্যাপারে পর্যটন দপ্তর একটি নীতি গ্রহণ করতে চলেছে বলে শঙ্করবাবু জানান।
3: WTDCL এখানে আমরা এবার ড্রেস কোড চালু করতে চলেছি, অর্থাৎ সমস্ত ধরনের এর সাথে যুক্ত থাকবে তারা একই ধরনের ড্রেস পরবেন, এবং আমাদের যে ট্যুরিজমের যে হেল্প সেন্টারগুলো হবে সেই হেল্প সেন্টারগুলো আমাদের একই ধরনের পোশাক তারা পরবে। বছরের কয়েকটি নির্দিষ্ট দিন আমরা চিহ্নিত করছি, সেই দিনে বেঙ্গলি ড্রেস কোড ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন উপর থেকে নিচ অবধি তারা এই ড্রেস কোড ফলো করবে।
0: আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। একটানা বৃষ্টিতে পশ্চিমের একাধিক জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বন্যা পরিস্থিতির পর্যালোচনায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। হলদিয়ায় একাধিক এলাকা এখনও জলমগ্ন। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ পূর্ব মেদিনীপুরের

0: engage youth and navigate their financial journey. Union Minister for Agriculture and Farmers Welfare and Rural Development Shivraj Singh Chauhan today administered the Saptadhara of Shakti Pledge to officials of both ministries in New Delhi. Minister of State for Agriculture and Farmers Welfare Bhagirath Chaudhary and Minister for State for Rural Development Dr. Chandrasekhar Pemmasani were present on the occasion. Floodlight situations developed in the rivers of Paschim Bardhaman, Bankura, Purulia, West Medinipur districts of West Bengal after incessant rainfall in the upper catchment areas and in the southern districts of West Bengal. Alert has been issued in the lower basin areas of Damodar River in Paschim Bardhaman district. Pakistan's Supreme Court today ordered authorities Pakistan's Supreme Court today ordered authorities to transfer jailed former Prime Minister Imran Khan to Islamabad's Shifa International Hospital for a comprehensive medical examination within the next few days. Iran today said that the Strait of Hormuz will remain closed to maritime traffic until all Iranian conditions under the 14-point Memorandum of Understanding, MOU, signed with the US are fully met. Ace shuttler Lakshya Sen has entered the men's single second round of the BWF Badminton World Championships. He defeated Collins Filimon of Austria in the opening round. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Bolben apni, shunbo amra, shunchen apnar kotha, apnar kotha. 100.1 FM Gold Day. Apnar kotha. 100.1 FM Gold Day.
2: 100.1 FM Golde আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর সুদীপ্ত আপনার সঙ্গে রয়েছি আর এই আপনার কথায় স্টুডিওর এ প্রান্তে বিশ্বজিৎ আর সুদীপ্তর কাজ চুপটি করে বসে থাকা না চুপটি করে বসে থাকা মানে এটা নয় যে আমরা কিছুই কাজ করব না কথাটা তো আপনার আপনি বলবেন সেই কথা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু এইটুকু দায়িত্ব আমাদের এবং আপনারা যারা আসবেন আমাদের কাছে তারা চলে আসবেন 2248 8085 এই নাম্বারে আর যারা হোয়াটসঅ্যাপ করবেন 9903055992 এই নাম্বারে এসে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ফেসবুক পেজে আজকের দিনের পোস্টার দেওয়া আছে কিন্তু এই যে এত কথা বললাম কী নিয়ে কথা বলবেন আপনি
3: আপনার কথা আজকে হবে একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে সম্মান দুদিক থেকেই দেখানো উচিত আসলে এই সম্মান কথাটা আমরা সেই একবারে ছোট্টবেলা থেকে শুনে আসছি বড়দের সম্মান করবে গুরুজনদের সম্মান করবে শিক্ষকদের সম্মান করবে কিন্তু সেই সম্মান শুধুই কি করা সম্মান তো পেতেও হয় কাজেই সেই সম্মান দেখানো এবং সম্মান পাওয়া এই দুটোর ব্যালেন্সটা আপনার কাছে কীরকম আপনারও কি মনে হয় যে সম্মান দুদিক থেকেই দেখানো উচিত এই নিয়েই কথা বলবেন আপনি আপনার কথায়
2: আমরা প্রথমেই যাব আমাদের ফেসবুক পেজে প্রচুর আমাদের যারা লিসনার্স তারা লিখছেন এবং তারা বলছেন আর যারা আমাদের লিসনার তারা চলেও আসছেন আমাদের কাছে সরাসরি প্রথমে যাব কে আছেন দেখি 2248 8085 হ্যালো
3: হ্যালো কে রয়েছেন
4: হ্যালো
2: বলুন
4: হ্যাঁ নমস্কার
2: নমস্কার
4: আমি দুজনকে শুভ সন্ধ্যা
2: শুভ সন্ধ্যা
4: আমি ময়েসতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি দেখুন সম্মান উভয় দিক থেকেই দেখানো উচিত এটা একদমই ঠিক কারণ আমি যদি আমার থেকে যারা জুনিয়র ছোট বা পরিবারের যারা অন্যান্য কনিষ্ঠ সদস্য রয়েছে বা আমার স্ত্রী রয়েছে তাদেরকে যদি আমার সঠিক সম্মান না করতে পারি সবসময় যদি তাদেরকে আমার নিচের তলার মানুষ বলে ভাবি আমি যদি ভাবি যে না আমি হিরো আমার পরে আর কিছু নেই আমার সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত আমি বাড়িতে এমন বিয়ে করব না যেটা থেকে আমার বাড়িতে কি বা পারিপার্শ্বিক ক্ষেত্রে কি বা আমি যেখানে কাজের সঙ্গে যুক্ত আছি সেসব জায়গায় আমি এমন বিয়ে করব না এমন ব্যবহার করব না যেটা অন্যকে কষ্ট দেবে সুতরাং সব দিক থেকে বিচার করে সম্মান পেতে গেলে আগে সম্মান করতে শিখতে হবে আমি যদি সম্মান তখনই পাব যখন অপরজনকে আমি সম্মান করতে পারবো অপরজনের কথাটাকে আমি গুরুত্ব দিয়ে বিচার

0: বুঝতে পারবো যে হ্যাঁ তারও কথার মূল্য আছে। আমরা কিন্তু বর্তমান সমাজে এটা অনেক ক্ষেত্রেই ভুলে যাচ্ছি। আজকের বিশেষ করে আমরা পুরুষরা মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা তাদের নিচের তলার মানুষ বলে আজও ভাবি। যতই বলি নারী পুরুষ সমান সমান, অনেক কিছু সমাজ মাধ্যমে অনেক কিছু বেরোয়, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বেরোয়।
1: একদম তাই, দুদিকে পুরুষ নারী প্রত্যেকের সম্মান করা উচিত, কারণ আমরা শুধু পুরুষ নারীর কথা বলছি না, যে কোনো ক্ষেত্রে যে কোনো সিচুয়েশনে সম্মান দুদিক থেকেই থাকা উচিত। এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন, কে দেখি।
2: টেক্সট করেছেন বাবাই সিংহ বারাসাত থেকে, লিখছেন, আজকের বিষয় নিয়ে আমার স্পষ্ট মত হলো, সম্মান কখনো জোর করে আদায় করার জিনিস নয়, এটা নিজের কাজ আর ব্যবহার দিয়ে অর্জন করতে হয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় বড়দের সবসময় চোখ বুঝে সম্মান করতে, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু মানুষ শুধু বয়সে বড় হওয়ার অজুহাতে ছোটদের কথায় কথায় অপমান করেন। বয়সে ছোট হলেও তো তার একটা আত্মসম্মান আছে, তাই কেউ যদি সম্মান পেতে চায় তবে তাকে আগে অপরদিকের মানুষটিকে সম্মান জানাতে হবে। সম্মান দেওয়া নেওয়ার এই ব্যালেন্সটা ঠিক না থাকলে সম্মান দেওয়াটা একটা ভয়ে পরিণত হবে আর ভক্তি থাকবে না তার মধ্যে।
1: আমার মতে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি পারস্পরিকভাবে একে অপরকে সম্মান করা যায় তাহলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। মানুষ জীবনে অনেক সময় নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি বা ঝগড়া দ্বন্দ্ব তো হয়, তবে দেখা গেছে একজন কথা বললে অপরজন তার কথা থামিয়ে দিয়ে বড় কথা শোনায়, নয়তো রাগ দেখায়, যেন মনে হয় একে অপরের শত্রু। কিন্তু তা তো নয়, এসব সহজে নিজেদের মধ্যে মীমাংসা করতে হবে, এর জন্য চাই ধৈর্য, বিশ্বাস, ভালোবাসা, সম্মান আর ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ। সুতরাং শুধুমাত্র নিজের কথা আর জেদ চেপে রেখে কাউকে দুঃখ দেওয়া ঠিক হবে না, অন্যের ইচ্ছা মতামত এবং কথাগুলো সম্মান মর্যাদার সঙ্গে দেখা উচিত। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন।
3: আমি নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি দাদাভাই।
1: বলুন।
3: হ্যাঁ দাদাভাই, দেখুন সম্মান পাওয়ার মানে একটা এটা অনারি একটা ব্যাপার আছে যে আমি সম্মান দিলে সম্মান পাবো। এবং দেখুন আজ অব্দি আমরা মাস্টারমশাই যেখানে পড়াশোনা করেছি মাস্টারমশাইদেরকে দেখলে সাইকেলে যাচ্ছি কিংবা হেঁটে যাচ্ছি মাস্টারমশাইকে, মাস্টারমশাই নমস্কার, তো মাস্টারমশাই আমাকেও বলে ভালো আছিস। এই যে সম্মানটা, এটা দিতে পারলে তবে গিয়ে আপনি পাবেন। এবং কোনো আজকে আর্মি ক্যাম্পে আমরা যে মানে মানে কাজ করি, কন্ট্রাক্টরি করি, আর্মিদেরকে যদি বলি স্যার নমস্কার, তখন ওরাও সেই নমস্কার করে। তো সেই জায়গাটা কিন্তু আপনার কাছ থেকে ব্যবহারটা সবসময় দেখার মতন, যে যদি আমি ব্যবহার করতে পারি তাহলেই ব্যবহারটা পাবো। এবং আজ বাবা মাকে যদি আমি বিজয়া দশমী প্রণাম এমনি ঘরে যদি প্রণাম করে মাকে আসছি বলে বেরোই, তাহলে মাও বলে দুর্গা দুর্গা। এই যে ভালোবাসাটা, এটাই কিন্তু সব থেকে বড় প্রাপ্য দেব দাদা ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: ধন্যবাদ। এবং আমাদের কাছে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজে পোস্টারের নিচে লিখছেন এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করছেন, এবারে যাব সরাসরি চুচুড়া থেকে। শুভ্রা ভট্টাচার্য আমাদের ফেসবুক পেজে লিখেছেন, তিনি বলছেন, শ্রদ্ধা সম্মান পারস্পরিক সম্পর্কে গ্রথিত, অর্থাৎ যত দেব মান বাড়বে তত সম্মান। আমরা মনের অনুভূতিগুলোর বিষয়ে যেন কখনোই কৃপণ না হই, যত দিই তাতে কমে না কিছুই, বরং গুণিতক হারে আসে ফিরে। এই ভাবনায় ভাবিত হলে অন্তরের সব সংকীর্ণতা দূরীভূত হয়ে উদারতায় সততায় করিব বাস। স্বতঃস্ফূর্ত দানের বিনিময়ে চাইতে হবে না কিছুই, জীবন আপনা আপনি ফুলে ফলে সুখ আনন্দে সুবাসিত হয়ে উঠবে। তাই যত দেব সম্মান, জীবন ইতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয়ে অসীম সম্মানে ভূষিত হবে, মন প্রাণ আলোকিত হবে, মনুষ্য হতে দেবত্বে উন্নীত হবে জীবন। তাই সম্মান অর্ঘ্য দুদিক থেকেই সমহারে সুসজ্জিত হোক। শুভ্রা ভট্টাচার্য, চুচুড়া, হুগলি।
2: 9903052992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, লিখছেন, সম্মান কোনো একপাক্ষিক বিষয় নয়, একটি সম্পর্ক তখনই সুন্দর ও দৃঢ় হয় যখন দুজন মানুষই একে অপরের অনুভূতি মতামত ও অবস্থানকে গুরুত্ব দেয়। শুধু একজন সম্মান করবে আর অন্যজন বারবার অবহেলা করবে, এভাবে কোনো সম্পর্ক দীর্ঘদিন সুস্থভাবে টিকে থাকতে পারে না।

0: বয়সে ছোট বড় সম্পর্কের ঘনিষ্ঠতা কিংবা সামাজিক অবস্থান কিছুই সম্মানের একমাত্র মাপকাঠি নয়। প্রত্যেক মানুষেরই আত্মসম্মান আছে, অনুভূতি আছে। তাই অন্যের কাছ থেকে সম্মান পেতে হলে নিজেকেও অন্যকে সম্মান জানাতে হবে। সম্মান একতরফা দাবি নয়, এটা পারস্পরিক একটি সুন্দর বিনিময়। যেখানে সম্মান দুদিক থেকে আসে, সেখানেই সম্পর্কের মধ্যে বিশ্বাস, ভালোবাসা আর মূল্যবোধ আরও গভীর হয়। ফোন লাইনে কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো,
1: বলুন।
2: হ্যাঁ
1: দাদা ভাই, নমস্কার।
2: আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহাসিন বলছি।
1: বলুন।
2: হ্যাঁ বলছি, এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, এই অনুষ্ঠানে আপনারও সম্মান দিয়ে কথা বলছেন, এবারে আপনাদেরকেও সম্মান দিয়ে কথা বলছি। এটাই তো হচ্ছে নিয়ম, সম্মান পেতে গেলে সম্মান দিতেও হয়, তবেই তো সম্মানটা বজায় থাকে। নমস্কার, ছোট করি বললাম, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন।
1: শুভ সন্ধ্যা বিশ্বজিৎ সুদীপ্ত, ভাই বলে সম্বোধন করে লিখলাম। দেখো, এই সম্মান কিন্তু একটি অন্তরের অন্তঃস্থলের অনুভূতি। মানুষের এই অনুভূতি সে জন্মগতভাবেই পায়, কিন্তু এর উন্মোচিত হয় পরিস্থিতি অনুযায়ী। ছোটবেলা থেকেই আমাদের অভিভাবকরা শেখান সকলকে সম্মান করতে, আমাদের প্রচেষ্টা তাই হয়। কিন্তু মানুষ সে নিজেও সম্মানিত হতে চায়, তবে সে তার সম্মানিত কর্মের দ্বারাই অর্জন করতে সক্ষম হয়। আমি বলি, মানুষ ও জীব জগতের সকলকে সম্মান করুন, দেখবেন আপনি নিজেও সম্মানিত হবেন। অমিতাভ হোড
0: ছোট্ট করে লিখছেন, তপন চক্রবর্তী, সিঙ্গুর বাসুবাটি থেকে। সম্মান দুদিক থেকেই দেখাতে হয়, দেখতে হয়। এই অভিমতের পক্ষে বলি, সত্যি আমরা যেমন ব্যক্তি সম্মান করি, তেমনি অপরের সম্মান হানিকর এমন কিছু করব না। তার সম্মান রক্ষায় আমার নিজেরও দায় দায়িত্ব আছে। শুধু ব্যক্তি সম্মান নয়, পরের সম্মান রক্ষা আমাদের প্রতি নাগরিকের উচিত, যদি তা কখনো যেন গ্লানিকর বা হাস্যকর না হয়।
1: সম্মান দুদিক থেকেই দেখানো উচিত। এটা খুব সত্য যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমাকে কেউ যদি নমস্কার করে কথা বলে, আমিও তাকে নমস্কার করব। এইভাবে দুদিক থেকে সম্মান জানানো উচিত। শুধু নিজের কথা ভাবব, নিজের আনন্দ, নিজের রাগ দেখালে সঠিক মনে করলে হবে না। অন্যের কথা ভাবতে হবে, বুঝতে হবে, তবেই দুদিক থেকে সম্মান পাওয়া যাবে। লিখছেন তরুণ কুমার দত্ত।
0: দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন সীমা দাস। সম্মান একতরফা হয় না, এটা দুই দিক থেকেই দেখানো উচিত। যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে, তখন সম্পর্ক শক্ত হয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটি বিশ্বাসের ভিত মজবুত করে এবং ভুল বোঝাবুঝি কমায়। পরিশেষে বলা যায়, সম্মান হল সম্পর্কের মূল চাবিকাঠি। একদিক থেকে চেষ্টা করলে সম্পর্ক টেকে না, তাই সম্পর্কে শান্তি ও সুখ রাখতে হলে দুপক্ষকেই সমানভাবে সম্মান দেখাতে হবে। লিখছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট।
1: এবারে আমরা চলে যাব আমাদের ফোনে কে আছেন আমাদের লিসনার্স সঙ্গে সঙ্গে। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
3: দেখুন, সম্মান পাওয়া এবং সম্মান দেওয়া, এই দুটোর জন্য একটা শিক্ষার প্রয়োজন আছে। যার ভিতরে যে শিক্ষা রয়েছে, যার ভিতরে জ্ঞান রয়েছে, কারণ সম্মান তো হচ্ছে একটা ঈশ্বরের দান। সবাই সম্মান যেরকম দিতে পারেন না, সবাই কিন্তু সম্মান নিতেও পারে না। কারণ সম্মান পাওয়ার জন্য এমন কিছু কাজ আমাকে করতে হবে যে মানুষ যেন আমাকে দেখে সম্মান করে। কিন্তু আমি যদি অপর লোকের সঙ্গে দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, ছোট বড় জাত বিচার করি, মানুষকে যদি ঘৃণা করি, আমি যত বড়ই আমি একটা মানে অভিনেতা হই বা রাজনীতিবিদ হই বা যাই হোক না কেন, কেউ আমাকে সম্মান করবে না। কারণ সবাই আমাকে বলবে যে একটা অহংকারী মানুষ। কিন্তু আমাকে সেরকম মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, ছোটকেও যেরকম সম্মান দিতে হবে, একজন অসহায় যে ব্যক্তি তাকেও সম্মান দিতে হবে, একজন যে ভিক্ষুক তাকেও সম্মান দিতে হবে, তখন কিন্তু আমাকেও মানুষ সম্মান দেবে। ঠিক সেরকম সম্মান পাওয়ার জন্য যেরকম যোগ্যতা অর্জন করতে হয়, সম্মান দেওয়ার জন্য কিন্তু তার ভিতরে একটা যোগ্যতার প্রয়োজন আছে। কারণ তার ভিতরে যদি সেই শিক্ষাটা না থাকে যে মানুষ আমাকে সম্মান করছে আর আমি তাকে ঘৃণা করছি, তাহলে কিন্তু তাকেও ঘৃণার পাত্র হতে হবে। সম্মান হচ্ছে ঈশ্বরের দান, এটা সবাই যেরকম নিতেও পারে না, সবাই সবাইকে দিতেও পারে না। তার জন্য সকলের মনটাকে

0: সাদা পরিষ্কার করতে হবে, জলের মতন পরিষ্কার করতে হবে, মনের মধ্যে হিংসা পাপ লোভ এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে, তাহলে সম্মান পাওয়া যাবে এবং সম্মান দেওয়াও যাবে। নমস্কার,
1: ধন্যবাদ। এবারে চলে যাব সরাসরি, সুচেতা মণ্ডল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, মা মনসা পুজোর অনেক শুভেচ্ছা জানাই বিশ্বজিৎ দাদা এবং সুদীপ্ত দাদা এবং এফ এম গোল্ডের সকল সদস্যদের। হ্যাঁ, একদম পুরোপুরি সহমত আজকের বিষয়ের সাথে, সম্মান দুদিক থেকেই থাকা উচিত, সম্মান পেতে হলে সম্মান দিতেও হবে। লিখছেন সুচেতা।
2: এরপরে বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, সম্মান তারাই পান যারা দেন সম্মান, স্পর্শকাতর এ ব্যাপারে দুজনেই যে সমান, কেউ কেটা মানসিকতায় কেউ কেউ তো স্বাধীন, অন্যের প্রতি যোগ্য সম্মান এরা থাকেন উদাসীন, সম্মান দিতে জানলে সম্মান পেতেই পারি, হোক না প্রভাবশালী মানব না খবরদারি, সম্মান মূল্যবান অলঙ্কার রাখতে হয় নিয়ন্ত্রণে, মানুষ হবার প্রয়োজন যোগ্য সম্মান প্রদর্শনে। লিখেছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে।
1: আমরা এবার সরাসরি যাব 2248-8085-এ কে আছেন, হ্যালো।
3: বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় থাকে, তবে দুর্নীতিগ্রস্ত যদি হই আমরা তাহলে কখনোই একতরফা সম্মান দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দেখানো যায় না। অসহায় ব্যক্তি বয়স্ক ব্যক্তিদেরকে একতরফা সম্মান দেখানো অবশ্যই কর্তব্য, এবং কথায় বলে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, সম্মান দিতে গেলে সম্মান দিতে হলে নিজের কিছু ভালো কাজ করতে হয়, সমাজের সদর্থক কিছু কাজ করে মানুষের মন জয় করতে হয়, তবেই
1: পাওয়া যায়। হ্যাঁ, কথা শুনছিলাম অনিমেশদার, কথা শুনতে শুনতে মনে হচ্ছিল সেই আলেকজান্ডার এবং পুরুর গল্পের কথা, শেষ মুহূর্তে কথা কেটে গেল, সুন্দর করে বলছিলেন সম্মান দেওয়া এবং সম্মান পাওয়া। আমার তো রবীন্দ্রনাথের কথাও মনে পড়ে, তোমারে যে দিয়েছেন সে তোমারই দান, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়।
2: এরপর চলে যাচ্ছি ভবানীপুরের পরমা মিত্রের লেখায়, হোয়াটসঅ্যাপে লিখেছেন, সম্মান চাওয়ার আগে সম্মান দিতে জানতে হয়, সম্পর্ক যতই কাছের হোক সেখানে একতরফার সম্মান বেশিদিন টেকে না, কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় কিন্তু তাতে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়, সত্যিকারের সম্মান তখনই যখন দুজনেই একে অপরের কথা মত ও অস্তিত্বকে সমান গুরুত্ব দেয়, কারণ সম্মান কোনো অনুগ্রহ নয়, এটা পারস্পরিক সম্পর্কের ভিত্তি।
1: কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, সম্মান আবেগ ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, সফটওয়্যার। আমরা মানুষেরা যারা সম্মান দেখাই বা দেখাই না তারা হার্ডওয়্যার, আমাদের প্রেস করে মানে মুখোমুখি হয়ে সম্মান আমাদের সাথে কম্পিটেবল হতেও পারে নাও পারে, এরকম দুজন মানুষ যদি সামনাসামনি হয় যাদের একজনের সাথে সম্মান কম্পিটেবল আরেকজনের সাথে নয়, তাহলে একজন সম্মান দেখাবেন আরেকজন দেখাবেন না। বাঙালি হার্ডওয়্যার তিন প্রকার, যাদের জিনগত এবং লালনে পালনে আছে সম্মান, সফটওয়্যারে সে কি দেখালো কি দেখলো পরোয়া করে না, সে দেখাবি। আরেকদল শতচেষ্টা করেও সম্মান কম্পিটেবল হয় না, কারণ তাদের সফটওয়্যার বাগ ঢুকে বসে রয়েছে, কারণ তাদের মনে হয় সম্মান দেখালে তেল মারা এই বাঘ। আর তৃতীয় আরেক দল দেখে দেখে খাপ খাইয়ে নেয়, যারা স্রোত ট্রেন্ড ট্রাফিকের সাথে চলে, যেমন দেখুন আগে ছিল না বাঙালির মধ্যে সুপ্রভাত গুড মর্নিং বলার চল, এখন চালু, আগে ছিল না স্যার বলে সম্মান জানানোর চল, এখন চালু, বিশ্বায়নের ভালো ফল, বাঙালিকে কর্পোরেট এটিকেট শিখিয়েছে, এতদিন বাঙালি ব্রিটিশ এটিকেটের ঢেকুর তুলত, তাই সম্মানে উচিতের স্থান নেই, মেশিন যা শিখবে তাই দেখাবে। ধন্যবাদ আপনাদের শ্রোতা বন্ধুদের। লিখছেন কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে।
2: একেবারে এক লাইনে লিখেছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে সংঘমিত্রা ঘোষ, তিনি লিখছেন, অবশ্যই সম্মানীয় ব্যক্তিই অপরকে সম্মান করতে পারেন আর এটাই স্বাভাবিক। দেখে নেব ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো, নমস্কার।

0: বলুন।
1: হ্যালো
0: বলুন।
1: হ্যালো সুজিতদা আর বিশ্বজিৎদা, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: বলছি দাদা, সম্মান দিলে সম্মানটা পাওয়া যায়। আমি ছোট বড় সবাইকে আমি সম্মান আমি করব, সেইভাবে মানুষের ভালোবাসা ভালোবাসা দিতে হবে। ভালোবাসা আর সম্মান দিলে সম্মান পাওয়া যায়, যেরকম যার। এইটুকু বললাম দাদা, অনেকে তো কথা বলবে, এইটুকু বলে রাখলাম। নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার। নমস্কার, আপনিও ভালো থাকবেন। এবারে যাব শীষ মোহাম্মদের কাছে। একদম সঠিক, দুজনের দুজনকে সম্মান দেখানো উচিত। তুমি যদি আমার জন্য এক হাঁটু জলে নামো, আমি তাহলে কোমর জলে নামবো। প্রায় দেখি লোকে অপরকে জামা কাপড় দিয়ে বিচার করে অথবা পেশা দিয়ে বিচার করে এবং অচেনা ব্যক্তিকে তুই তুমি বলে কথা বলে। এক্ষেত্রে সে যদি সম্মান না করে তাহলে কি করে সম্মান আশা করবে? শীষ মোহাম্মদ, শিশান ড্রিম হাউস, পাইকপাড়া নলহাটি, বীরভূম থেকে লিখছেন।
2: রমা রায় ভি রোড, দাসনগর, হাওড়া থেকে লিখছেন, সম্মান অবশ্যই দুই দিক থেকে দেখানো উচিত। যে মানুষ অন্যকে সম্মান করতে জানে না তার সাথে কথা বলুন কিঞ্চিত। আগে নিজেকে সম্মান করতে শিখুন, তবেই পারবেন অন্যকে সম্মান দিতে। ভেবে দেখুন, যেখানে কোনো ভুল নেই, যেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান পাবেন না সেখানে অবস্থান করবেন না। সম্মান হলো মানুষের আচরণের একটি প্রতীক, যা আপনাকে শেখায় অন্যদের শ্রদ্ধা এবং মর্যাদা দিতে সঠিক। সম্মান হলো ভালোবাসার সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সম্পদ। তা দুদিক থেকে না থাকলে টেকে না, তখনই নেমে আসে বিপদ। আমি যদি কাউকে সম্মান করতে না পারি, তবে আমাকেও কেউ সম্মান করবে এই আশা যেন না করি। লিখছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে।
0: এই মুহূর্তে আমাদের কাছে বন্ধু ছিলেন, যাবো সরাসরি তার কাছে। হ্যালো। হ্যালো,
2: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
3: আমি শুভ্রা ভট্টাচার্য বাগজনী থেকে বলছিলাম।
0: বলুন।
3: সম্মান দুদিক থেকেই দেখানো উচিত। আজকের অনুষ্ঠানের এই বিষয়টি সত্যি এক চরম বাস্তব সত্য। সম্মান কখনোই একমুখী হতে পারে না। আমরা যদি সমাজ বা পরিবারে শুধু একতরফা সম্মানের আশা করি, তবে সেখানে দূরত্ব তৈরি হয়। বড়রা ছোটদের সম্মান দিলে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে, আবার ছোটরা বড়দের সম্মান দিলে সম্পর্কের গভীরতা বাড়ে। কর্মক্ষেত্র থেকে শুরু করে সংসার, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র মূলমন্ত্র হল পারস্পরিক শ্রদ্ধা। আপনি অন্যকে যতটা মর্যাদা দেবেন, নিজের জন্যও ঠিক ততটাই ফেরত পাবেন। জোর করে ভয় দেখিয়ে খাতির পাওয়া যায়, কিন্তু মন থেকে সম্মান পেতে হলে অন্যকেও সম্মান করতে জানতে হয়। চমৎকার এই বিষয়টি তুলে ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও, এত সুন্দর করে বললেন। এবং আমাদের কাছে যারা হোয়াটসঅ্যাপ করেছেন, তাদের হোয়াটসঅ্যাপ আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের লিখছেন, ইতিমধ্যে যারা আমাদের ফেসবুকে লিখেছেন, সেগুলো আপনাদের পড়ে শুনিয়েছি। 2248-8085 যারা আসছেন তাদের কথা শোনাচ্ছি। এবার যাব হোয়াটসঅ্যাপে।
2: বালি হাওড়া থেকে কিশোর লিখছেন, ইয়ার নতুন কথা কি, শুধু সম্মান কেন? বন্ধুত্ব বলুন, ভালোবাসা বলুন, এইসব জিনিস একতরফা হয় নাকি? সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি সম্মান দিচ্ছেন কোন ব্যক্তিকে, সে আপনাকে সম্মান করছে না, তখন কি আপনি তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন? আমার মতো মানুষ তো বলবে না। কোনো মানুষকে দীর্ঘদিন ধরে সম্মান দিয়ে যাচ্ছি, সামান্য একটু ভুল বোঝাবুঝিতে তার আসল মুখটা দেখতে পেলাম। যতটা সম্মান করেছিলাম সব সম্মান সে মাটিতে মিশিয়ে দিল। কোনো শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর, স্কুল মাস্টার, এদেরকে আমরা সম্মান করি। এইসব মানুষ যদি লুজ ক্যারেক্টার হন, তখন তার সম্মান করতে ইচ্ছে করবে? এইসব মানুষের কাছে আমরা অনেক কিছু আশা করি। এই রকম মানুষ যখন ভুল কাজ করে, সেটা যেরকম দুঃখের সেরকমই লজ্জার। সম্মান পেতে গেলে একটি মানুষকে সব দিক থেকে ভালো হতে হয়, মানির মান রাখতে হয়। মান সম্মানের ব্যক্তি যদি দুশ্চরিত্র হয়, তার মান আবার রাখব কী করে? এইসব মানুষের সঙ্গে কোনো সম্মান দেখানোর দরকার নেই। লিখছেন বালিহাওড়া থেকে কিশোর।
0: আমাদের আবার ফোন সারাক্ষণ বাজছে, প্রচুর কথা নিয়ে আসছেন আপনার কথায়, সরাসরি যাব ফোনে। হ্যালো।
4: নমস্কার।
0: নমস্কার,
4: আমি শুভজিৎ বলছি বেলগড়িয়া থেকে।
0: বলুন।
4: ব্যাপারটা হচ্ছে সম্মান কতটা, যতটা ছোট তার গভীরতা ততটাই, কারণ এটা একমাত্র

0: একমাত্র বস্তু যেটা একটা সম্পর্ককে টিকিয়ে রাখে বা ভাঙিয়ে দেয়। এবার ব্যাপার হচ্ছে যে আমরা যত শিক্ষিত হয়েছি, আপনি দেখবেন ওভার দ্য ইয়ার্স যেটা হয় সেটা হচ্ছে সম্মানটাও কিন্তু ক্লাস বেসড। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবাই নয়, অবশ্যই সবাই নয়, কিন্তু আমাদের মধ্যে আছে যে আমরা এত শিক্ষিত হওয়া সত্ত্বেও আমাদের বাড়িতে যে হাউস হেল্প বা একজন যে রিক্সা চালক বা ভিক্ষুকের কথাই বলছি, আমরা কি তাকে সেই সম্মানটা দিতে পারি যেটা আমরা হয়তো আমরা বন্ধু বান্ধব বা আমাদের কেউ শ্রদ্ধেয় ব্যক্তিকে দিই না? কেন করি না তারও আমাদের কাছে এমনি কোনো এক্সপ্লেনেশন নেই। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা মানে দুঃখের বিষয় যে আমার যে রাইট, মানে ফান্ডামেন্টাল রাইটও এটার মধ্যে মনে হয় পড়ে, যদিও বা থিওরিটিক্যালি পড়ে না, যে আমি যদি কাউকে সম্মান দিই তাহলে আমিও এক্সপেক্ট করবো সে আমাকে সম্মান দেয়, কারণ সেটা আমার রাইট এর মধ্যে পড়ে। হতে পারে মতান্তর থাকতে পারে, কিন্তু সম্মানের জায়গাটা যেন তার কোনো বিচ্যুতি না ঘটে, মানে আমার ব্যবহারই তো আমার পরিচয়। এবং আর একটা জিনিস যেটা আমি সবসময় মনে করি, অনেকেই ভাবেন যে বড়দের তো সম্মান দিই, কিন্তু বড়রাও যে ছোটদের সম্মান দেবে তাহলেই কিন্তু সেই আদান প্রদানের জায়গাটা আসবে, কারণ আমরা দুজনেই কিন্তু মানুষ। যেখানে বাবা মা যখন আমরা তাকে সম্মান দিচ্ছি, অনেক সময় হয় যে সরি থ্যাংক ইউর মতন, মানে অনেক সময় আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা বলে দিই না আই এম সরি, ওকে থ্যাংক ইউ, কিন্তু সত্যি করে কি সেটা ফিল করি? সেটা না ফিল করেই বলি, মুখ থেকে বেরিয়ে যায় অটোমেটিক্যালি, মানে ইনভলেন্টারি অ্যাকশনের মতন আর কি। এবার সম্মানের জায়গাটা অনেকে আছে, আমরা পা ধরে নমস্কার করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার করতে মানে ইচ্ছে করছে না বা আমার সেই জায়গাটা আসছে না, কিন্তু বাধ্যবাধকতা পরিবেশ সেখানে করতে হচ্ছে। তো সম্মান জিনিসটা এমন যেটা ভেতর থেকে আসে, একতরফা নয়, এবং বুঝতে হবে যে বাবা মাকে যদি আমরা সম্মান করি, তা বাবা মা যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে কি হবে, যে তারাও আমার যে ওপিনিয়ন সেইগুলোকে সম্মান দেবে এবং সেখানেও আমার বলার জায়গা থাকবে এবং সেখান থেকেই ভালোবাসা, সেখান থেকেই সম্মান। এবং সেই কিন্তু ছোটবেলা থেকে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে আপব্রিংয়িং এর জায়গাতেই কিন্তু শিখবে, এবং পরবর্তীকালে তার শিক্ষক, তার বন্ধু বান্ধব প্রত্যেককেই সে সমান সম্মানটাই দেবে। ধন্যবাদ।
1: এবারে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে 9903055992 তে আমাদের বন্ধুরা লিখেছেন, কি লিখেছেন যাই তার কাছে।
2: লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়াবাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সম্মান সবসময় দুদিক থেকেই আসা উচিত। একপক্ষীয় সম্মান সম্পর্ককে দুর্বল করে। যিনি অন্যকে সম্মান করেন না তিনি প্রকৃত সম্মান পাওয়ার যোগ্য নন। সম্মান সর্বদা আদান প্রদানের মাধ্যমেই বাঁচে। পারস্পরিক সম্মানের মাধ্যমে উভয় পক্ষ সমান গুরুত্ব পায় এবং ভুল বোঝাবুঝি কমে যায় ও উভয়ের মধ্যে শান্তি বজায় থাকে এবং অহংকার দূর হয়। রেসপেক্ট শুড বি শোন ফ্রম বোথ সাইডস। লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়াবাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এরপরে কে লিখছেন দেখেনি, সুভাষ চক্রবর্তী। সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে কি লিখছেন, লিখছেন যিনি মানি তিনি মান দিতে জানেন এবং এমনটাই কাঙ্ক্ষিত, তবে এমনটা বাস্তবে খুব একটা চোখে পড়ে না। সম্মান দুদিক থেকেই আসা উচিত হলেও একজন সম্মান দেখান আর সম্মানিত ব্যক্তি নিজেকে কেউ কেটা ভাবতে থাকেন এবং ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। অথচ সম্মানিত ব্যক্তির উচিত ছিল সম্মানকারীকেও সম্মান দেখানো। এই সৌজন্য বোধের অভাবের জন্য সম্মানিত ব্যক্তি পরবর্তীকালে নিজের সম্মানের আসন হারান। তাই একে অপরকে সম্মান দেখানো উচিত। উত্তর বাঙালি থেকে লিখছেন সুভাষ চক্রবর্তী। ফোন লাইনে কে রয়েছেন একটু দেখে নি।
1: হ্যালো, না এই মুহূর্তে কেউ নেই। 2248805 এ যারা আসছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন এবং তাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, এই মুহূর্তে কে আছেন দেখব। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: নমস্কার দাদা ভাই।
1: নমস্কার,
3: আমি শেখ তাহের আলী বলছি, বদবির চক মাঝপাড়া, রাজবলহাট, হুগলি থেকে।
1: বলুন।
3: সম্মান দিলে তো সম্মান পাওয়া যায় অবশ্যই, তবে হ্যাঁ আমার বক্তব্য যে সম্মানের উপযুক্ত আমাকে হতে হবে, তবেই তো সে সম্মান আমাকে দেবে। আমি যদি সম্মানের উপযুক্ত না হই, আমি যদি চুরি বাট পারি, আমি মানুষকে মানে কুকথা কুটু কথা বলে আমি যদি সমাজে মানে একবার মস্তান হিসেবে চলতে থাকি, বুক ফুরিয়ে চলতে থাকি, আমাকে সে কি সম্মান আমাকে দিতে পারে? সে তো জানে ওই মানুষটা এইরকম প্রকৃতির, মানুষটা এইরকম মানুষের প্রতি মানুষের উপরে জোর জুলুম করেছে বা মানুষের প্রতি দিলে আঘাত দেয়, সেই মানুষকে সেই মানুষটা কখনো কি সম্মানের উপযুক্ত? তবে সে যদি সম্মানের উপযুক্ত হয় অবশ্যই তাকে সকলে সবাই মিলে তাকে সম্মান অবশ্যই দেবে, কিন্তু সে যদি সম্মানের উপযুক্ত না হয় সে কখনো সম্মান পাবে না বলে মনে হয়। নমস্কার।

0: নমস্কার, আমরা যাব আবার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে বন্ধুরা লিখছেন,
1: কে লিখেছেন? লিখেছেন কার্তিক মণ্ডল, দাউদপুর, সন্দেশখালি, উত্তর চব্বিশ পরগনা থেকে। সম্মান কখনো একতরফা হলে সম্পর্ক সুন্দর থাকে না। সম্মান পেতে হলে আগে অন্যকেও সম্মান দিতে হয়। বয়সে ছোট বলে তাকে অবহেলা করা ঠিক নয়, আবার বড় বলে সবসময় শ্রদ্ধা দাবি করাও ঠিক নয়। পারস্পরিক সম্মানে এই সম্পর্ক টিকে থাকে। তুমি যেমন সম্মান চাও অন্যকেও ঠিক তেমনই সম্মান দাও। লিখেছেন কার্তিক মণ্ডল, দাউদপুর, সন্দেশখালি, উত্তর চব্বিশ পরগনা থেকে। ফোন লাইনে কে রয়েছেন দেখে নি। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো।
1: হ্যালো, কে বলছেন?
2: হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি, বেলকুড়িয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
2: হ্যালো। হ্যাঁ দেখুন দাদা, আমার যেটা মনে হয় যে যে মানুষরা সত্যিকারের সম্মানের যোগ্য, ভালো মানুষ, তো তাদেরকে সত্যি সম্মান করা উচিত। আর তাদের তরফ থেকেও আমরা একটা সম্মান অবশ্যই এক্সপেক্ট করি বা আশা করি। কিন্তু যেসব মানুষরা ধরুন সম্মানটা লাইসেন্স দিতে পারছেন না, তো আমার মনে হয় তাতে হয়তো কিছুটা ভারসাম্য হয়তো রক্ষা পাচ্ছে না। কিন্তু কোনো একটা দিকে আমরা যদি দেখতে চাই, তো সেই সম্মানটা কিন্তু অন্য একটা দিক থেকে আমরা কিন্তু রিটার্ন পেয়ে যাই। কিন্তু তবুও আমরা একটা এক্সপেক্ট করি যে তারাও আমাদের সেই সমান সম্মানটা দিক। তবে একটা জিনিস, কেউ যদি সম্মান দিতে নাও পারে, আমরা যেন তাদেরকে অসম্মান না করি। তার বদলে এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে মানুষ, সবাই তো মানুষ, তো মানুষ হিসেবে তারা যেটা করছে সেটা ঠিক নয়। এটা কোনো না কোনো ভাবে আমাদের বুঝিয়ে দেওয়া উচিত যে মানুষ শুধু নামে মানুষ নয়, তার কিছু গুণাবলীও থাকা উচিত। আমার মনে এইটুকু অন্তত তাদেরকে মিষ্টি কথায় হলেও বুঝিয়ে দেওয়াটা দরকার।
0: আমাদের বন্ধুরা লিখছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে তাদের কথা। প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন, অনেক বড় আমাদের মেসেজ করেছেন, সময় অল্প তাও পড়ার চেষ্টা করছি। আমার মতে সম্মান কখনো একতরফা হতে পারে না। সম্মান পেতে গেলে যেমন অন্যকে সম্মান করতে হয়, তেমনই নিজের প্রাপ্য সম্মানটুকু মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হয়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র কিংবা বন্ধুত্ব, প্রতিটি সম্পর্কের ভিত শক্ত হয় পারস্পরিক সম্মান ও বিশ্বাসের উপর। আমরা অনেক সময় বয়সে ছোট বলে তাকে গুরুত্ব দিই না, আবার কেউ বয়সে বড় বলেই তার প্রতিটি কথা মেনে নিই। অথচ মানুষের প্রকৃত মূল্য তার বয়স, অর্থ বা পদমর্যাদায় নয়, তার আচরণ, মানবিকতা এবং চরিত্রে। একজন প্রবীণ যেমন তারুণ্যের মতামতকে সম্মান করবেন, তেমনি তরুণেরও উচিত প্রবীণের অভিজ্ঞতা এবং অনুভূতিকে মর্যাদা দেওয়া। সম্মান মানে শুধু প্রণাম করা বা ভালো কথা বলা নয়, কারো কথা মন দিয়ে শোনা, মতের অমিল হলেও অপমান না করা, ভুল হলে সুন্দরভাবে বোঝানো, এসব সম্মানেরই অংশ। পারস্পরিক সম্মান থাকলে সম্পর্কের মধ্যে অহংকার কমে, ভালোবাসা বাড়ে এবং ভুল বোঝাবুঝি সহজেই দূর হয়। তাই আসুন আমরা শুধু সম্মান পাওয়ার অপেক্ষায় না থেকে আগে অন্যকে সম্মান দিতে শিখি। কারণ সম্মান এমন এক আলো যা অন্যের জীবনে জ্বালালে নিজের জীবনও আলোকিত হয়ে ওঠে। সমাজে সৌহার্দ্য, মানবিকতা এবং সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারস্পরিক সম্মানের কোনো বিকল্প নেই। প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন।
1: ফোন লাইনে কে রয়েছেন একটু দেখে নি। হ্যালো, কে রয়েছেন?
3: নমস্কার।
0: নমস্কার
3: নমস্কার, আমি ইশিন ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ বলছি, দেখুন সম্মান তো আমাদের বাবা মায়েরাই, ছোটবেলায় যখন আমরা স্কুল থেকে স্কুলে যাই তখনই গুরুজনদের সম্মান করতে হয়, টিচারদের সম্মান করতে হয়, সবাইকে সম্মান করার শিখিয়ে দেয়। এটা বাড়ি বাড়ি থেকেই প্রথম আমাদের একটা শিক্ষা দেয় পিতামাতারা, এবং আমরা স্কুলে গিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকেও সেই শিক্ষাটা আমরা গ্রহণ করি, এবং পরবর্তীকালে যখন আমরা একটা একটা করে ধাপ এগিয়ে যাই, হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের থেকে সেই সম্মানটা আমরা আমরা পাই এবং তাদেরকেও দিতে পারি। সেই জন্য মানে উভয় উভয়কেই সম্মান করা উচিত বলে আমি মনে করি।
0: ধন্যবাদ।
1: এরপরে লিখছেন প্রণব কুমার কলকাতা 18 থেকে, লিখছেন অনার অ্যান্ড রেসপেক্ট আর টু বি অ্যাডমিনিস্ট্রেটেড ফ্রম বোথ সাইডস।
0: আপনাদের অনুরোধ করব প্রত্যেকে বাংলায় লিখবেন, তাহলে আমাদের সুবিধা হয়।
1: অবশ্যই। সপ্তর্ষি মজুমদার এরপর লিখছেন বরানগর থেকে, লিখছেন আজকের বিষয় সম্মান দুদিক থেকেই দেখানো উচিত। আচ্ছা, এমনটা যদি হয়, আমি সবাইকে সম্মান দিতে ভালোবাসি এবং সম্মান করিও, কিন্তু আমার উল্টো দিকের মানুষ যদি আমাকে কোনো কারণে অসম্মান করেন, তা সত্ত্বেও

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনও মহার্ঘ ভাতা পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পরিবেশ সংক্রান্ত কার্যক্রম জনকল্যাণমুখী, সুস্থায়ী এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন বলে ভারত মনে করে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ ব্রিক্স পরিবেশ বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা।
1: We draw inspiration from the vision articulated by the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. I quote, "Our goal will be to redefine BRICS as a building resilience and innovation for cooperation and sustainability. Just as we brought inclusivity to our G20 presidency and placed the concern of the global south at the forefront of the agenda. Similarly, during our presidency of BRICS, we will advance in this forum with a people-centric approach and the spirit of humanity first.
0: জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবলুপ্তি, দূষণ এবং দুর্যোগের ঝুঁকির মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বনাঞ্চলে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিক সতর্কতা, আগুন লাগলে তার মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। মিশন লাইফ এবং এক পেড় মাকে নামের উদাহরণ দিয়ে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি, প্রথাগত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের একত্রীকরণের উপর জোর দেন তিনি। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত গভীর শোক প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, এই মর্মান্তিক ঘটনায় ভারত বেদনাহত। আহতদের দ্রুত আরোগ্য, ত্রাণ ও উদ্ধার কার্যে কর্মীদের নিরাপত্তার জন্য ভারত প্রার্থনা করে বলে জানান তিনি। বিপদের এই সময় ইন্দোনেশিয়াবাসীর পাশে ভারত রয়েছে বলেও জানিয়েছেন শ্রী জয়সওয়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থার যে প্রশংসা করেছেন সে বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারতের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত।
2: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
0: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে 7.7 মাত্রার পর ধরনের ভূকম্পন অনুভূত হয়। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি এবং বিচারপতি

ভি মোহন অরবিন্দ আজ জানিয়েছেন, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিং ও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কক্রোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদোস শামীম দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে, তারপরেই ওই কর্মচারীদের নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সরকার 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলীয় পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুমৈনেগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরভীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে নির্ভরযোগ্য পরিসংখ্যানই হল সুষ্ঠু নীতি নির্ধারণ এবং কার্যকর শাসন ব্যবস্থার ভিত্তি। নতুন দিল্লিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস আইএসএস এর 2026 ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী রাধাকৃষ্ণন বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সুফল পৌঁছে দেয় এমন একটি তথ্যভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আইএসএস আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের সততা এবং বাস্তব পরিস্থিতির সঠিক উপলব্ধির সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি এনভিএস এর নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সিবিএসই জানিয়েছে, প্রার্থীরা examinationservices.nic.in এর মাধ্যমে তাদের আবেদন পোর্টালে লগ ইন করে ব্যক্তিগত ফলাফল বা শর্টলিস্ট হওয়ার বিষয়টি জানতে পারবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে 2 মন্ত্রকের আধিকারিকদের শক্তির সপ্তধারা সংক্রান্ত শপথবাক্য পাঠ করান। কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী এবং গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর, সশক্ত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আধিকারিক, কর্মী, বিজ্ঞানী, কৃষক, লাখপতি দিদি, খাদ্য প্রক্রিয়াকরণকারী, রপ্তানিকারক এবং কৃষক উৎপাদক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাষণে শ্রী চৌহান বলেন, শক্তির সপ্তধারার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উন্নত ভারত গড়ার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নেপাল সফরকালে আজ কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সচিবালয়ের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এই অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন সুনেলিতা টপ, নবনীত কৌর, দীপিকা, রানা সাক্ষী,
লালিম সিয়ামি ও সুশীলা চানু গোল করেছেন। এর ফলে ভারত

0: ভারতীয় দল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল। এদিকে পুরুষদের হকি বিশ্বকাপে আগামীকাল ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। খবর শেষ হলো। এর পরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
4: ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে বিশ্বজিৎ সুদীপ্ত আপনাদের সঙ্গে। কিন্তু বিশ্বজিৎ আর সুদীপ্ত তো ভালো থাকার পাসওয়ার্ড আপনাদের জানাতে পারবে না। ভালো থাকার পাসওয়ার্ড আপনাদের জানানোর জন্যে চিকিৎসক আছেন আমাদের সঙ্গে, কারণ ভালো থাকতেই হবে আপনাদের আমাদের। সেই কারণেই মঙ্গলবারের আরোগ্য মানেই এমন একটা বিষয় যে বিষয়টা আপনারা ভাবেন, আলোচনা করেন এবং মাঝে মাঝে আপনাদের দুশ্চিন্তার কারণ হয়। ধরুন, এটা তো কথায় বলে 40 পেরোলেই চালছে, আবার আমরা বলি আজকে যে শীষ দিয়ে গান গায়, কোন গান গাইবে সে কালছে, 40 পেরোলেই চালছে। কিন্তু 40-এর আগেও তো চালছে হতে পারে। আমরা বারবার চিন্তিত হয়ে পড়ি, একটু বয়স বাড়লে পরিষ্কার দেখতে পাচ্ছি না, তাহলে কি ছানি পড়লো চোখে, আবার সঠিকভাবে কাজ না করলে কেউ কেউ ব্যঙ্গ করে বলে চোখে ছানি পড়েছে মনে হয়। ছানি এবং গ্লোকোমা, এটা আমাদের চলতি ফিরতি সকলের সমস্যা, আর তাই ভালো থাকার পাসওয়ার্ডে এ বিষয়ে আমাদের ভালো থাকতে হবে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, না দৃষ্টিও থাকতে হবে, না হলে দৃষ্টিভঙ্গি থাকবে কী করে। সেই কারণেই আমাদের সঙ্গে আজকে আছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ আমাদের অতিথি।
5: সঙ্গে রয়েছেন ডক্টর রতীশ চন্দ্র পাল, চক্ষু বিশেষজ্ঞ, এবং আজকের আমাদের আরোগ্যের যে বিষয় সেই বিষয় হচ্ছে ছানি অপারেশন এবং গ্লুকোমা। আপনারা আপনাদের প্রশ্ন অবশ্যই আমাদের করতে পারেন, আমাদের মাধ্যমগুলো আপনারা জানেন, তবু আরেকবার বলে দিচ্ছি, আপনারা সরাসরি ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 2248-8085-এ,
4: অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052992 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, দুটো ফেসবুক পেজ থেকে লাইভ হবে, সেখানে লাইভ দেখতে দেখতে আপনি তার নিচে কমেন্ট সেকশানে গিয়ে লিখতে পারেন 100.1 FM Gold এবং আকাশবাণী কলকাতা, এই পেজ থেকে লাইভ আপনারা অনুষ্ঠান দেখছেন। অনেকটা অনুষ্ঠান সম্পর্কে বলা হলো, আমরা অনুষ্ঠানের শুরুতেই ডক্টর রতীশ চন্দ্র পাল আপনাকে স্বাগত জানাই।
6: নমস্কার, আমি প্রথমেই আপনাদের এই যে অনুষ্ঠান আরোগ্য এবং 100.1 FM Gold-এর যারা শ্রোতা রয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি।
4: আমরা এই আলোচনা শুরু করব এইভাবে যে ছানি আসলে কি এবং কোন বয়সে ছানি পড়ে চোখে।
6: ছানির বিভিন্ন প্রকারভেদ আছে, বয়সটা একটু পরে আসছে। ছানি মানে আমাদের চোখের যে নর্মাল লেন্স, স্বচ্ছ লেন্স, যেটা দিয়ে লাইট ভেতরে যায় কর্নিয়া বা মণি, একটা অবজেক্ট থেকে লাইট যায় কর্নিয়ার মধ্যে দিয়ে যায়, লেন্সের মধ্যে দিয়ে যায়, রেটিনায় একটা অভিঘাত তৈরি করে,

0: ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে এবং সেটাই আমরা দেখতে পাই। তো সেটা হচ্ছে স্বচ্ছ। কোনো কারণে যদি সেটা অস্বচ্ছ হয়ে যায় তাহলেই সেটাকে আমরা ছানি বলি, যে লাইটটা আর চোখের মধ্যে ঢুকতে পারছে না, ইম্পালসটা বা সিগন্যালটা একটু কম যাচ্ছে, তখনই আমরা ঝাপসা দেখি, কম দেখি। আপনার দ্বিতীয় প্রশ্ন যে কোন বয়সে ছানি হয়, ছানির বিভিন্ন প্রকারভেদ আছে, কিন্তু মূলত যে প্রকারভেদ আপনাকে এক লাইনে বলে রাখি যে একদম জন্ম থেকে শুরু করে শেষ বয়স অবধি যে কোনো বয়সেই ছানি হতে পারে। তবে অবগতি ভয়ের কিছু কারণ নেই। মেইন যেটা আমরা ছানি বলি সেটা হচ্ছে আমরা বলি সেনাইল ক্যাট্রাক বা বার্ধক্যজনিত ছানি, এভারেজ এজ সেটা 40-এর পর হচ্ছে পড়ে। আর কিছু বাচ্চা কিছু জন্মগত কারণে ছানি নিয়ে জন্মাতে পারে, বা তার খুব ছোট্টবেলায় আমরা যেটা ইনফ্যান্টস বলি 6 বছর 8 বছর, সেই বয়সেও বিভিন্ন অসুখের থেকে একটা সেকেন্ডারি ক্যাট্রাক ডেভেলপ করতে পারে।
1: আচ্ছা, ছানি হলে কি অপারেশন করতেই হবে নাকি ওষুধে কমে?
0: ছানি ওষুধে কমার কোনো ব্যাপার নেই, কারণ মেইন যে অসুবিধাটা সেটা হচ্ছে যে ছানি থাকলে চোখের মধ্যে লাইট প্রবেশ করছে না, কোনো ঔষধ দিয়ে সেই লাইট হচ্ছে বেশি প্রবেশ করানো যাবে না। তাহলে কি করতে হবে? একটা নর্মাল উপায় হচ্ছে যে আমি কম লাইটে হচ্ছে দেখছি না, সেখানে বাইরের থেকে আমি যদি বেশি লাইট দিই, এটা উজ্জ্বল আলোর মধ্যে, রোদের আলোর মধ্যে, বা আমার যে আর্টিফিশিয়াল লাইট রয়েছে তার যদি অ্যামাউন্ট আমি বাড়াই সেটা হবে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে বাইরের উজ্জ্বল আলো দিয়েও আমার কাজকর্ম মানে হচ্ছে না ঠিক মতো, আমি এই করতে পারছি না। যে একটা এক্সাম্পল হিসাবে দিই যে আমি পড়াশোনা করছি, আমার একটা রিডিং স্পিড আছে, আমি লিখছি, আমার একটা লেখার স্পিড আছে, বা আমি কিছু একটা দেখছি সেটা দেখার বিভিন্ন রং উপলব্ধি করার ব্যাপার আছে, সেই জিনিসগুলো স্পিডগুলো কমে যায়। তাহলে কি হয়, এতে কোয়ালিটি অফ লাইফ হচ্ছে ডিট্রিয়েট করে। অথবা এটা স্বভাবত বুঝতেই পাচ্ছেন, যেখানে একমাত্র পথ হচ্ছে গিয়ে যে যেটা অস্বচ্ছ লেন্স সেটাকে সরিয়ে দেওয়া এবং সেখানে একটা কিছু আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দেওয়া যেটা দিয়ে লাইট যেতে পারে, আবার রেটিনাল ইম্পালস হতে পারে, ব্যাক টু নিয়ার নর্মাল।
2: আচ্ছা, এরকম অনেক সময় দেখা যায় যে ছানি আছে আবার গ্লুকোমার ওষুধও খান, সেক্ষেত্রে অপারেশন করা হলে দুটোকে একসাথে অপারেশন করা যায় বা প্রথমে কোনটা করাতে হবে?
0: এটা খুব ভালো একটা প্রশ্ন বললেন, যে গ্লুকোমা যে অসুখ থাকতেই পারে, তারও বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের প্রকারভেদ গ্লুকোমা আছে। গ্লুকোমার মেইন ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা একটা ড্রপ, প্রথমে একটা ড্রপ, দুটো ড্রপ, তিনটে ড্রপ, সেটা দিয়ে যদি কন্ট্রোল হয়ে যায় ভালো, যদি কন্ট্রোল না হয় তখন গ্লুকোমার সার্জারি করতে হয়। 40-এর পর সাধারণত আমরা দেখি যে তার সাথে সাইমালটেনিয়াসলি সাধারণত এটা ছানিও হয়। এখন সাধারণ মানুষের বোঝার জন্য বলি, যে কোনো সার্জারি হচ্ছে একটি ইঞ্জুরি, একটা আঘাত। তো আঘাত থেকে রিকভারির জন্য আপনার একটা সময় লাগে। আঘাত যত বেশি হবে তার রিকভারি টাইম বেশি লাগবে, আঘাত যত বেশি হবে তার রিয়াকশান তত বেশি হবে। তো আমরা একটা সার্জারি যেহেতু একটা ইঞ্জুরি এবং একটা রিস্ক, যদি কোনো কারণে যে একজন পেশেন্টের সাইমালটেনিয়াসলি গ্লুকোমা থাকে এবং সাইমালটেনিয়াসলি ক্যাট্রাক্ট থাকে, প্রবাবলি রিস্কটা একটু কমে, কারণ দুটো সার্জারির জায়গায় একটা সার্জারি আমরা করছি।
2: আচ্ছা,
0: অতএব এটা ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল যে যদি গ্লুকোমার অপারেশন করতে হয় ছানিও থাকে তাহলে একসাথেই অপারেশন করা যায়, কিন্তু তার মধ্যেও কিছু রিস্ক রয়েছে। রিস্ক রয়েছে যেটা
1: আমরা শুনবো রিস্কের কথা, এবং দুটো একসঙ্গে অপারেশন করলে ছানি এবং গ্লুকোমা কি হতে পারে। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নেব, ফিরে আসবো আবার আমাদের আলোচনায়।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম আলোচনায়। যে প্রশ্নে আমরা বিরতি নিয়েছিলাম, যে ছানি এবং গ্লুকোমা একসাথে অপারেশন করা যায় বলছেন, কি কি সমস্যা হতে পারে?
0: সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে সাধারণত একটা ছানি অপারেশন করলে পর আমাদের যে ইন্ডিকেটার রয়েছে যে চোখের ইন্ট্রাকুলার প্রেশার 2-3-4 মিলিমিটার অফ মার্কারি প্রেশার এমনিতেই ড্রপ করে, একটা ব্যাপার। দু নম্বর ব্যাপার হচ্ছে যে অন প্রিন্সিপালস যদি পেশেন্ট দেখা যায় যে দুটো ড্রপ, একটা ড্রপ দিয়ে প্রেশার কন্ট্রোল আছে, সেই জায়গায় শুধু ছানিটা অপারেশন করলেই হয়, গ্লুকোমা অপারেশনের কোনো দরকার নেই। যে পেশেন্ট

0: দুটো ড্রপ দিয়ে তার গ্লকোমাটা হচ্ছে কন্ট্রোল বা আনকন্ট্রোল, তার সাথে ছানি করতে হয়, সেটাই কম্বাইন্ড সার্জারি। রিস্কটা হচ্ছে যদি দেখা যায় গ্লকোমারও আরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এটা খুব অ্যাডভান্সড গ্লকোমা, একটা টানেল ভিশন আমরা যেটা বলি, সেখানে যখন সার্জারি করা যায় কোনো কারণে, চোখের নিজস্ব একটা পরিবেশ থাকে, একটা প্রেশার থাকে, একটা আবহাওয়া থাকে, একটা সার্কুলেশন থাকে, আমরা যখনই একটা ইঞ্জুরি করি এটা অ্যাটমসফিয়ারের মধ্যে সাথে যোগাযোগ তৈরি হয়ে যায়, তো তাতে কিছু নার্ভ ফাইবার ইনফ্যাক্ট হয়ে যদি খুব সামান্য অংশ গ্লোকোমার জন্য নার্ভ বেঁচে রয়েছে, খুব অ্যাডভান্স স্টেজ অফ গ্লোকোমা আমরা যেটা বলি, সেটাতে পুরো দৃষ্টিও চলে যেতে পারে।
1: গ্লোকোমার কথা বলছেন আপনি, তুমি প্রশ্ন করবে, আমি জাস্ট এই প্রশ্নটা করব। গ্লোকোমার কথা বলছেন, আমরা বিভিন্ন সময় গ্লোকোমা প্রসঙ্গে একটা রুলের কথা শুনি, 20-20-20। এই 20-20-20 রুলটা কি চোখের জন্য?
0: 20-20 রোলটা হচ্ছে বেসিক্যালি, এখন যদি আপনারা দেখেন যে আমাদের জগৎ যে এদিকে এগোচ্ছে, বাচ্চা জন্মানোর পর থেকে মা বাচ্চাকে খাওয়ানোর জন্য ফোনটা দিতে হচ্ছে, একটা ডিজিটাল স্ক্রিন, বাচ্চা যখন তারপরে একটু বড় হচ্ছে পড়াশোনার জন্য তাকে ডিজিটাল স্ক্রিন ইউজ করতে হচ্ছে, ল্যাপটপ ইউজ করতে হচ্ছে, ফোন ইউজ করতে হচ্ছে পড়াশোনা, তার পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল এই যে ডিজিটাল স্ক্রিন, এই ডিজিটাল স্ক্রিনের জন্য কতগুলো অসুবিধা হয়। মূল যে অসুবিধা হয়, একটা ডিজিটাল স্ক্রিনে আমরা একটা প্রিন্ট মিডিয়ার সাথে মূলগত ফারাকটা বুঝতে হবে, যেটা প্রিন্ট মিডিয়ার যে প্রিন্ট পিক্সেলস একটু যদি আমরা টেকনিক্যালি বলি, এবং একটা ডিজিটাল মিডিয়ার যে প্রিন্ট সেটা হচ্ছে অনেকটা ঝাপসা, পিক্সেল অনেক কম থাকবে, তার মানে কি আমাকে অনেক বেশি স্ট্রেন করতে হবে। আজকে এটা পেপারের মধ্যে বা এটা কাগজের মধ্যে যে লেখা আছে আর এটা কম্পিউটার বা ফোনের মধ্যে যে লেখা রয়েছে সেটাই হচ্ছে মূলগত পার্থক্য। তো আমাকে যদি স্ট্রেন করতে হয় তার কিছু আফটার ইফেক্টস হচ্ছে চোখের মধ্যে পড়ে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজনস আমরা যেটা বলি কম্পিউটার ভিশন সিন্ড্রোম। কম্পিউটার ভিশন সিন্ড্রোমের মধ্যে তিনটে কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে যে চোখের দেখার কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে যে চোখের কিছু কমপ্লেনের কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে জেনারেল কিছু হাত ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, মাথা ঘুরছে, এই সমস্ত ব্যাপার। তো এখানে 20-20 রুলটা অ্যাপ্লাইড, একটা না কাজ না করে কিছুক্ষণ ব্রেক করা, যে আমি 20 মিনিটস স্ক্রিনে পড়লাম, 20 সেকেন্ডস আমি একটু রেস্ট নিলাম, একটু বাইরের দিকে তাকালাম, একটু জল খেলাম, জানালার দিকে তাকালাম, আবার কাজের মধ্যে এলাম। তো 20-20 রোলসটা এটা বহুল প্রচলিত, আমরা যখন হচ্ছে পেশেন্টদের বুঝাই বা আমাদের নিচের যারা ছাত্ররা রয়েছে তাদেরকে পড়াই যে ভাই এই কম্পিউটার ভিশন সিন্ড্রোম করতে গেলে তোমাকে, পেশেন্টের পক্ষে মনে রাখা খুব সম্ভব, যে 20 মিনিট কাজ করো, 20 সেকেন্ডে একটা ব্রেক নাও, আবার 20 মিনিট কাজ করো, আবার একটা 20 সেকেন্ড ব্রেক নাও।
1: আচ্ছা, এই যে দুটো অপারেশন যদি একসাথে করা হয় সেক্ষেত্রে কি কিছু ঝুঁকি থেকে যায় বা রিকভারিতে কি একটু বেশি সময় লাগতে পারে?
0: হ্যাঁ, এই প্রথমেই যে আপনাকে বললাম যে কোনো সার্জারি মানে একটা ইঞ্জুরি, একটা ট্রমা, আমার যদি একটা হাত কেটে যায়, একটা কাটাটা যদি ছোটো দাগের হয় সেটা শুকোতে যে সময় লাগবে, কাটাটা যদি বড় দাগের হয় শুকোতে ডেফিনেটলি একটু বেশি সময় লাগবে। তো একটা সার্জারি করতে আমার যে টাইম লাগছে, দুটো সার্জারিতে ডেফিনেটলি এখানে ইঞ্জুরিটা একটু বেশি হচ্ছে স্বভাবতই, তার যে রিকভারিটা দুটো সার্জারি যদি একসাথে করা হয় তাহলে একটু বেশি লাগবে। এটা গেল একটা অসুবিধা। এবার সুবিধার জায়গায় আসি, সুবিধার জায়গায় হচ্ছে যে পেশেন্টের রিকভারি তো বেশি লাগলো, সার্জারিটা একটার জায়গায় হয়ে গেল, রিস্ক অনেকটা কমলো। দুই হচ্ছে অনেক পেশেন্ট রয়েছে তারা হচ্ছে সবসময় ডাক্তারবাবুর কাছে আসতে পারেন না বা হাসপাতালে আসতে পারেন না, এক চান্সে সে গ্লোকোমার সার্জারি করে নিল, ক্যাটারাক্ট সার্জারি করে নিল। তো এছাড়াও আরও কিছু রয়েছে, তবে এটা মূলত জেনারেল রুল, গ্লোকোমার যে স্পেশালিস্ট রয়েছে কেস টু কেস ভেরিয়েশন করে তারা সেই ডিসিশনটা নেয় যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে যদি গ্লোকোমা আনকন্ট্রোল গ্লোকোমা এবং ক্যাটারাক্ট থাকে কম্বাইন্ড সার্জারি, কিছু জায়গায় যদি ক্যাটারাক্ট না থাকে শুধু গ্লোকোমা সার্জারি, কিছু জায়গায় যদি মনে করুন যে ক্যাটারাক্ট রয়েছে গ্লোকোমাটা খুব কম, একটা ঔষধ দিয়ে এটা কন্ট্রোল ইন্ট্রাওকুলার প্রেশারটা, সেখানটায় শুধু ক্যাটারাক্ট সার্জারিজ মোর দেন এনাফ।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছেন, নিশ্চয়ই প্রশ্ন নিয়ে সরাসরি যাব তার কাছে। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ
2: নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার অনিমেষ বাবু।
2: আচ্ছা ডাক্তারবাবু, কনজেনিটাল গ্লোকোমার ক্ষেত্রে গ্লোকোমা অপারেশন করলে সেটা কতখানি সফল হয় এটা যদি একটু বলেন, আর এই যে ক্লোজ অ্যাঙ্কেল গ্লোকোমা আর ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, এর মধ্যে কোনটা সব

0: বেশি বিপজ্জনক।
1: খুব ভালো প্রশ্ন, খুব ভালো,
2: সঙ্গে থাকুন,
1: সঙ্গে থাকুন। একটা জিনিস নিশ্চয়ই আমি খুব খুশি, অন্তত অ্যাওয়ারনেস আমাদের সমাজে, ইন্ডিয়ান সমাজে, অনিমেষবাবু বাঙালি সমাজে এতটা যে গেছে। কনজেনিটাল গ্লোকোমা, তারও বিভিন্ন প্রকারভেদ আছে। একটা হতে পারে প্রাইমারি গ্লোকোমা, যেখানে আমরা কারণটা জানি না, আর একটা হতে পারে সেকেন্ডারি গ্লোকোমা, যেখানে আমরা কারণটা জানি। কিছু মনে করুন ভাস্কুলার মেলফরমেশনস আছে, তাহলে সেকেন্ডারি গ্লোকোমার ক্ষেত্রে সেকেন্ডারি যে কারণটা সেটাকে ট্রিট করতে হবে। প্রাইমারি গ্লোকোমাতে ডেফিনেটলি বাচ্চাদের কনজেনিটাল গ্লোকোমাতে একমাত্র চিকিৎসা হচ্ছে গিয়ে যে সার্জারি। সার্জারির বিভিন্ন প্রকারভেদ আছে, আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, যত তাড়াতাড়ি কনজেনিটাল গ্লোকোমা ডায়াগনোসিস হবে, পৃথিবীতে এখন অনেক কেস আছে, ভারতবর্ষে অনেক কেস আছে, বাঙালিদের মধ্যে অনেক কেস আছে, বাচ্চাটা জন্মেছে কনজেনিটাল গ্লোকোমা নিয়ে, কিন্তু ঠিক সময় মতো তার সার্জারি হওয়াতে এবং ফলো আপ হওয়াতে সে হয়তো ভালো শিক্ষক হয়েছে, সে ভালো খেলোয়াড় হয়েছে, সে ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়েছে, সে ভালো ডাক্তার আছে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। আপনার দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরে আসি, আপনি যেটা বললেন ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা অ্যান্ড ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, এটা আর একটা টেকনিক্যাল প্রশ্ন। ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা মানে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনস, ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা হয়ে গেছে, সেখানটায় আপনাকে একটা আইরিডোটমি করতে হবে, সে লেজার দিয়েও হতে পারে, হাত দিয়ে আমরা যেটা টিপিক্যাল সার্জারি বলি সেটাও হতে পারে। ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমায় সেখানটায় অনেক, কারণ ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমায় সার্জারি ছাড়া অন্য কোনো পথ নেই, এবং এটা সার্জারিটা খুব সিম্পল, কিন্তু সমস্যা যেটা এটা হচ্ছে যে এটা ইমার্জেন্সি সার্জারি। ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমায় আপনি প্রচুর পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, প্রথমত আমরা মেডিকেলি ট্রিট করার চেষ্টা করি, মেডিকেলি যেটা আমি প্রথমেই বললাম, একটা ঔষধ দিয়ে কন্ট্রোল থাকতে পারে, দুটো ঔষধ দিয়ে কন্ট্রোল থাকতে পারে, তিনটে ঔষধ দিয়ে কন্ট্রোল থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা সার্জারির জন্য তখনই যাব যে দুটো বা তিনটে ঔষধ দিয়ে তার গ্লোকোমাটা কন্ট্রোল আছে বা কন্ট্রোল নেই। যদি একটা ঔষধ দিয়ে গ্লোকোমাটা কন্ট্রোল থাকে, সেখানটা আমরা গ্লোকোমা সার্জারির কথা সাধারণত ভাবি না।
2: বেশ, অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমি একটা খুব বোকা বোকা প্রশ্ন আগে করতে ইচ্ছে করছে। অনেকে এই প্রশ্ন নিয়েও ভাবেন, আমার মনে হয় যে আপনাকে জিজ্ঞেস করাটাই সবচেয়ে শ্রেয়। সেটা হচ্ছে, ছানি অপারেশনের পরে কতদিন কালো চশমা পরব এবং কতবার? আগে দেখেছি পরের দিন চেক করতে যেতে হতো, তার পরের দিন যেতে হতো, এখন হয় না, বিষয়টা কি?
1: প্রথমত একটা ডিসক্লেমার দিই, ছানি অপারেশনের পর কালো চশমাটা, এটা একটা মার্কেটিং ভ্যালু ছাড়া সাইন্টিফিক কোনো ভ্যালু নেই। মার্কেটিং ভ্যালুটা কি? মার্কেটিং ভ্যালুটা হচ্ছে, আমি যখন রাস্তাঘাটে বেরোচ্ছি, আমার বাড়িতে আছি, আমার আত্মীয় স্বজন আছে, যখনই এটা কালো চশমা পরে থাকবে, জিজ্ঞাসা করবে যে কী হয়েছে, যে চোখের একটা অপারেশন হয়েছে, তাহলে আমি এটা গুরুত্ব পাবো। সো দ্যাট ইজ নাথিং বাট আমার একটা মার্কেটিং ভ্যালু, যে লোককে আমি রিকগনাইজ করাচ্ছি যে আমি এটা ক্যাটারাক্ট অপারেশন করেছি। এক দুই হচ্ছে যে কালো চশমাটা দিলে বরং অনেক অসুবিধা, কারণ টেকনোলজি এবং টেকনিক ইম্প্রুভমেন্টের জন্য এখন কিন্তু ভিজুয়াল রিকভারিটা মোটামুটি ইনস্ট্যান্ট। তো এটা ধরে নিতে পারেন যে একটা অন্ধকার ঘরের মধ্যে বা একটা কম লিটেড রুমের মধ্যে বা বাইরে যখন যাচ্ছি, এটা যদি কালো চশমা পড়ে থাকে আমার দৃষ্টিটা কম হবে, রেদার এটা একটা অসুবিধা। তিন, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ডাজ ইট গিভ এনি প্রোটেকশন, প্রবাবলি এখানে প্রোটেকশনের ব্যাপার নেই। যারা আমাদের ছানি অপারেশন করিনি, চোখে যদি কিছু একটা পড়ে বা চোখে যদি আমার একটু আলো লাগে, চোখে যদি আমার একটু আগুন লাগে, একটু হিট লাগে, আমাদের রিফ্লেক্স সিস্টেমগুলো এত স্ট্রং, সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি চোখটা বন্ধ হয়ে আসে এবং এটাকে প্রিভেন্ট করে দেয়। সেখানে কালো চশমা দিয়ে এক্সট্রা কিন্তু কিছু হয় না। দ্বিতীয় যে প্রশ্ন আপনার, সেটা হচ্ছে যে এটা ক্যাটারাক্ট অপারেশনের বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ, আমরা একটা বলি প্রেসবায়োপিয়া লস, যে ন্যাচারাল যে সিস্টেম থাকে, আমরা যেটা বলি যে চালসে, সেই চালসের ব্যাপারে এখানটায় একটা এন্টারটাই প্রেস ব্যাপি এটা চলে যায়, কারণ লেন্সটাকেই, ন্যাচারাল লেন্সটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আর্টিফিশিয়াল লেন্সে কিছু কিছুতে আছে প্রেস বিহেভিয়ার কারেকশন, বাট ইট ইজ নিয়ার নর্মাল, ইট ইজ নেভার নর্মাল, অর দিস ইজ নেভার ন্যাচারাল। তার থেকেও আর একটা বড় সমস্যা রয়েছে, আমরা যতই বলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখনও 0.086% ইনফেকশনের চান্স থাকে, এবং সেই ইনফেকশনের কোনো আর্লি সিমটম যদি ধরা পড়ে, সেটা অপারেশনের 6 ঘন্টা পর হচ্ছে চেক করতে হয়। অতএব মোস্ট অব দ্য জায়গায় এটা খুব ভালো, পেশেন্ট হয়তো আর্লি স্টেজে বুঝতে পারছে না, তাহলে সে যদি পরের দিন একটা চেক আপের মধ্যে আসে, ডাক্তারবাবু সেই হাসপাতালে দেখে যন্ত্রপাতি দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আপনার একটা ইনফেকশনের চান্স আছে বা ইনফেকশনের চান্স নেই। যদি ইনফেকশন থাকে, যদিও এটা কম, কিন্তু এটা যদি আর্লি ট্রিটমেন্ট করা যায়, মেজরিটি।

0: ক্ষেত্রে ভিজুয়াল রিকভারি হয়ে যায়। তার জন্য এটা এই নেই যে পরপর পরপর দিন আসতে হবে। সাধারণত একটা স্ট্যান্ডার্ড ডিকটাম আমরা যেটা বলে থাকি, আপনি যেদিন অপারেশন হলো তার পরের দিন এসে একটা চেক আপ করলেন, তারপর 5-7 দিনের মাথায় একটা চেক আপ করলেন, যদি চশমা টশমা লাগে সেটা নিয়ে চলে গেলেন এবং ডিরেক্ট চোখের মধ্যে জলের ঝাপটা দিলেন।
1: আচ্ছা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যদি কারোর থাকে সেক্ষেত্রে ছানি অপারেশন কি বেশি উপকারী?
0: একদম উপকারী, উপকারী। কারণ ওই যে একটাই জিনিস বললাম যে লেন্স, ন্যাচারাল লেন্স যেখানে রয়েছে তার একটা থিকনেস রয়েছে 4.5-6 মিলিমিটার। আমি লেন্সটাকে যদি বের করে নিই তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তো যে অ্যাঙ্গেলটা ক্লোজ ছিল আইরিস এবং কর্নিয়ার মাঝখানে, ন্যাচারালি আইরিসটা যদি পেছনে চলে যায় আমার অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়।
1: আচ্ছা, একটা প্রশ্ন এসছে চিত্তরঞ্জন থেকে। সায়ন লিখছেন যে আমার মায়ের বেশ কয়েক মাস ধরে নিউজ পেপার পড়তে অসুবিধে হচ্ছে, আর খুব বড় লেখা পড়তে পারছেন, আর এক হাত দূরের কেউ হলে তাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, টেলিভিশনের লেখাও পড়তে পারছেন না, এক্ষেত্রে আমার কি কর্তব্য?
0: সায়নবাবু, 2-3টে জিনিস একটু জেনে নিলে ভালো হয় যে আপনার মায়ের কি ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, এই জাতীয় কিছু। কারণ কম দেখাটা কমনত 60% ক্ষেত্রে হচ্ছে, 66% ক্ষেত্রে হচ্ছে ছানি। তাছাড়া কিছু গ্লোকোমা থাকতে পারে, কিছু কর্নিয়ার ওষুধ থাকতে পারে, কিছু রেটিনার ওষুধ থাকতে পারে। যদি ডায়াবেটিস হয় সেটা একটা ডিজিজ যেটা হচ্ছে কিডনি এবং চোখকে খুব এফেক্ট করে, অতএব সেটা একটা ব্যাপার। তো মোস্ট লাইকলি আপনার মায়ের যদি বয়স্ক হন, মোস্ট লাইকলি এটা ক্যাটারাক্ট। তো এখানে আমি যেটা আপনাকে পরামর্শ দেব, আপনার স্থানীয় আশেপাশে কোনো ডাক্তারবাবুকে চোখটা দেখিয়ে নিন।
2: আমরা আলোচনায় থাকব, প্রচুর প্রশ্ন আমাদের রয়েছে, কারণ চোখের বিষয় যখন মানুষেরও অনেক প্রশ্ন আছে, আমাদের কাছে আসছেন তারা। তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে আসছি।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
2: শুরুতেই বলেছিলাম ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রতীশ চন্দ্র পাল। আপনারা আসছেন আমাদের কাছে 2248-8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন 9903052 এই নাম্বারে। এই মুহূর্তে একজন আমাদের সঙ্গে রয়েছেন 2248-8085-এ, সরাসরি যাব তার কাছে তার প্রশ্ন নিতে। হ্যালো।
5: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার,
5: আমি শ্যামল বোস চৌধুরী যাদব।
2: বলুন।
5: আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে। এই যে প্রশ্নটা ছানি অপারেশন নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শুনেছিলাম একটা প্রশ্ন, অনেক সময় বলে লেন্স যখন লাগানো হয় তখন একটা বিদেশি লেন্স বা দেশি লেন্স বলবে, আপনারা কোনটা নেবেন? এখন আমার প্রশ্নটা এটাই ডাক্তারবাবুর কাছে যে দেশি এবং বিদেশি লেন্স এর মধ্যে কি খুব বিরাট কি কোনো তফাৎ আছে, এটাই আমার প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে রেটিনা ডিটাচমেন্ট একটা টার্ম সবসময় শুনতে পারি, রেটিনা ডিটাচমেন্ট কথাটার মানেটা কি এবং এটার সিমটম কি দেখা যায়, বা যদি কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে কি করতে হবে, এটা যদি একটু আলোচনা করেন ভালো লাগবে।
0: শ্যামলবাবু ধন্যবাদ, আমার কাজটা আপনি অনেক সহজ করে দিলেন এবং আমার খুব আত্মার সাথে যোগাযোগ, এটা এমন একটা প্রশ্ন করলেন।
2: এবং এই আমি আর একটা কথা বলি, আমাদের কাজটাও সহজ করেছে, কারণ আমাদের পরের প্রশ্নটাই ছিল এই প্রশ্নটা যে বিভিন্ন ধরনের লেন্স ব্যবহারের কথা বলে যখন ছানি অপারেশন করতে যায় ক্যাটারাক্টে, যে বিদেশি লেন্স না দেশি লেন্স, আপনার বাজেট কত, আসলে এই কোন লেন্স ভালো, আমি কোন লেন্স ব্যবহার করব।
0: পেশেন্ট যে লেন্সটা চুজ করবে, যে লেন্সটা করবে সেটাই হচ্ছে ভালো লেন্স, আপনার ফার্স্ট প্রশ্ন। আর শ্যামলবাবুর প্রশ্নে একটা জিনিস বলি, আমরা ভারতীয় একটা ইকোনমি, ইউএস একটা ইকোনমি, ইউরোপ একটা ইকোনমি, চাইনিজ একটা ইকোনমি, এই মূলত 4 রকমের ইকোনমি। আজকে ভারতীয় ইকোনমি কিন্তু ডেভেলপ করছে, সেটা তার কারণ একটাই হচ্ছে মেক ইন ইন্ডিয়া। এবং সমলবাবু বিশ্বাস করুন, আমার এখানে কোনো অর্থনৈতিক লাভ ক্ষতির ব্যাপার নেই, আমরা ভারতীয় যে প্রোডাকশন আমাদের যে ভারতীয় কোম্পানিগুলো করছে, এরা শুধু ভারতীয় মার্কেট না, আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই, প্রায় গত বছরে ক্যাটারাক্ট অপারেশন হয়েছে 1 কোটি, 1 ক্রোর, প্রেসাইজলি

1 crore 2 lakhs, তার মধ্যে বিদেশি লেন্সে হয়েছে 20 থেকে 22 লক্ষ, বাকিটা পুরোটাই ইন্ডিয়ান লেন্স। এবং বিশ্বাস করুন, খুব একটা গুণগত মানের কিছু ফারাক নেই, একমাত্র মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া ছাড়া। দুই হচ্ছে, আরেকটা ব্যাপার থাকে, আমরা অনেকে ভয় পাই একটা ইন্ডিয়ান লেন্স দিয়ে যদি করি, স্বভাবতই তার প্রোডাকশন কস্ট কম, তার সার্জারি কস্ট কম, হাসপাতাল বা ডাক্তারবাবু কম চার্জ করেন, সেখানে অনেক সময় আমাদের একটা ভয় থাকে। কারণ যে কোনো যে সেলসের একটা টার্মিনোলজি রয়েছে যে প্রাইস বেশি মানে জিনিসটা ভালো হতে হবে, কিন্তু বাস্তব কিন্তু সেটা নয়, খুব একটা ফারাক কিছু নেই, 19-20 ফারাক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি বিভিন্ন রকমের লেন্সের কথা শুনতে চাই। আপনাকে বলি, আমরা মূলত তিনটে ভাগে লেন্সকে ভাগ করি। একটা ভাগ হচ্ছে যে আমি দূরে পরিষ্কার দেখব, 10% টাইম আমি কাছে দেখার জন্য পড়ব, এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড মনোফোকাল লেন্স বলি। মনোফোকাল কেন, একটাই ফোকাস, দূরের জিনিস দেখব, কাছেরটার জন্য আমি একটা রিডিং গ্লাস নিয়ে নেব। আরেক রকমের লেন্স হতে পারে, সেটা হচ্ছে আমরা বলি লাইফস্টাইল আইওএল বা প্রেস বায়োপিক আইওএল, যে আমি দূরেরটাও দেখব, মাঝারিটাও দেখব, কাছেরটাও দেখব। তার অনেক সুবিধাও আছে, অসুবিধাও আছে, কিন্তু আমি চশমা পরব না। আর তার সাথে আরেকটা পর্শন রয়েছে, টরিক। টরিকটা বুঝানো কতটা আমি জানি না, চশমা আমরা যারা বুঝি তারা বুঝি, একটা হচ্ছে স্ফেরিক্যাল পাওয়ার, একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার। তো এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা হচ্ছে এটা কারেকশন করার জন্য, সে মনোফোকাল লেন্সই হোক আর ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স হোক, তার মধ্যে যদি কোনো সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে সেটা এখানে প্লেস করে দেওয়া যায়। তাহলে মূলত হচ্ছে তিনটে ক্যাটাগরির লেন্স, একটা হচ্ছে মনোফোকাল লেন্স, স্ট্যান্ডার্ড মনোফোকাল লেন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাল্টিফোকাল লেন্স, আর তার সাথে প্লাস মাইনাস হচ্ছে টরিক। এবং সেটা ইন্ডিয়ান কোম্পানি আছে, বিভিন্ন ট্রেড নেম আছে, বিদেশি কোম্পানি আছে, বিভিন্ন ট্রেড নেম রয়েছে, বিভিন্ন জেনারেশন রয়েছে, কিন্তু মূলগত এটা ব্যাপার। এবং এটা সিলেকশন করে, এর কোনো মেডিকেল ইন্ডিকেশন নেই, সিলেকশন করে পেশেন্ট, যার সার্জারি হবে তার ক্ষমতা অনুযায়ী সে করে। ডেফিনেটলি আপনি ধরতেই পারবেন যে এটা স্ট্যান্ডার্ড মনোফোকাল লেন্সের যা দাম, তার থেকে টরিক লেন্সের দাম একটু বেশি হবে, তার থেকে একটা প্রেস বায়োপিক লেন্সের দাম একটু বেশি হবে। তাছাড়াও আর একটা জিনিস হচ্ছে, ডাক্তাররা যেটা করতে পারে যে কিছু কিছু ইন্ডিকেশনস রয়েছে, যেমন আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, যে একটা প্রেস বায়োপিক লেন্স আপনি ইউজ করবেন, তার রেটিনায় একটা অসুখ হয়েছে, মনে করুন একটা মেকুলার ডিজেনারেশন হয়ে রয়েছে, তার জন্যই তার ভিশনটা কম, সেখানটায় ট্রাইফোকাল লেন্সটা ভালো কাজ করবে না। তো এটা ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে দেবে, গাইড করে দেবে। তারপরে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন শ্যামলবাবু, সেটা হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট। এটা এতটাই এই, তার কারণ হচ্ছে রিসেন্ট দিনের বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞানে আমরা যেটা শিখছি, একটা হচ্ছে যে কতটা অটোমেশনকে আমরা ইন্টিগ্রেট করতে পারছি, দ্বিতীয় আমাদের শিক্ষা হচ্ছে যে কিউরেটিভ কেয়ার থেকে প্রিভেন্টিভ কেয়ারে যাওয়া। এটার মানেটা হচ্ছে সেকেন্ড পর্সন, যেটা কিউরেটিভ থেকে প্রিভেন্টিভ কেয়ারে যাওয়া মানে আমার একটা অসুখ হয়েছে, আমি হাসপাতাল বা ডাক্তারের কাছে যাচ্ছি। আমি যদি আরেকটু ইলাবোরেট করি, যে ডায়াবেটিসের জন্য আমার ডায়াবেটিক মেকুলার ইডিমা হচ্ছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে, ডায়াবেটিক ট্রেকশনাল ডিট্যাচমেন্ট হচ্ছে, সেটা যখন আমি কম দেখছি সেই সময়ে হাসপাতাল বা ডাক্তারের কাছে যাচ্ছি। আরেকটা উপায় হচ্ছে যে আমি প্রতি এক বছর অন্তর অন্তর একবার আমি চোখের চেক আপ করে নিচ্ছি, আমি ডায়াবেটিস আছে আমি জানি। তো সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার। এবং এখন হেলথ সায়েন্সে আপনি নিশ্চয়ই দুটো জিনিস হচ্ছে বুঝবেন, যত বেশি আর্লি ডায়াগনোসিস হবে তত বেশি হচ্ছে রিস্ক কম, তত বেশি হচ্ছে তার আউটকাম বেটার। তো রেটিনাল ডিট্যাচমেন্ট সাধারণত কী হয়, আমরা সাধারণত যেটা দেখি, রেটিনাল ডিট্যাচমেন্ট মানে ওই যে চোখের বিভিন্ন লেয়ার আমি আপনাকে বললাম, একটা হচ্ছে প্রথমে কালো মণি, তারপর হচ্ছে লেন্স, তারপর হচ্ছে রেটিনা। রেটিনাতে 10খানা লেয়ার আছে, তার মধ্যে একটা সবথেকে বড় লেয়ার যেটা, যে একটা লাইট গিয়ে যখন টাচ করে সেখানে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন তৈরি হয় এবং সেটা ব্রেনে যায়, ব্রেন থেকে আবার আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে আসে এবং তার জন্য আমরা দেখি। তো রেটিনাটা যদি ডিসপ্লেসড হয়ে যায়, এন্টার ফাংশনটাই লস হয়ে যায়। তো কমন কতগুলো সিমটমস আমরা বলতে পারি, যেটা বলেন, আমরা একটা বলি ফ্ল্যাশেস অফ লাইট, বিদ্যুৎ চমকানো চোখের মধ্যে দেখছি, আর একটা আমরা বলি ফ্লোটার্স কিছু চোখের মধ্যে কালো কালো কিছু ভাসছে, তিন হচ্ছে যখন অ্যাডভান্সড যে ডিট্যাচমেন্ট হয়ে যায়, যে হঠাৎ করে একটা পর্দার মতো নেমে এলো। সেই জিনিসগুলো এস বিকজ আমরা লাস্ট কত বছর ধরে কিউরেটিভ কেয়ার থেকে প্রিভেন্টিভ কেয়ারে যাচ্ছি, তো এই জিনিসগুলো দেখার জন্য যে রেটিনায় যদি একটা ফুটো হয়, খুব সিম্পল জিনিস, আমরা একটা লেজার দিয়ে এটাকে সিল করে দিতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে রেটিনার।

0: অ্যাটাচমেন্ট, এবং আপনি বুঝবেন কী করে, আবারও রেগুলারাইজ করি, কতগুলো সিমটমস আছে সেটা হচ্ছে, যেমন আপনি ফ্ল্যাশেস অফ লাইট, বিদ্যুৎ চমকানি ঝলকানি দেখলেন, ফ্লোটার্স কালো কালো কিছু ঝুলের মতো কিছু ভাসছে সেটা দেখলেন, বা চোখের সামনে একটা পর্দার মতো কিছু নেমে আসছে, আপনি ভাববেন যে এটা কিন্তু রেটিনাল ডিট্যাচমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট সাইন বলুন বা সিমটমস বলুন, যা ইচ্ছে উচিত আপনাকে দেখানো উচিত। কিন্তু আমি ডাক্তার হিসাবে আমি যেটা এখনও প্রোপাগেট করব, বছরে একবার রেটিনা টেস্ট করিয়ে নেবেন।
1: একদম। আচ্ছা, নীলার্কো ঢাকুরিয়া থেকে জানতে চেয়েছেন যে ছোটোবেলা থেকে ওনার দুটো চোখের কোণে টান ধরে, ওনার ফ্যামিলিতে ডায়াবেটিস এবং গ্লুকোমার হিস্ট্রি রয়েছে, ওনার কী করা উচিত?
0: প্রতি বছর একবার চোখ দেখানো উচিত।
2: আচ্ছা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বিষয়টা কী?
0: ডায়াবেটিস বেসিক্যালি দেখুন একটা অসুখ, যেটাকে আমরা বলি ভাস্কুলোপাথি। ভাস্কুলোপাথি মানে আমাদের শরীরে যে শিরা উপশিরা আছে, যেখান থেকে আমাদের নিউট্রিশন যায় এবং সেখান থেকে যে বর্জ্য পদার্থ আছে সেটাকে বের করে নিয়ে আসে। তো ডায়াবেটিস মানে একটা মাইক্রো এনজিওপাথি, একদম লাস্ট মাইলের যে ভাস্কুলেচার রয়েছে, আর্টারি ভেন, সেখানে হচ্ছে অ্যাটাক করে, সেই জায়গাটাকে জিওপার্টাইজ করে দেয়। তাতে কি হয়, নর্মাল যে খাবার পৌঁছানো সেটা অসুবিধা, নর্মাল যে জিনিসটাকে হচ্ছে মুক্ত করে নিয়ে ভেন দিয়ে নিয়ে এসে বাইরে বের করে দেওয়া সেটা অসুবিধা, এবং এখানে যখন একটা ইমব্যালেন্স তৈরি হয় তখন সেই টিস্যুটা নষ্ট হয়। চোখের ক্ষেত্রে যেটা হয়, যেমন একটা আমরা বলি খুব ভীষণ সাইট থ্রেটনিং ডায়াবেটিক মেকুলার ইডিমা, রেটিনাতে জল জমে যায়, বা আরেকটা আমরা বলি, যেটা আমরা বলি যে পিডিআর, যে একটা জিনিস রেটিনাল চেঞ্জেস, তার বিভিন্ন ভাগ ভাগ রয়েছে, যে হেমারেজ হয়ে গেছে, কিছু জায়গায় এক্সুডেট জমা হয়েছে, সেখানটায় আমরা যদি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিই, লেজার করি, এটা আর্লি স্টেজে হয়। ইভেন এমনও হতে পারে যে হেমারেজ হয়ে চোখটা সামনের দিকে পুরোটা ব্লিডিং হয়ে হচ্ছে বন্ধ হয়ে গেল, বা পর্দাটা খুলে চলে এলো, সেটা একটা মেজর সার্জারি দাঁড়িয়ে যায়। তো বাই অ্যান্ড লার্জ ডায়াবেটিস ইজ অ্যান মাইক্রো এনজিওপ্যাথি, শরীরের সমস্ত সিস্টেম এফেক্ট করে। এনজিওপ্যাথি মানে হচ্ছে শিরা উপশিরা, লাস্ট মাইল, এবং শরীরের সমস্ত সিস্টেমে এটা এফেক্ট করে, খুব কমন এফেক্ট করে সেটা হচ্ছে কিডনি এবং চোখে।
2: এবারে আমাদের যারা দেখছেন অনুষ্ঠান আমাদের ফেসবুক লাইভে, তারা প্রশ্ন করছেন। রাজীব মুখার্জি তিনি লিখছেন, আই এম 56 ইয়ার ওল্ড উইথ হেলদি আইসাইট অ্যাজ অফ নাও, ইজ দেয়ার এনি এক্সারসাইজ ফর আইস টু অ্যাভয়েড গ্লোকোমা অর ক্যাটারাক্ট?
0: না রাজীববাবু, মানে এটা আপনাকে বলছি, এক্সারসাইজ করে যে চোখ ভালো থাকে, এক্সারসাইজ তখন সেটাতেই হয় যখন চোখের একটা ডেভিয়েশন থাকে, স্কুইন থাকে, টেরা চোখ থাকে, বা এক চোখে কম দেখছে, ছোটোবেলায় আমরা এক্সারসাইজ করি। কিন্তু এছাড়া ইন জেনারেল কোনো এক্সারসাইজ করে প্রিভেন্টিভ কিছু হয়ে যায়, যে গ্লোকোমা ডেভেলপ করবে না, বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে না, বা ক্যাটারাক্ট হবে না, এটা কিন্তু ঠিক বিজ্ঞানসম্মত নয় আর কি।
2: আচ্ছা, চোখে মানে ক্যাটারাক্ট হবে না, তার জন্য কি কোনো প্রস্তুতি আছে?
0: কোনো প্রস্তুতি নেই, দুটো প্রস্তুতি থাকে। প্রথম কথা আপনাকে বললাম যে সেনাইল ক্যাটারাক্ট আমরা কিছু করতে পারি না। একটা প্রশ্ন আপনাকে, ভারতবর্ষের আমি কতগুলো স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, সারা পৃথিবীতে ক্যাটারাক্ট সার্জারি আমি গত বছরের স্ট্যাটিস্টিক্স দিই প্রায় 2.5 crore, 2.5 কোটি লোকের, তার মধ্যে ভারতবর্ষে আমরা করেছি 1 কোটির মতো সার্জারি। অর্থাৎ আপনি বুঝতে পারেন আর বেশি দিন বাকি নেই, সারা পৃথিবীতে যা ক্যাটারাক্ট সার্জারি হবে 2030 সালের মধ্যে ভারতবর্ষে তার অর্ধেকের বেশি হবে।
2: কারণ
0: এটা একটা ব্যাপার, তার কারণ হচ্ছে ডেফিনেটলি আমি আসছি আপনাকে জানাচ্ছি। তার আগের প্রশ্নটা একটু যতদূর পারি সম্ভবত একটু উত্তরটা দিয়ে দিই। একটা আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে কোনটা আমি প্রিভেন্ট করতে পারি, এই যে এত ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে তার মূলত হচ্ছে তিনটে উপাদানের মধ্যে কি কি। এক নম্বর উপাদান হচ্ছে যে আমাদের যে এজিং ডেমোগ্রাফি, এটা চেঞ্জ হচ্ছে ভারতবর্ষে। আগে আমরা যে বয়সে, আমরা যেটাকে বলি যে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, যে এত বছর বয়স হলে করে মারা যাবে, সেটা যত দিন যাচ্ছে বাড়ছে, তার বিভিন্ন কারণ। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস, প্রতি 6 জনের মধ্যে একজন লোক হচ্ছে ডায়াবেটিক, এবং ডায়াবেটিস কিন্তু যদি আনকন্ট্রোল থাকে সেটা ক্যাটারাক্ট ডেভেলপমেন্টে একটা বিশাল কাজে লাগে। তৃতীয় জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস এবং আর্লি ক্যাটারাক্ট রিমুভাল। আজকালকার দিনের লোকজন প্রচুর পরিমাণে ডিজিটাল স্ক্রিন ইউজ করেন, ডিজিটাল স্ক্রিন ইউজের জন্য একটা আফটার এফেক্ট হিসাবে একটা জিনিস আসে যে ক্যাটারাক্ট ডেভেলপ করতে হয়, আর ডিজিটাল স্ক্রিন নাও বিকেম এন লাইভলিহুড, আমাদের যে আর্নিং কাজের তার সাথে যুক্ত হয়ে গেছে, অতএব সে একটু সামান্য ডিস্টার্ব হলে পরেই সে ক্যাটারাক্ট সার্জারির জন্য যায়।
1: একটা প্রশ্ন রয়েছে যাদবপুর থেকে বিকাশ রঞ্জন দাস, উনি করেছেন, বয়স

0: 70 প্লাস ছানি অপারেশনের পর লেন্স বসানোর পরে কোনো কারণবশত পুনরায় কি আবার সেই চোখের লেন্স বসানো যায়?
1: প্রশ্নটা বিকাশবাবু, আমি আপনাকে বলি, পুনরায় লেন্সটা কেন বসাবেন? দুটো কারণের জন্য হতে পারে। আপনি যে লেন্সটা বসিয়েছেন সেই লেন্সটি কোনো কারণে যে জায়গায় ফিক্স করা হয়েছিল সেই জায়গার থেকে ডিসপ্লেসড হয়ে গেছে, এক বা দুই। আর একটু আগে আপনাকে প্রথম দিকে যখন বলছিলাম বিভিন্ন রকমের লেন্স রয়েছে, এই যে প্রেস বায়োপিক লেন্স বা মাল্টিফোকাল লেন্স, এটা কোনো টেস্ট নেই আগের থেকে আমরা বলে দিতে পারবো যে তার ভিজুয়াল কোয়ালিটি ভীষণই ভালো হয়ে যাবে নাকি ডিফিকাল্টিস হবে, সে আনহ্যাপি হবে। সেই জায়গায় একটা আইওএল এক্সচেঞ্জের ব্যাপার আসে। তো আপনাকে সামারাইজ আমি করি, ডেফিনেটলি করা যায়, কিন্তু এটা আননেসেসারি অপারেশন। আপনার যদি একটা লেন্স থাকে চোখের মধ্যে এবং আপনি হ্যাপি, আপনার কোনো অসুবিধা না হচ্ছে, লেন্স চেঞ্জ করার দরকার নেই। শুধুমাত্র দুটো কন্ডিশনে করতে হয়, সেই লেন্সটা যদি জায়গার থেকে নড়ে যায়, যেটাকে আমরা আইওএল সাবলাক্সেশন বা আইওএল ডিসলোকেশন বলি, বা কোনো কারণে আপনি যদি কোনো একটা প্রেস বায়োপিক লেন্স বসিয়েছেন সেই লেন্স নিয়ে আপনার যে ভিশন কোয়ালিটি ইউ আর নট হ্যাপি, সেই ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসমেন্টের ব্যাপার আছে।
2: এবারে যে প্রশ্নটা, সেটা অনেকেরই জানার ইচ্ছা যে ক্যাটারাক্ট অপারেশন হলে কী কী করা যাবে না। আমি, আমার ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, 7 দিন কি করতে পারবো না, সারা জীবন কি করতে পারবো না, এই উত্তরে থাকবো। তবে তার আগে আরো একজন লিস্টার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে যাই। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার,
3: বলছিলাম স্যার, আমি তো মানে অ্যাকচুয়ালি ব্লাইন্ড, তো আমার বয়স এখন 45 বছর চলছে। তো অ্যাকচুয়ালি স্যার আমার চোখে সবসময় কিছু ঠিক আছে, মানে লোক দেখলে খুব মানে কেমন চোখে দেখে আর কি, আমার চোখে সবসময় পিছুটি কাটে, মানে ল্যাবে আমরা ক্যাসর বলি, তো পিছুটি কাটা, মানে পিছুটি কাটার কি কোনো ডায়াবেটিসের কোনো ওর সাথে কি কোনো রিলেশন আছে, কিন্তু ওনার কোনো ওটার কোনো মরম দিলে।
2: আচ্ছা, আমরা মূলত আলোচনা করছি ছানি এবং গ্লোকোমা নিয়ে, তাও আপনার প্রশ্ন হচ্ছে যে,
1: আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি, আমার পূর্ণ সহমর্মিতা আপনাকে জানিয়ে আমি একটা জিনিস বলি, চোখে পিছুটি পড়ছে সেই চোখে আপনি দেখতে পাচ্ছেন না, তার বিভিন্ন কারণ হতে পারে। তো সেটা কারণটা যদি আপনি যদি কোথাও দেখান কোনো ডাক্তারবাবু বা হাসপাতালে, কারণটা নির্দেশ করলে, কারণটা ট্রিট করলে ডেফিনেটলি আপনার পিছুটি পড়া কমে যাবে। দ্বিতীয় একটা প্রশ্ন বলি, আমরা অনেক সময় আমরা যখন ব্যাখ্যা দিই আমরা বলি যে কিভাবে আমরা ব্যাখ্যা দেব, তো কী কী বারণের থেকে আমার পক্ষে সব থেকে বলা সহজ, কী কী বারণ নয়? তো এক কথায় যদি আমরা বলি, পৃথিবীতে বারণ নেই বলে ছানি অপারেশনের পর কিছু নেই, সমস্ত কিছুই করতে পারে। একমাত্র একটা জিনিসই বারণ, সেটা হচ্ছে অপারেশন থেকে 5 থেকে 7 দিনের মধ্যে ডিরেক্টলি বাইরের জল চোখের মধ্যে ঝাপটাটা দিলেন না, বাকি আপনার খাওয়া দাওয়া লাইফস্টাইল ছোটাছুটি ঘোরাঘুরি নর্মাল কাজকর্ম লেখাপড়া টিভি দেখা বাইরে যাওয়া সব কিছুই হচ্ছে সম্ভব, এবং সেটা সারা লাইফ ধরে সম্ভব। অপারেশন থেকে 5 থেকে 7 দিন একটা জল, বাইরের জলটা আপনি ডিরেক্ট চোখে ঝাপটা দিলেন না, যার জন্য এটার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, চোখটাকে একটু পরিষ্কার নিয়ে ড্রপ টপ দিলেন। প্রশ্ন হচ্ছে কেন এটা? এটা একটাই কারণ, বাইরের জল সাধারণত পরিষ্কার থাকে না, তাতে একটা কন্টামিনেশনের চান্স থাকে। আমি প্রথমেই বলেছি এটা ক্যাটারাক্ট অপারেশনের বিগেস্ট হচ্ছে দুটো ডিসঅ্যাডভান্টেজ, একটা হচ্ছে লস অফ অ্যাকোমোডেশন, যে আমার পড়ার ক্ষমতা চলে যাচ্ছে ন্যাচারাল ক্রিস্টালাইন লেন্সে যেটা আছে, আর দুই হচ্ছে ইনফেকশন, আমরা খুব ওরিড। তো এটা এত যত্ন করে আশাকাঙ্ক্ষা নিয়ে একটা অপারেশন করলেন, সেখানটায় নিজেই যদি কিছু একটা নোংরা লাগিয়ে দিই, চোখের মধ্যে জল দিয়ে ঝাপটা দিয়ে দিই, সেটা খুব একটা কাম্য নয়। এছাড়া বাকি সারা জীবন তো কোনো কিছুই মানা নেই, রেদার আপনি আরও বেশি করেই কাজ করবেন, সাঁতার কাটবেন, ছোটাছুটি করবেন, যা ইচ্ছা আপনি খেলাধুলো করবেন, বডি টাচ গেম করবেন, কিচ্ছু তাতে পড়াশোনা করবেন, আপনার যেহেতু দৃষ্টিটা কম তার জন্যই ক্যাটারাক্ট অপারেশন।
0: একটা কথা খুব চলে মানে চলে আসে যে চোখে লেন্স বসানোর পরে ডুব গেলে স্নান করা নাকি যায় না, পুকুরে বা নদীতে বা সমুদ্রে?
1: এইগুলো সব মিথ, এগুলো সব মিথ, এটা বেসিক্যালি এটা আমরা নিজেরা তৈরি করেছি। ওই প্রথমেই যেটা বললাম যে কালো চশমাটা অপারেশনের পর কেন বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস বোঝানোর জন্য, একটা মার্কেটিং সেন্স। এটাও এই যে সমুদ্রে স্নান করা যাবে না বা আমি ছুটতে পারবো না, এটাও বেসিক্যালি একটা তৈরি হয়ে গেছে, একটা গল্প তৈরি হয়ে গেছে, এর কিন্তু কোনো সাইন্টিফিক বৈজ্ঞানিক ভিত্তি নেই।
2: ছানি অপারেশনের আপনি বললেন পরে সব করা যাবে, অপারেশনের কতদিন পরে বা কত সময় পরে ফোন আর টিভি দেখতে পারবো?
1: ডে ওয়ান থেকেই ফোন টিভি দেখবেন। এই যে আপনাকে আমি একটাই কথা বললাম, আমার পক্ষে কি করা যাবে না বলার থেকে অতি সহজে যেটা মনে রাখা যাবে, যেটা বোঝানো যাবে, সব কিছুই করা যাবে, শুধু একটি জিনিসই করা যাবে না, অপারেশনের থেকে 5-7 দিন পর ডিরেক্ট চোখের মধ্যে জলটা না দেওয়া যাবে না।
2: বন্ধু।

0: আছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, আমি ইসমাইল সর্দার বলছি।
0: বলুন।
1: বলছিলাম ডাক্তারবাবু, আমি ডাক্তারবাবুর সঙ্গে জানতে চাচ্ছি, আমি দীর্ঘ 16 সাল থেকে ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমি বিশাল ভুগেছি। আমার চোখে ওই ক্রিটিক্যাল ক্যাটারাক্ট যেটাকে বলা হয়, ছানি অপারেশন, তো আমার চোখে ছিল গ্লুকোমা আর চোখ স্ট্রোক হয়ে গিয়েছিল। তো আমি সেই মতো অবস্থায় একটা চোখে লেন্স বসানো হয়েছিল এবং সেটা আমার চোখে একটা চোখে মানে ডিস্টার্ব হয়ে গেছে, বললো আর ওটা হবে না, 30% দেখতে পেতাম। ওই অবস্থায় বললো ডাক্তারবাবু, বললেন যে আপনার চোখে রেটিনা সার্জারি করতে হবে। রেটিনা সার্জারি করলাম, করার পরে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখন আমি অবস্থায় কি করবো?
2: এটা তো আমার পক্ষে এক কথায় জবাব দেওয়া সম্ভব নয়। আপনি তিনটে প্রশ্ন নিলেন, ক্যাটারাক্ট, গ্লকোমা এবং রেটিনা, এবং একটা আরেকটার সাথে আপনি যদি ডায়াবেটিক হন প্রবাবলি অ্যাঙ্গেলটা হচ্ছে আলাদা। কিন্তু এইগুলো আর্লি স্টেজে করলে আমার মনে হয় না যে এটা খুব একটা কমপ্লেক্স, কিন্তু এখন কিছুই করা যাবে না। মানে আমার পক্ষে এইখান থেকে এই মুহূর্তে এইভাবে আপনাকে কিছু বলা, আমি স্টিল আপনাকে সাজেস্ট করবো আপনি ভালো যে কোনো জায়গায়, সরকারি বা বেসরকারি, যেটা আপনি এফোর্ড করতে পারেন, যেখানে আপনার বিশ্বাস আছে, আপনি আরেকবার দেখান।
0: একটা অনেকে ভাবেন যে ছানি অপারেশন হবে, তো সেখানেও কি অ্যানেস্থেশিয়ার প্রয়োজন থাকে?
2: খুব ভালো প্রশ্ন। আমরা পেশেন্টদের একটাই জিনিস বোঝাই যে আপনি ডাক্তারবাবুর কাছে একটা ডিমান্ড করবেন, আমার চোখে অপারেশন করতে গেলে লাগবে নাকি, আমি ভালো দেখতে পাবো নাকি। তো লাগার মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে যে আমাদের বিজ্ঞান প্রযুক্তি, আমি প্রথমেই বললাম টেকনিক এবং টেকনোলজি দুটোই হচ্ছে ইম্প্রুভড হচ্ছে আজকাল 4th generation মেশিন নিয়ে। একটাই কন্ডিশন যে সব কটাই লোকাল একটা অ্যানাস্থেটিক ড্রপ দিয়ে করা যায়। যদি পেশেন্ট বলে একটা অপারেশন করতে 5-7 মিনিট লাগে, মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখতে হয়, মাইক্রোস্কোপে একটা তীব্র আলো থাকে, আমি তীব্র আলোর দিকে তাকিয়ে থাকতে পারবো, তাহলে একটা টপিক্যাল অ্যানাস্থেটিক ড্রপ, মানে যেটা চোখের মধ্যে একটা ড্রপ দিয়ে হয় এবং পেশেন্ট এটা ভারী ভারী ফিল করে, কোনো পেইন ফিল করে না। এখন অনেক পেশেন্ট বিভিন্ন কারণে থাকতে পারে, এটা নাম্বারটা হচ্ছে খুব কম, সে বলছে যে না আমার চোখটা যদি নড়ে যায়, নড়ে গেলেও এটাও আপনাকে একটা জিনিস বলে রাখি, হাতে ইঞ্জেকশন দিলে যা লাগে তার হয়তো 25% লাগে, তো সেটা একটা পেরিভালভার অ্যানাস্থেশিয়া আমরা বলি, সেটা হচ্ছে দিতে হয়, কিন্তু সেটার নাম্বার খুবই কম।
0: এবারে যে প্রশ্নটা, আরও আরেকটা ভুল, যে অনেকগুলো ভুল ধারণা বলছিলেন আপনি, অনেকের কাছে শুনেছি অপারেশন হলো ভারী জিনিস তোলা যাবে না, সত্যি
2: ভারী জিনিস বেশি করে তুলবেন বলেই তো ক্যাটারাক্টটা অপারেশন করলেন আপনি, যাতে ভালো দেখতে পারেন, কারণ দৃষ্টি, স্বচ্ছ দৃষ্টি তিনটে জায়গায় হচ্ছে খুব প্রয়োজন। একটা হচ্ছে আমার শিক্ষার জন্য, শিক্ষা মানে ক্লাসিক্যাল টিচিং নয়, 2 নম্বর হচ্ছে কোয়ালিটি অফ লাইফের জন্য, এবং 3 নম্বর হচ্ছে লাইভলিহুডের জন্য। তো আপনি যে প্রশ্নটা করলেন ভারী জিনিস তুলবো কিনা তুলবো না, সেটা ডেফিনেটলি কোয়ালিটি অফ লাইফের সাথে যুক্ত। আমি বেশি বেশি ভারী জিনিস তুলবো তার জন্যই তো ছানিটা অপারেশন করলো, আমার স্বচ্ছ দৃষ্টির দরকার।
3: আচ্ছা, বেলুড় থেকে রঞ্জনা মজুমদার লিখছেন, অনেক বড় করে লিখেছেন, জাস্ট ওনার প্রশ্নটা আপনাকে বলছি যে দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করলে কি সেখানে চোখে ক্যাটারাক্ট হওয়ার সম্ভাবনা থাকে?
2: একদমই নয় রঞ্জনা দেবী, এটা একটা ভ্রান্ত ধারণা, এটা কান্নাকাটির সাথে ক্যাটারাক্টের কোনো সম্পর্ক নেই।
0: গ্লুকোমা, এটা তো একটা রোগ বলা যায়, চোখের রোগ গ্লুকোমা, এই গ্লুকোমা অপারেশনের পরে কি কি ব্যবস্থা নিতে হবে, মানে কেমন থাকতে হবে? কারণ গ্লুকোমায় অনেক ওষুধ আছে যে সারা জীবন দিতে হয়।
2: অপারেশনের ব্যাপারে এটা অলমোস্ট লাইক ক্যাটারাক্ট, হয়তো ক্যাটারাক্টের জন্য আমরা বলি 5-7 দিন, গ্লুকোমা তো হয়তো আমরা বলি 3 সপ্তাহ আপনাকে চোখে জলটা দেবেন না, বাকি সব কিছুই সমান। ঔষধের ব্যাপারে আপনাকে একটা জিনিস বলি যে ঔষধটা অপারেশনের আগে, গ্লুকোমা তো সাধারণত যদি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয় অপারেশনের আগে ঔষধ দিতে হয়। আমাদের আইডিয়াটা হচ্ছে যে একটা গ্লুকোমার সার্জারি করা উইথ ক্যাটারাক্ট বা উইদাউট ক্যাটারাক্ট, যে ঔষধটা হয় নীল করে দেওয়া, যে কোনো ঔষধ লাগবে না, বা যদি ঔষধ লাগে সেটা খুব কম ঔষধ লাগবে। তো সেটাই হচ্ছে প্রিকশনস যদি এখন সারা জীবন ধরে, কিন্তু এটা নট এন গ্যারান্টি, এটা একটা রেগুলার ইন্টারভেলে 3-6 মাস অন্তর অন্তর গ্লুকোমার যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে দেখিয়ে সেই অ্যাডভাইসটা নিয়ে যে আমাকে ঔষধ দিতে হবে না। কারণ এটাও আবার একটা জিনিস হচ্ছে রয়েছে যে আর্লি ডায়াগনোসিস গিভ দ্য বেটার ট্রিটমেন্ট।
0: এবারের প্রশ্নটা গ্লুকোমা বা ছানি সম্পর্কিত নয়, কিন্তু বিভিন্ন সময় দেখি আমরা, ধরুন তার ছানি ডিটেক্ট হয়নি, গ্লুকোমাও হয়নি, আমাদের একটা অভ্যাস আছে আমরা চোখে জলের ঝাপটা দিই বিভিন্ন সময়, বাইরে থেকে এলাম হাত মুখ ধুয়ে চোখে জলের ঝাপটা, এটা কি উচিত?
2: একদম উচিত, কিন্তু এখানে একটাই ব্যাপার রয়েছে।

সেটা নোংরা জলটা হচ্ছে দেবেন না, কারণ নোংরা জল যদি দেন সেখান থেকে একটা ইনফেকশনের চান্স আছে। তো অনেকে আবার এখানে একটু বাড়াবাড়ি করেন, বলেন যে আমি ফ্রিজের জল দেবো নাকি, আমি ঠান্ডা জল দেবো নাকি, আমি গরম জল দেবো নাকি। এটা হাতে আমরা যখনই থাকে, হাত দিয়ে যদি, খালি হাতে যদি আমরা চোখের মধ্যে লাগাই, সেখানটায় হাতটা আমাদের পরিষ্কার থাকে না, বিভিন্ন জিনিসপত্র আমরা ধরি আমাদের ব্যবহারিক জীবনে, সেখান থেকে একটা ইনফেকশনস

0: এবং তার জন্য গরম জল, ঠান্ডা জল, ফ্রিজের জল বা ফিল্টার জল, এইগুলো কিছু প্রশ্ন নেই। মোটামুটি যে পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেওয়াই বুদ্ধিমানের কাজ, বা এটাই হচ্ছে আমরা সাধারণত হচ্ছে অ্যাডভাইস করে থাকি।
1: সঙ্গে আছেন লিসনার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমি ধুলাগড়ি ব্যানার্জি পোল উত্তরপাড়া থেকে বলছি, বাবলু মোদি।
1: হ্যাঁ বাবলুবাবু, একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের সময় আজকে একটু দেরি করে অনুষ্ঠান শুরু হয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ, সময়টা শেষ হয়ে গেছে জানি। আমি খুবই ভালো সব প্রশ্ন সব শুনেছি। আমার একটা ছোট্ট প্রশ্ন একটা আছে। ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি সবুজ ঘাসপালার দিকে তাকাই, তাহলে কি আমাদের চোখের স্বাস্থ্য ভালো থাকবে?
0: ওই যে আবার বললাম বাবলুবাবু, এটা একটা মিথ। কতগুলো ধারণা আমরা ছড়াই যে এক্সারসাইজ, খালি পায়ে হাঁটা, ঘাসের মধ্যে হাঁটা, সবুজের মধ্যে থাকা, বিশ্বাস করুন এগুলো সব মিথ।
1: তাহলে এবার আমি এই মিথের থেকে আসি, চোখের স্বাস্থ্য ভালো থাকবে কি করে?
0: এক হচ্ছে রেগুলার দেখিয়ে যেতে হবে, দুটো চেক আপ খুবই জরুরি। যখনই বাচ্চা একটা জিনিস আমরা পড়তে শিখি, আলফাবেট পড়তে শিখি, সাধারণত 3.5-4 বছর বয়স, আর একটা হচ্ছে 40 বছর বয়স। এবং 40 বছর বয়সের পর, যেহেতু আমি বললাম মূল ভিত্তিটাই এখন হচ্ছে যে কিউরেটিভ কেয়ার থেকে প্রিভেন্টিভ কেয়ারে যাওয়া, খুব ভালো হয় যদি বছরে একবার দেখিয়ে নিতে পারেন ফিজিক্যালি। কিন্তু আজকাল বিশ্বাস করুন অটোমেশনের যুগে এমন অবস্থা এসছে, ফিজিক্যালিও যদি আপনি না আসেন, অনেক কিছু ভার্চুয়াল প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে যেখানে নিজেই নিজেকে চেক করে নিতে পারেন।
1: এবারে প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন। ধরুন চোখের ডক্টরের কাছে যাব, আমার তো চোখের সমস্যা নেই, কোনো সমস্যা আছে কি না সেটা দেখানোর জন্যে, তারা জিজ্ঞেস করবে যে আপনি কোন ডাক্তার দেখাবেন, কি বলবো?
0: জেনারেল অপথালমোলজিস্ট দেখাবো।
1: আচ্ছা, আর চোখ ঠিক আছে কি না এটা বোঝার জন্যে কি কি টেস্ট করা উচিত?
0: টেস্টটা প্রথমত দেখুন, এটা তো আনলিমিটেড টেস্ট, তো আমরা যেটা বলি, একটা হচ্ছে টেকনোলজি ড্রিভেন, একটা হচ্ছে ডাক্তারবাবু ড্রিভেন। ডাক্তারবাবু যেটা ড্রিভেন, সে চোখের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটা পরিষ্কার করবেন, নর্মাল না অ্যাবনর্মাল আছে সেই অনুযায়ী টেস্ট করে দেবেন। আর লেম্যান একটু আগেই যেটা বলছিলাম যে টেকনোলজি এনাবেল, আজকে এন্টেরিয়র সেগমেন্ট অ্যানালাইজার রয়েছে, সে আপনার চোখের পাতা, কর্নিয়া, লিড, আইরিস, পিপুল, লেন্স সমস্ত কিছু দেখে বলে দিল এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল। আবার একটা রয়েছে পোস্টেরিয়র সেগমেন্ট অ্যানালাইজার, বা আমরা ফান্ডাস ক্যামেরা বলি, সে দেখে আপনাকে বলে দিল আপনার রেটিনা ঠিক আছে নাকি, গ্লোকোমা ঠিক আছে নাকি, এএমডি আছে নাকি। এইগুলো কিন্তু আজকাল বহুল প্রচারিত, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো খোঁজখবর রাখা। 2030 সালের মধ্যে এটা এমনভাবেই আসছে, আমরা যে সেলফোন ইউজ করছি, সেলফোনের অনেক অসুবিধা, অনেক ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু একটা জিনিস অ্যাক্সেস বাড়াচ্ছে, এবং মেডিকেল সায়েন্সে এই প্রিভেন্টিভ কেয়ারের জন্য অনেক কিছুই, সেলফোন ইজ দ্য অনলি ইকুইপমেন্ট হুইচ ইজ গোয়িং টু রিপ্লেস দ্য এন্টার হেলথ কেয়ার সিনারিও ইন ইন্ডিয়া।
3: সময় একবারে শেষের দিকে একটু ছোট্ট করে যদি বলেন, যারা এখনও গ্লুকোমা নিয়ে বা আমাদের চোখ অপারেশন নিয়ে, ক্যাটারাক্ট অপারেশন নিয়ে দ্বিধায় রয়েছে, তাদের উদ্দেশ্যে একটু ছোট করে কিছু বলুন।
0: আমি আবারও বলছি, স্বচ্ছ দৃষ্টি, ভালো দৃষ্টি প্রয়োজন শিক্ষার জন্য। উচিত হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ, উচিত হচ্ছে যে আমার লাইভলিহুড আর্নিংয়ের জন্য। তো এটা যদি ছানি থাকে, ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বাস করুন এটা খুব কমন অপারেশন। আমরা জীবনটা হচ্ছে বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, বা কোয়ালিটি অফ লাইফটা হচ্ছে এনজয় করতে চাই, অত ছানি ভয় ভীতির জন্য ফেলে রাখার কোনো মানে নেই। এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে যথেষ্ট স্বচ্ছতার সাথে, যথেষ্ট দক্ষতার সাথে, বিনা পয়সার থেকে শুরু করে পয়সা বিভিন্ন রকমের রয়েছে সুযোগ সুবিধা। অন্তত ভারতবর্ষে আমরা এখানে প্রিভিলেজ যে আমার সব ইন্স্যুরেন্স থাকতেই হবে, পয়সা নেই বলে আমার চিকিৎসা হবে না, এটা কোনো দিনই হয় না। ভয় ভীতিটা কাটিয়ে এটা করে নিন, উন্নত ভালো জীবনযাপন করুন, লাইভলিহুডটা ভালো করে আর্ন করুন। এবং শিক্ষা বলতে আমি বলছি যে, এডুকেশন বলতে আমি বলছি শুধু প্রথাগত শিক্ষা নয়, আমরা সারা জীবন ধরেই আমরা ছাত্র, আমরা কিছু শিখছি, আমরা কিছু পড়াশোনা করছি, আমরা কিছু একটা টাস্ক নিজের মধ্যে ডেভেলপ করছি। তো ভালো দৃষ্টি, স্বচ্ছ দৃষ্টির জন্য এটা দরকার। তো ছানি মানে হচ্ছে যে দৃষ্টিটা অস্বচ্ছ হচ্ছে।
1: আমাদের সবারই লক্ষ্য হচ্ছে স্বচ্ছ দৃষ্টির। আলোচনা এতটা মনোগ্রাহী হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে তাকাতে ইচ্ছে করছে না, কারণ সে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আর সময় নেই। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রতীশচন্দ্র পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময়ে এতটা এলাকা আমরা ঘুরলাম, এতগুলো প্রশ্ন নিলাম। ভালো থাকবেন আর অনেক মানুষের স্বচ্ছ দৃষ্টি দেবেন।
0: নমস্কার, আমিও FM গোল্ডের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং আরও শুভেচ্ছা জানাই আজকের ধন্যবাদ।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: শুনছেন duniya.com, 100.1 FM Gold, duniya.com, duniya.com।

0: দুনিয়া ডট কম নিয়ে বিশ্বজিৎ আর সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে, কারণ আজ আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের বিভিন্ন দুর্গে, যে দুর্গগুলো আজও আমাদের মনে আছে এবং ইতিহাসের কোনো না কোনোভাবে তার সঙ্গে রয়েছে এক নিবিড় চোখ।
1: সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা দুর্গ, মানুষের এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিহাস জুড়ে এই স্থাপনাগুলো শুধু রাজাদের আবাস বা প্রতিরক্ষার কেন্দ্র হিসেবে নয়, বলা যায় এক একটি সভ্যতার নিঃশব্দ প্রহরী হিসেবেও আমাদের কাছে বেঁচে রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এইসব দুর্গগুলোর স্থাপত্যশৈলী যেমন বৈচিত্র্যময়, তেমনই প্রতিটি দুর্গ বহন করে এক অনন্য ঐতিহাসিক বার্তা। তেমনই বেশ কিছু দুর্গ নিয়ে আমাদের আজকের দুনিয়া ডট কম। প্রথমেই যাই স্কটল্যান্ডে, এডিনবরা ক্যাসল। এডিনবরা ক্যাসল স্কটল্যান্ডের একটি প্রাচীন আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত ঐতিহাসিক দুর্গ। এটাকে স্কটল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। ক্যাসল রকের উপরে এই দুর্গ নির্মিত, আর একটা প্রাচীন আগ্নেয়গিরির চূড়োয়, যা শহর এবং চারপাশের অঞ্চলের সুন্দর একটা দৃশ্য তুলে ধরে। এই ক্যাসল ঐতিহাসিক দিক দিয়েও বেশ সমৃদ্ধ। এটি একসময় রাজকীয় বাসস্থান, সামরিক ঘাঁটি, কারাগার আর দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। এখানে স্কটল্যান্ডের রাজকীয় কোষাগার, মুকুট আর অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এখনো পর্যন্ত রাখা রয়েছে। 1995 সালে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে, আর বর্তমানে এডিনবরা ক্যাসল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে এবং প্রতি বছর লাখ লাখ মানুষ এই দুর্গটি দেখতে আসেন। যাব আরও অনেক দুর্গে, তবে তার আগে রঞ্জন প্রসাদ এবং শম্পাকুণ্ডু।

শুনছেন duniya.com 100.1 FM Golden duniya.com

0: 100.1 FM গোল্ডে বিশ্বজিৎ এবং সুদীপ্তর সঙ্গে রয়েছেন দুনিয়া ডট কমে। দুনিয়া ডট কমে আমরা ঘুরে বেড়াচ্ছি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দুর্গে। এবারে যাব হিমেজি ক্যাসল, জাপান। হোয়াইট হেরেন নামে পরিচিত হিমেজি ক্যাসল তার ঝকঝকে সাদা দেওয়াল এবং সূক্ষ্ম ছাদ সজ্জার জন্য বিখ্যাত। 1400 শতকে নির্মিত এই দুর্গ দেখতে যতটা সুন্দর, তার প্রতিরক্ষাগত দিকও ততটাই সুদৃঢ়। ভূমিকম্প, যুদ্ধ, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বর্ষণেও অক্ষত থাকা এই দুর্গটি 1993 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত হয়, জাপানের হিমেজি ক্যাসল। আমরা এরকম দুর্গের কথায় থাকব। জাপান থেকে যাব ফ্রান্সে।
1: সারবোত প্রাসাদ, ফ্রান্স। এই প্রাসাদ হল ফ্রান্সের লয়ার ভ্যালিতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, রেনেসাঁ স্থাপত্যের একটি বিখ্যাত নিদর্শন এটি, এবং সেই সঙ্গে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1516 সালে চতুর্থ ফ্রান্সোয়ার নির্দেশে এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয়েছিল। 1500 সালের দিকে রাজা ফ্রান্সিস প্রথমের আদেশে নির্মিত এই বিশাল দুর্গ তার স্পষ্ট প্রতিসাম্য, জটিল চক্রাকার সিঁড়ি এবং লিওনার্দো দা ভিঞ্চির প্রভাবে নির্মিত নকশার জন্য বিখ্যাত। এই প্রাসাদের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে অসাধারণ স্থাপত্যশৈলী, যা রেনেসাঁ আর ফরাসি গথিক স্থাপত্যের মিশ্রণে গঠিত। এর বিখ্যাত ডাবল হেলিক্স সিঁড়ি, যা একই সঙ্গে এই দুটি ভিন্ন পথ দিয়ে উপরে ওঠে কিন্তু কখনোই মিলিত হয় না। আরও রয়েছে প্রাসাদের চারপাশের বিশাল বনভূমি আর বাগান, প্রাচুর্যময় অলঙ্কার এবং কারুকার্য। প্রাসাদের ছাদের যে নকশা সেটাও বেশ জটিল এবং এর গঠনশৈলীও বেশ চমকে দেওয়ার মতো।
0: ইতিহাসের আরও এমন দুর্গ নিয়েই আপনাদের সঙ্গে থাকব দুনিয়া ডট কমে বিশ্বজিৎ আর সুদীপ্ত। তবে তার আগে ছোট্ট দুটো গান।

দুনিয়া.com এ বিশ্বজিতা সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে, আর ঘুরছি বিশ্বের নানান দুর্গ। এবারে যাব চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের প্রাগ ক্যাসেল। প্রাগ ক্যাসেল হলো চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ ও প্রাসাদ। এই প্রাসাদ কমপ্লেক্স এটি বিশ্বের বৃহত্তম দুর্গগুলির মধ্যে অন্যতম এবং চেক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। গিনেস বুক অফ রেকর্ডস অনুসারে প্রাগ ক্যাসেল হল বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গ, যার আয়তন প্রায় 70,000 বর্গমিটার, 110 একর

0: বা 45 হেক্টর জুড়ে বিস্তৃত এই দুর্গটি অষ্টম শতাব্দীর শেষ দিকে প্রিমিসলিট রাজবংশের প্রিন্স বোরিবোজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, পুরাতন রাজার প্রাসাদ, সেন্ট জর্জ ব্যাসিলিকা এবং আরও অনেক ঐতিহাসিক ভবন রয়েছে। এটি রোমানেস্ক, গ্যাথিক ও বারেক স্থাপত্যের সম্মিলনে তৈরি একটি বিশাল দুর্গ কমপ্লেক্স, যার মধ্যে রাজপ্রাসাদ, চার্চ, প্রতিরক্ষার কাঠামো এবং বাগান রয়েছে। ইউনেস্কো 1992 সালে প্রাগের ঐতিহাসিক কেন্দ্রের অংশ হিসাবে একে স্বীকৃতি দেয়। প্রাগ থেকে এবার যাব স্পেনে।
1: স্পেনের মুসলিম সভ্যতা আর স্থাপত্যের শীর্ষ আকর্ষণ হল গ্রানাডার আলহামরা প্রাসাদ এবং সেই সঙ্গে দুর্গ। নবম শতকে দক্ষিণ স্পেনের ওপর সাবিকা পাহাড়ের উপর নির্মিত একটি দুর্গের ভিত্তির উপর একাদশ শতাব্দীতে আলহামরা প্রাসাদ দুর্গ পত্তন ঘটে এবং এই পত্তন ঘটান স্পেনের শেষ মুসলিম শাসক গোষ্ঠীর নাসরিদ বংশের মোহাম্মদ বিন আল আমরা। পরবর্তী পরিবর্তন চলে প্রায় 150 বছর ধরে। সমসাময়িক বাইজেন্টাইন আর আব্বাসীয় মুসলিম স্থাপত্য রীতির প্রভাব ছাড়াও আলবেরিয়ান পেনিনসুলায় সুদীর্ঘ 800 বছরের মুসলিম স্থাপত্যের পরম্পরা এবং নিজস্ব শৈল্পিক উদ্ভাবনার মিশেল ঘটিয়ে এটি তৈরি করা হয়েছিল বিশেষ ধরনের লাল মাটিতে। এর নকশা, আরবি শিলালিপি আর শান্ত বাগান আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। 1984 সালে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়।
0: আমরা এরকম নানান দুর্গের কথা যেখানে ইতিহাস রয়েছে লেপ্টে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দুনিয়া.com এ। গানের বিরতির পর ফিরে আসব বিশ্বজিতার সুদীপ্ত।

অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি দুনিয়া ডট কমে বিশ্বজিৎ আর সুদীপ্ত। ঘুরছিলাম পৃথিবীর বিভিন্ন দুর্গ। এই মুহূর্তে ফ্রান্সে যাব আমরা। ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত এই দুর্গটি একাধারে ধর্মীয় তীর্থস্থান এবং সেই সঙ্গে প্রতিরক্ষা কাঠামো। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি সামরিক এবং ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একক দ্বীপের মতো দেখতে এই দুর্গ আর তার ঘিরে রাখা উপসাগর 1979 সালে ইউনেস্কোর তালিকায় যুক্ত হয়েছে। নরম্যান্ডির উপকূল থেকে আধা মাইলেরও কম দূরত্বে থাকা পাথুরে দ্বীপের উপর অবস্থিত এই স্থানটি এখন ফ্রান্সের সবচেয়ে স্বীকৃত ল্যান্ডমার্কগুলোর মধ্যে অন্যতম। হাজার বছরের পুরনো এই দুর্গে প্রতি বছর 30 লাখেরও বেশি পর্যটন ভ্রমণ করতে আসে। মন্ট সেন্ট মিশেল এই উপসাগরের উভয়ই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের মধ্যে স্থান পেয়েছে।

এবারে আজকের অনুষ্ঠানের শেষ যে দুর্গের কথা বলবো, পর্তুগালের পেনা প্রাসাদ। পর্তুগালের সিন্ট্রা শহরের সাও পেদ্রো দি পেনা ফেরিমে অবস্থিত রোমান্টিক্স প্রাসাদটির নাম পেনা জাতীয় প্রাসাদ। এই স্থাপনার অনুপ্রবেশ ঘটানো হয়েছে নব্য ইসলামী, নব্য গথিক, নব্য

0: রৌদ্রোজ্জ্বল দিনে নয়াফিরাম এই প্রাসাদটি রাজধানী লিসবন এবং শহরের অন্যান্য স্থান থেকে সহজেই দেখা যায়। এটি একটি জাতীয় স্থাপনা এবং এর মাধ্যমে উনিশ শতকের রোম্যান্টিসিজমের বহিঃপ্রকাশ ঘটেছে। ১৯৯৫ সালে ইউনেস্কো স্বীকৃতি পায়। সংস্কৃতি, ইতিহাস আর স্থাপত্যের নিদর্শন খুঁজতে চাইলে এই দুর্গগুলি নিঃসন্দেহে সেরা গন্তব্য। ইউনেস্কো স্বীকৃত প্রাপ্ত এইসব ঐতিহাসিক কাঠামোগুলো বিশ্ব সভ্যতার অবিচ্ছেদ্য অংশ, যা আজও অতীতের গল্প বয়ে চলেছে নিঃশব্দে। আজকের মতো দুনিয়া ডট কম থেকে বিদায় নিচ্ছি বিশ্বজিৎ আর সুদীপ্ত।
1: আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি, আবারও ফিরে আসবো কোনো একদিন দুনিয়া ডট কম নিয়ে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী আধুনিক গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ঘড়ির কাটায় সময় বলছে রাত 12:57 হয়ে 45 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। এবারে পরবর্তী শিল্পী লতা মঙ্গেশকর।

ঘড়ির কাঁটা বলছে সময় রাত 1:36:48। শুনছেন কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। ঘড়ির কাঁটার সময় ঠিক রাত দুটো। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে থাকছে বাংলা ছায়াছবি মান অভিমান। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শিপ্রা বসু এবং মৃণাল চক্রবর্তীর কণ্ঠে।

মান অভিমান ছায়াছবি থেকে এতক্ষণ গান শুনলেন। এখন শুনবেন ছায়াছবি আশা ও ভালোবাসা থেকে প্রথম গানটি, আশা ভোসলে এবং বাপ্পি লাহিড়ির ডুয়েটে।

ঘড়ির কাঁটা বলছে সময় রাত 2:33 হয়ে 30 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

এখন শুনবেন ছায়াছবি অন্তহীন থেকে প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে।

চালচুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চালচুলো,

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গের একযোগে অনুষ্ঠান শুনছেন। ঘড়িতে সময় 3:48। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন লোকগীতি, পরিবেশনায় অর্জুন খ্যাপা।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন দ্বিজেন্দ্রগীতি, শিল্পী সুমিতা গঙ্গোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4 বেজে 2 মিনিট হয় 20 সেকেন্ড। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে আমরা শুনব রাগ গুণকেলি এবং তারপর শুনব রাগ ললিত। গুণকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী উজ্জ্বল দত্ত এবং তারপর সেতারে রাগ ললিত বাজিয়ে শোনাবেন শিল্পী মিতা নাগ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান আনন্দধ্বনি, তাঁর কথা তাঁর সুর। আজকের সকালের প্রথম নিবেদন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে রবীন্দ্রনাথের গান, সঙ্গে ডক্টর রাজীব চক্রবর্তী।

শিল্পী সুচিত্রা মিত্রর কণ্ঠে শুনছিলাম রবীন্দ্রনাথের এই গানটি। সঙ্গে ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান। আনন্দধ্বনির আসরে এরপর শোনাব শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রনাথের গান।

গানটি আমরা শুনছিলাম শিল্পী নীলিমা সেনের কণ্ঠে। পরের গানটি শুনব শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।